আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ শুক্রবার, 30শে শ্রাবণ 1948 শকাব্দ, 21শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: अगले मैच में आज अम्स्टरफेन में भारतीय महिला टीम का मुकाबला नीदरलैंड से होगा। यह मैच भारतीय समयानुसार रात 9:30 बजे शुरू होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलीगुड़ी अमृतवाणी। জ্ঞান ব্যতীত উপাসনা বিক্ষিপ্ত ধূলিরাশির মতো এবং সংযম ব্যতীত জ্ঞান ঝড়ের দিনে ঝঞ্ঝাজড়িত ভস্মের মতো। যে ব্যক্তি জ্ঞানান্বেষণের পথে যাত্রা করে ঈশ্বর তাকে স্বর্গের পথে পৌঁছে দেন। হাদিস শরীফ থেকে উদ্ধৃত। আকাশবাণী শিলিগুড়ি। এখন বন্দনা। বন্দনা অনুষ্ঠানে আজকের শিল্পী সুবিনয় রায়।

আজকের বন্দনা অনুষ্ঠানে আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%র কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 76%র কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। এই সময় দীর্ঘস্থায়ী মেঘলা আকাশ এবং উচ্চ আপেক্ষিক আর্দ্রতার কারণে গাছের কচি পাতার ব্লাইস্টার বাইট এবং ব্ল্যাক রট বা কালো পচন রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। ধাপে থাকা জমিতে জল জমে থাকা রোধ করতে পাশের ড্রেন বা নালীগুলো পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাতা তোলার পরই শুকনো বা রোদযুক্ত সময়ে কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে 2 গ্রাম হারে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। শুকনো বা মেঘমুক্ত সময়ে কোনো উইডার ব্যবহার করে অযথা হাতে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। মেঘলা আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতা ধান খেতে পাতা ঝলসানো এবং খোল পচা রোগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথী মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের লতা পচার যে অংশটা দেখা যায়, লতা পচার অংশটা দেখবেন যে ওই জায়গাটায় ছোট ছোট ছোট ছোট সর্ষের দানার মতো কিছু দানা দেখা যায়। এটাও একটি ছত্রাক ঘটিত রোগ, এবং এই ছত্রাক ঘটিত রোগটা এবং সাদা রঙের ছত্রাকের মাইসেলিয়া ওই লতার ওপর দেখা যায়। তখন ওই অংশ থেকে সমস্ত লতাকে একদম পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে কিন্তু কপার অক্সিক্লোরাইড বা বর্ধ মিক্সচার আমরা তৈরি করে নিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়। সেই কপার অক্সিক্লোরাইডের দ্রবণ তৈরি করে সেই দ্রবণটাকে ভালোভাবে ওই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে করে ওখানে কোনো রকম রোগের জীবাণু না থেকে যায়। আর হচ্ছে, যখন আমরা আরেকটা জিনিস, কিছু কিছু চাষিরা এখন এই মুহূর্তে রাসায়নিক সারও প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সময়ে বর্ষা যখন, অতিবৃষ্টি যখন চলবে, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নাইট্রোজেন ঘটিত সার কম মাত্রায় প্রয়োগ করি। আর যদি বা আমরা সার প্রয়োগ করি সর্ষের খোল হিসাবে বা বাদাম খোল হিসাবে, বাদাম খোল একটা অত্যন্ত ভালো হতে পারে সর্ষে খোলের থেকে, কিন্তু যদি সর্ষে খোল বা বাদাম খোল যেটাই প্রয়োগ করি, এটা কিন্তু বারে বারে দিন, কিন্তু কম পরিমাণে দিন, যাতে একেবারে না হয়ে যায়। কারণ একেবারে প্রয়োগ করলেই গাছ হঠাৎ করে সবুজ বেশি হয়ে যাবে এবং সেখানে রোগ পোকার আক্রমণের প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যাবে। ধরে নিতে পারেন যে এই সময় যেমন ফলনটাও বেশি, এই সময় দামও কম, সেই জন্য বারে বারে প্রত্যেকটা হাটে ফসল তুলুন, যাতে ওই যে পাতাগুলো থেকে যাচ্ছে সেই পাতায় যেন কোনো রকমভাবে হঠাৎ করে নতুন করে রোগের প্রাদুর্ভাব না দেখা যায়। অর্থাৎ যে পাতাগুলো ম্যাচিওর হচ্ছে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে বাজারজাত করে সঙ্গে সঙ্গে বাজারে তুলে দিন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি

0: আজ এ পর্যন্তই, নমস্কার।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন যোগে রোগ মুক্তি, এ বিষয়ে বলছেন পঙ্কজ ভগত।
3: নমস্কার, আজকের যে টপিক তা হচ্ছে যোগে রোগ মুক্তি। যোগের রোগ মুক্তি আলোচনার আগে আমি যোগ বিষয়টা আপনাদেরকে কিছু জানাতে চাই, যে বেশিরভাগ মানুষের মধ্যেই এই ভুল ধারণাটা আছে যে যোগ মানেই যোগাসন, কিন্তু অ্যাকচুয়ালি যোগের বিভিন্ন পার্ট রয়েছে। পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী যোগের 8টা পার্ট, ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যানা, সমাধি, এটা হচ্ছে যোগের 8টা পার্ট। তার একটা পার্ট হচ্ছে আসন। যোগ মানেই যে যোগাসন নয় সেটা আমি এতক্ষণে আপনাদেরকে ক্লিয়ার করলাম। যোগ দর্শন বা হঠযোগের বিভিন্ন বিষয়কে এক জায়গায় যদি আমরা করি তাহলে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে অনুশাসন, নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাস, মিতাহার, সন্তুষ্টিকরণ, মানসিক শান্তি, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা ইত্যাদি। তাহলে এই বিষয়গুলির মাধ্যমে রোগ মুক্তি সম্ভব কিভাবে? কারণ আমরা সকলেই কম বেশি জানি যে আজকের ডেটের বেশিরভাগ, সেটা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা হোক, তার কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো কী কী? যে ঘুম থেকে দেরিতে ওঠা, নিয়মিত স্নান না করা, ব্রাশ না করা, সাত্বিক খাবার না খাওয়া, মানুষ দিনে দিনে তামসিক এবং রাজসিক খাওয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, নিয়মিত যোগ অভ্যাস বা আসন, প্রাণায়াম, ধ্যান এই সমস্ত জিনিসগুলো না করা, মন এবং ইন্দ্রিয়ের উপর সংযম না রাখা, এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। যোগ দর্শন এবং হঠযোগ যদি আপনারা পড়াশোনা করেন তাহলে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে অনুশাসন, নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাস, সন্তুষ্টিকরণ, মানসিক শান্তি, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা। এবং আমরা যেটা জানতে পারলাম যে শারীরিক এবং মানসিক সুস্থতা তার কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। তাহলে স্বাভাবিকভাবেই যোগের মাধ্যমে যদি আমরা ডিসিপ্লিন হতে পারি, লাইফে ডিসিপ্লিন আনতে পারি, তাহলে আমরা সেই সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। আর একটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। আপনারা প্রত্যেকেই জানেন যে 180টার বেশি দেশ তাদের দৈনন্দিন জীবনে যোগটাকে অন্তর্ভুক্ত করেছে, কারণ তারা বিভিন্ন রিসার্চ করে, শয়ে শয়ে তারা রিসার্চ করেছে এবং তারা পেয়েছে যে 70-80% শারীরিক বা মানসিক সমস্যা তার কারণ হচ্ছে মানসিক অশান্তি, স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এইগুলোর কারণেই বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক সমস্যাগুলো হচ্ছে, যেগুলোকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, রেজাল্ট অফ মেন্টাল আনরেস্ট অর এজিটেশন অর টেনশন অর ডিপ্রেশন। এই সমস্ত রোগগুলো কী কী? 70-80% রোগ আমি কয়েকটা বলি, যেমন হেডেক, মাইগ্রেন, চুল পড়া, ENT প্রবলেমগুলো, থাইরয়েড, চেস্ট পেন, হাই ব্লাড প্রেশার, ইনডাইজেশন, ডায়াবেটিস, হ্যাঁ, কোলনের প্রবলেম, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, নি পেন, ব্যাক পেন, ইভেন ক্যান্সার, এই সমস্তগুলোই কিন্তু সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই সমস্ত রোগের কারণ হচ্ছে মানসিক অশান্তি। চলুন আমরা একটু জেনে নিই যে যোগ এ বিষয়ে কী বলছে, যে যোগের যে সংজ্ঞা আছে বিভিন্ন যোগশাস্ত্রে তার কয়েকটা আমি বলি। যেমন আপনি যদি যোগ দর্শন পড়েন, পতঞ্জলি যোগ সূত্র যদি পড়েন, তাহলে আপনি পাবেন 2 নম্বর সূত্রে যোগস চিত্তা বৃত্তি নিরোধা, মনের যে বৃত্তি সেই বৃত্তিগুলোকে রোধ করাই হচ্ছে যোগ, কমপ্লিট স্টপেজ অফ মেন্টাল মডিফিকেশন, মুডস, রিফ্লেকশন অ্যান্ড থটস। তাহলে দেখুন যোগ মানে এখানে যেটা বলা হয়েছে যে মানসিক যে বৃত্তি তাকে রোধ করা, মানে মানসিক শান্তি আনা। আপনি যদি ভগবদ্গীতা পড়েন 2 শ্লোকা নম্বর 48 আপনি পাবেন যোগস্থাহ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্ত ধনঞ্জয়া সিদ্ধি সিদ্ধিও সমভূতবা সমত্বম যোগ উচ্চতে, যার মানেটা হচ্ছে ইকুয়ানিমিটি অফ মাইন্ড। যে কোনো পরিস্থিতিতে, অনুকূল হোক প্রতিকূল হোক, যে কোনো পরিস্থিতিতে মনের সাম্যবস্থাটা বজায় রাখা যোগ। তাহলে আমরা জানলাম যে ভগবদ্গীতাও বলছে যে যোগ মানে মানসিক একটা ব্যাপার, মাইন্ড ওরিয়েন্টেড। তাহলে এই বিষয়টা বলার কারণটা হচ্ছে এটাই, যে একদিকে আমরা পেলাম যে 70-80% শারীরিক বা মানসিক সমস্যা তার কারণ মানসিক অশান্তি, আর যোগ ইজ অল অ্যাবাউট মানসিক শান্তি। তো এইভাবেই যোগের মাধ্যমে রোগ মুক্তি সম্ভব।
2: এতক্ষণ শুনলেন যোগে রোগ মুক্তি, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন পঙ্কজ ভগত। যোগে রোগ মুক্তি এ বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন পঙ্কজ ভগত।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। গান্ধী কথা
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
2: আজকের আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে মড়ক প্রথম পর্ব এ থেকে পড়ে শোনাচ্ছি। কুলি লোকেশনের মালিকানা মিউনিসিপ্যালিটির হইলেও তখনই সেখান হইতে ভারতীয়দের সরাইয়া দেওয়া হয় নাই। তাহাদের জন্য সুবিধামতো জায়গা দেওয়ার কথা হইতেছিল, কিন্তু এইরূপ জায়গা মিউনিসিপ্যালিটি তৎক্ষণাৎ ঠিক করিতে না পারায় সেই নোংরা লোকেশনেই ভারতীয়দিগকে থাকিতে হইয়াছিল। ওই লোকেশনের এখন দুইটা পরিবর্তন হইল। ভারতীয়রা মালিকের পরিবর্তে স্বাস্থ্য বিভাগের ভাড়াটিয়া হইল ও উহার

কালো প্লেগ হঠাৎ তাহাদের মধ্যে ছড়াইয়া পড়িল। এই প্লেগ মারাত্মক, ইহাতে ফুসফুস আক্রান্ত হইল। ইহা বিউবনিক প্লেগ অপেক্ষাও অনেক বেশি ভয়ঙ্কর। সৌভাগ্যবশত এই মরকের কারণ এই লোকেশন নহে। জোহানসবার্গের আশেপাশে অনেক সোনার খনি আছে, তাহারই একটা এই কালো প্লেগ দেখা দেয়। সেখানে প্রধানত নিগ্রোরাই কাজ করিত। তাহাদিগকে পরিচ্ছন্ন রাখার ভার কেবল শ্বেতাঙ্গ মালিকদের উপরেই ছিল। এই খনির এক অংশে কতকগুলি হিন্দুস্থানীয় কাজ করিতেছিল। তাহাদের 23 জনের হঠাৎ ছোঁয়াচ লাগে ও একদিন সন্ধ্যায় ভয়ঙ্কর প্লেগ হইয়া লোকেশনে নিজেদের থাকার ব্যবস্থায় আসিয়া উপস্থিত হয়। এই সময় মদনজিৎ ইন্ডিয়ান ওপিনিয়নের গ্রাহক করিবার জন্য ও চাঁদা আদায় করিবার জন্য সেখানে গিয়াছিলেন। তিনি লোকেশনে ঘুরিতেছিলেন। তাহার মধ্যে নির্ভীকতা গুণ খুব ছিল। এই পীড়িতেরা তাহার দৃষ্টিতে পড়িল, তাহাদের জন্য তাহার হৃদয় কাঁদিয়া উঠিল। তিনি পেন্সিলে লিখিয়া এক চিঠি আমাকে পাঠাইয়া দিলেন। তাহার ভাবার্থ এই, এখানে হঠাৎ কালো প্লেগ ব্যাপকভাবে দেখা দিয়েছে। আপনার এই মুহূর্তে এখানে আসিয়া কিছু করা দরকার, না হইলে পরিণাম ভয়ঙ্কর হইবে। শীঘ্র আসুন। একখানি খালি বাড়ি পড়িয়াছিল। ভাই মদনজিৎ নির্ভয়ে তালা ভাঙিয়া তাহার দখল নেন। এই পীড়িতদিগকে তাহাতেই রাখিয়াছিলেন। আমি আমার সাইকেলে চড়িয়ার লোকেশনে পৌঁছিলাম। সেখান হইতে টাউন ক্লার্ককে অবস্থা জানাইয়া চিঠি পাঠাইলাম এবং কি অবস্থায় ঘর দখল করা হইয়াছে তাহাও জানাইলাম। ডাক্তার উইলিয়াম গডফ্রে জোহানসবার্গে ডাক্তারি করিতেন। তাহার কাছে খবর পৌঁছিতেই তিনি ছুটিয়া আসিলেন ও পীড়িতদের চিকিৎসা ও শুশ্রূষার ভার গ্রহণ করিলেন। কিন্তু 23 জন রোগীর জন্য 3 জনের শুশ্রূষা যথেষ্ট নয়। আমার অভিজ্ঞতা লব্ধ বিশ্বাস রহিয়াছে যে যদি মন শুদ্ধ হয় তবে সংকটে পড়িলে উপযুক্ত লোক ও ব্যবস্থা আপনি আসিয়া উপস্থিত হয়। আমার আপিসে কল্যাণ দাস, মোহনলাল এবং আরও 2 জন হিন্দুস্থানী ছিল। সেই 2 জনের নাম এখন মনে নাই। কল্যাণ দাসকে তাহার বাপ আমার হাতে সমর্পণ করিয়াছিলেন। তাহার ন্যায় সহৃদয় ও একনিষ্ঠ সুশৃঙ্খল সেবক আমি সেখানে কমই দেখিয়াছি। সৌভাগ্যবশত কল্যাণ দাস তখন ব্রহ্মচারী ছিলেন, সেই জন্য তাহাকে বিপদসংকুল কোনো কাজ দিতে কখনো আমার সংকোচ বোধ হইত না। আর মোহনলালকে আমি জোহানসবার্গেই পাইয়াছিলাম, সেও কুমার ছিল বলিয়া আমার মনে পড়ে। এই 4 জন কেরানী সাথী বা পুত্র যাই বলা যাক না কেন, তাহাদিগকে বলি দিতে কৃত নিশ্চয় হইলাম। কল্যাণ দাসকে আর কি জিজ্ঞাসা করিব, অপর সকলকে জিজ্ঞাসা করিতে তাহারা প্রস্তুত হইয়া গেলেন। তুমি যেখানে আমরাও সেখানে, এই সংক্ষেপ ও মিষ্ট জবাব তাহারা দিলেন। মিস্টার রিচের পরিবার ছিল বড়, তিনি নিজে ঝাঁপাইয়া পড়িতে তৈরি হইয়াছিলেন, কিন্তু আমি তাহাকে বারণ করিলাম। তাহাকে এই সংকটে টানিবার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না, আমার সাহসও ছিল না, তবে তিনি বাহিরে সমস্ত কাজ করিতেন। শুশ্রূষাকারীদের পক্ষে এই এক রাত্রি বড় ভয়ানক ছিল। আমি অনেক রোগী শুশ্রূষা করিয়াছি, কিন্তু প্লেগের রোগী শুশ্রূষা করার অবসর কখনো পাই নাই। ডাক্তার গডফ্রের সাহস আমাদিগকে নির্ভয় করিয়া ফেলিল। রোগীদিগের সেবা করার বেশি কিছু ছিল না, যাহা ছিল তাহা কেবল ঔষধ খাওয়ানো, আশ্বাস দেওয়া, জল টল দেওয়া আর তাহাদের মলমূত্রাদি সাফ করা। এই 4 যুবকের স্ফূর্তি, শ্রম ও নির্ভীকতায় আমার আনন্দের সীমা ছিল না। ডাক্তার গডফ্রের নিঃসঙ্কতা বুঝিতে পারি, মদনজিৎকে বুঝিতে পারি, কিন্তু এই যুবকদের? রাত্রি যেমন তেমন করিয়া কাটিল। আমার স্মরণ আছে সে রাত্রিতে কোনো রোগী মরে নাই। আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী মোহাম্মদ রফি।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে। প্রত্যুষা
1: সুপ্রভাত। আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। বয়স্ক মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করে এমন সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজকের দিনটি পালিত হয়। বিশ্ব প্রবীণ নাগরিক দিবসের কিছু তাৎপর্য রয়েছে। এই দিনে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো উচিত, তাঁদের আত্মত্যাগ, উৎসর্গ, কৃতিত্ব এবং তাঁরা সারা জীবন যে পরিষেবা দিয়েছেন তার জন্য তাঁদের সম্মান প্রাপ্য। যে কোনো সমাজের জন্য অবশ্যই প্রবীণ নাগরিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সমাজ তার প্রবীণ নাগরিকদের থেকে জ্ঞান অর্জন করে এবং এগিয়ে চলে। যে বিশ্বে আমরা বসবাস করি তা তৈরিতে প্রবীণ মানুষদের অবদান অনস্বীকার্য। আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস।

আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে ও আমার দেশের মাটি বিষয়টিকে নিয়ে আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন কোচবিহার জেলার এক নম্বর কালীঘাট রোড থেকে দীপেশ চন্দ্র চন্দ। লিখছেন, প্রিয় প্রত্যুষা, স্বাধীনতা প্রাপ্তির মাসে তোমার যথাযোগ্য আহ্বানসূচক মন্তব্যটি স্বদেশী ভাবনার ও আমার দেশের মাটি। আজ তুমি দেশ ও দেশের মাটিতে কত আপন করে সহজ ভাষায় আহ্বান জানালে স্বাধীন ভারতের যোগ্য উত্তরসূরি হিসেবে। দেশকে নিয়ে কত কবি, কত মনীষীরা, কত কবিতা, কত আদর্শের ভাবার্থ জাতির কাছে মূল্যবান সম্পদ হিসেবে উপহার গচ্ছিত রেখে গেছেন।

কবি বলেছেন, তোমার মাটির তিলক ফোঁটা নিয়ে আমরা ধন্য, তোমায় স্বীকার করে নিলাম তুমি জননী ভুবন মোহিনী, তুমি বসুধা বসুন্ধরা, তুমি হাজারো সৃষ্টির স্রষ্টা প্রিয় প্রেমাতুর, তুমি লালিত্যের অহনা, তুমি ধরিত্রীর জাগরণী, তুমি বিভাতুর মাতৃত্বের সত্তা, তুমি জন্মভূমি প্রকৃতির পরম প্রিয়। তোমার বুকে বহু নদ নদীর নিরন্তর প্রবাহের করতান, তোমার বুকের ফসল মুখে তুলে দেয় অন্ন, বেঁচে থাকার জল, ফল মূল ফুল আরও কত কি। তোমারে মৃদু হাওয়া জুড়িয়ে দেয় ক্লান্তিতে ক্ষয়ে যাওয়া অবসাদ, ষড়ঋতুর ভিন্ন ভিন্ন মাতৃত্বের রূপ মুগ্ধ করে। তোমারই সৃষ্টির বন বনানীর রূপ হারিয়ে যাচ্ছে, গড়ে উঠছে সভ্যতার ইমারত, অহংকারের অট্টালিকা। তোমার বুকে বুলডোজার চালিয়ে তৈরি হচ্ছে আধুনিক সভ্যতা। তোমার এ মাসের মন্তব্যের শব্দ তরঙ্গ রক্তে বয়ে আনে নবচেতনার ঝড়। কবির চোখে তুমি রূপসী বাংলা, বিপ্লবী কবির চেতনায় তুমি জ্বলন্ত বারুদ, পাঁজর ভাঙা মানবের প্রেরণার উৎস। তোমার নিঃস্বার্থ দানেই বেঁচে আছে আজকের এই সভ্যতা। ও আমার দেশের মাটি, তুমি তো স্বর্গের চেয়েও পবিত্র, শেষে বলবো এসো সবাই একসাথে বলে উঠি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এই অমর সাধনাই হোক আমাদের প্রতিজ্ঞা। ভালো থেকো। নমস্কার আন্তে, দীপেশ চন্দ্র চন্দ, 1 নম্বর কালীঘাট রোড, কোচবিহার।

স্বপন কুমার প্রামাণিক, আপনি লিখছেন হানুপ ভূঁইয়া পূর্ব মেদিনীপুর থেকে। বিশ্বের ক্ষুদ্রতম সংস্করণ আমার দেশ আমার মাতৃভূমি, হিমালয় থেকে কন্যাকুমারিকা, এর বন মরু পর্বত নদ নদী সমভূমি কৃষিজমি গ্রাম নগর জনপদে সে এক অপরূপা ধরিত্রী। তারপর তার বুকে নেমে আসা ঋতু আবর্তনে কখনো রুদ্র ভীষণা কখনো অনুপমা পালয়িত্রী, এর ফসল জলহাওয়াতে পুষ্ট নানা ধর্মের বর্ণের ভাষার মানুষ, নানা সংস্কৃতি উৎসব আচার নিরুপমা এই মাটির আকর্ষণে পৃথিবীর নানা জাতি দল এসেছে বারে বারে, লুঠত রাজ মহিমায় বিক্রম দেখিয়েছে তবু নিঃস্ব করতে পারেনি এই রত্নগর্ভাকে, বরং শিক্ষা নিয়েছে এর ত্যাগ তিতিক্ষা ভালোবাসা আতিথেয়তা পরার্থপরতা মৈত্রী আর একতার সাথে জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন। সর্বোপরি শালীনতা বিধৌত শৌর্যবীর্যের ইতিহাস সাক্ষ্য দেয় এ মাটির ভূলোক নন্দিত নানা কাহিনী। আমরা গর্বিত এই মহামানবের সাগর তীরে হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, তাই মহামনীষীর কম্বুকণ্ঠে গীত হওয়া সেই মর্মবাণী আমরা কণ্ঠে ধারণ করি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আগস্টের ভোরে আমাদের শপথ হোক এ মাটির মাটির মর্যাদা রক্ষা করা। বন্দে মাতরম, লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানুপ ভূঁইয়া পূর্ব মেদিনীপুর থেকে।

এবারের ভাবনা লিখেছেন শান্তালতা বিষয় সাহা, শহীদ ক্ষুদিরাম নগর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। ভোরের আলো প্রত্যুষা, হিমালয় পর্বতমালা যাঁর শিরোপা, যেখানে বিবিধের মাঝে মহামিলনের ঐক্য, সেই শত শহীদের রক্তে গাঁথা আমার ভারতভূমি, আমার দেশ। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। স্নিগ্ধ শ্যামল স্নেহকোমল আঁচল ছায়ায় জল আলো বাতাস খাদ্য আর গভীর মমতা মাখা নিবিড় ভালোবাসায় তুমি আমাদের আগলে রেখেছ। সুজলা সুফলা শস্য শ্যামলা মা, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। সকল দেশের সেরা আমার জন্মভূমি, তোমার প্রতি টান আমাদের অন্তরের অন্তঃস্থলে। স্বর্গাদপি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। পরাধীনতা শৃঙ্খলা মোচনে জনগণ মন অধিনায়ক ভারতের বন্দে মাতরম অগ্নিমন্ত্র, ব্রিটিশ শাসকের রক্তচক্ষু,

0: সীমাহীন অত্যাচার, উদ্ধত অস্ত্র পারেনি নিবৃত করতে। দেশপ্রেম আসলে নিঃস্বার্থ নিষ্কলুষ প্রদীপ শিখা, তাই তো দেশ মায়ের লাঞ্ছনা মোচন ও মর্যাদা রক্ষা কল্পে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বদেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। শত শহীদের রক্তস্নানে পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ আমরা বিচলিত হচ্ছি উগ্র জাতীয়তা বোধ দেখে। এতে শান্তি সমৃদ্ধি কল্যাণ কিচ্ছুটি নেই। জাগো দেশবাসী, মাভৈ! মহান বীর বিপ্লবীদের মর্যাদা রক্ষায় দেশ মায়ের মুখে হাসি ফোটাতে 80তম স্বাধীনতা দিবসের মাসে তেরঙ্গা পতাকার নিচে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব বিশ্বের মঙ্গল কামনায়। কেন চেয়ে আছো গো মা মুখপানে, নয়ন জলে সিক্ত আঁচল ভিজিয়ে? তোমার ভাবনা কিসের, আমরা সহস্র মন এক সূত্রে বাঁধা, জীবন সঁপেছি তোমার অলুক্ত রাগ চরণ ছুঁয়ে। নমস্কার আন্তে, শান্তালতা বিষয় সাহা, শহীদ ক্ষুদিরামনগর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।
1: পরিতোষ সরকার, সুভাষপল্লী আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে লিখছেন, জন্মভূমিকে আমরা প্রত্যেকেই দেশমাতৃকা রূপে গণ্য করি, আবার জননী ও জন্মভূমিকে স্বর্গের থেকেও বড় মনে করি, স্বর্গের থেকেও উপরে স্থান দিই। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে দেশমাতৃকার শৃঙ্খল মুক্ত কামী সন্ন্যাসীদের উদ্বুদ্ধ করার জন্যে বন্দে মাতরম সঙ্গীত উল্লেখ করেছেন। ঋষি বঙ্কিমচন্দ্র কর্তৃক রচিত বন্দে মাতরম মহামন্ত্রে দীক্ষিত হয়ে দেশমাতার লক্ষ লক্ষ সন্তান দেশমাতার শৃঙ্খল মুক্ত করার অঙ্গীকারে ব্রতী হয়েছিলেন। সেখানে আত্মীয় পরিজনদের মায়া মমতাকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখেছিলেন স্বাধীনতার মহাসংগ্রামে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ নিজেদের স্বার্থের কথা ভাবেননি, দেশকে ভালোবেসে দেশের মাটিকে পবিত্র জ্ঞান করে ইংরেজদের কবল থেকে দেশের মাটিকে মুক্ত করার জন্যে সংকল্প গ্রহণ করেছিলেন। নিজের জীবনকে তুচ্ছ করে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ দেশের মাটিকে তথা নিজের জন্মভূমি ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছিলেন। দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য হওয়া উচিত নিজের নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, যার মধ্যে দিয়ে গড়ে উঠবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। শিব জ্ঞানে জীব সেবার মধ্যে দিয়ে সমগ্র জীব জগৎকে সেবা করা, বৈষম্য ভেদাভেদ ভুলে গিয়ে যার মধ্যে দিয়ে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন যাতে লাভ করতে পারে সেদিকে সচেষ্ট হওয়া। তবেই কবির কল্পনায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে এদেশ সকল দেশের সেরা হয়ে উঠবে। লিখেছেন পরিতোষ সরকার, সুভাষপল্লী আঙারকাটা পারডুবি জেলা কোচবিহার থেকে।

এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন জয়ন্তী মণ্ডল, পুরুলিয়ার আমারিহা শরৎ সেন কম্পাউন্ড থেকে। প্রিয় প্রত্যুষা, প্রথমেই দেশ মাতৃকাকে প্রণাম জানিয়ে বলি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি, আমার মা, আমার নারীর টান, যার যার প্রতি এক অসীম মায়ার বন্ধন, এক অনন্য অনুভূতি যা প্রতিটি শিরায় শিরায় উষ্ণ রক্ত সঞ্চালন করে। তাই তো কবি বলেছেন, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। আমার দেশের মাটির প্রতি আমি কৃতজ্ঞ, আমি গর্বিত। এখানকার প্রতিটি ধূলিকণা, মেঠো পথ, সবুজ বনানী, নীল আকাশ, নদ নদী, সাগর, প্রতিটি ঘাসের ডগায় ভোরের শিশির বিন্দু, পাখির কলরব আমাকে শিহরিত করে। এই মাঙা আমাকে দিয়ে দিয়েছে পরিচয়, এই প্রকৃতি আমাকে দিয়েছে সুখ শান্তি। আমার দেশের প্রতি আমার অবশ্যই কিছু কর্তব্য আছে। এই দেশকে সুন্দর, সুস্থ, দূষণমুক্ত, শোষণমুক্ত, হিংসামুক্ত করার প্রয়াস আমাদের সকলেরই, আর এটাই হলো দেশপ্রেম। একদা এই মাটির পরাধীনতার গ্লানি দূর করতে শত শত বীর শহীদ হয়েছিলেন। তাঁরা দেখিয়ে গেছেন আলোর পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, সততার পথ,

0: স্বাধীনতার পথ, আর আমরা তাঁদের প্রতিটি রক্তবিন্দু তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশের শিক্ষা, মেধা, ক্রীড়া, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য বিশ্বের দরবারে সসম্মানে ভূষিত। তবুও কোথাও যেন ক্রন্দন ধ্বনি শোনা যায় এখনো, এখনো দেশমাতৃকার বুকে হাহাকার সমাজের দারিদ্রতার। অন্ন, বস্ত্র, বাসস্থান, এমনকি অধিকারের লড়াইয়ে এখনও বহু মানুষ ক্লান্ত। এখনও জাতিভেদ, উচ্চ নীচ ভেদাভেদ ব্যথিত করে। তবে এটাও ঠিক, আমরাই পারি দেশমাতৃকার এই অন্ধকার দিনের অবসান ঘটাতে। আর যেদিন আমার দেশের মাটিকে প্রকৃত ভালোবাসায় ভরিয়ে তুলতে পারব, সেদিনই হব আমরা প্রকৃত ভারতবাসী। নমস্কার আন্তি, জয়ন্তী মণ্ডল, শরৎ সেন কম্পাউন্ড, আমডিহা, পুরুলিয়া।
1: সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে লিখছেন, সুখে দুঃখে ভরা আগস্ট ভারতে স্বাধীনতার মাস। দীর্ঘকালব্যাপী ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্রিটিশ মুক্ত ভারত গড়তে জাতি, ধর্ম, বর্ণ, আবাল বৃদ্ধ নির্বিশেষে প্রাণ বিসর্জন দিয়েছেন বহু ভারতীয় বীর সন্তান। তাদের পুণ্য স্মৃতিমাখা ভারতভূমি চিরবরেণ্য প্রণম্য। ভারত আমাদের মা তথা জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জীব বৈচিত্র্যে ভরা ভারত মাতা, ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায়, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতারাম, পুনঃ পুনঃ উচ্চারণ করে ভারত মাতাকে বন্দনা করি। কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। কবি নজরুল বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ইতিহাসও বলেছে, সত্যই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারত তাঁর বার্ধক্যের বারাণসী, ভারতের মাটি তার স্বর্গ, ভারতের কল্যাণ তার কল্যাণ, ভারতের ধূলিকণাটি পর্যন্ত তার কাছে কল্যাণময়, ভারতের বাতাস তার কাছে পবিত্র। তিনি আরও বলেছেন যে, মৃত্যুর পর পুনর্জন্ম যদি হয়, তাহলে তা যেন তার অন্তরের আরাধ্য দেবী ভারতভূমিতেই হয়। ভারতের মাটিতে ভূমিষ্ঠ হয়েছেন বিশ্ববিখ্যাত বিভিন্ন ধরনের বিজ্ঞানীগণ, নোবেল জয়ীগণ, সঙ্গীত ও বাদ্য বিশারদগণ, শিল্পী, সাধক, মহামানবগণ ইত্যাদি। সেই পুণ্যভূমি জন্ম জন্মান্তরে আমার প্রণম্য। যে দেশের মাটিতে গড়ে উঠেছে অষ্টম আশ্চর্যের অন্যতম তাজমহল, অমৃতসরের স্বর্ণমন্দির, কোণারকের সূর্য মন্দির ইত্যাদি, বা অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত অতি দ্রুতগামী পরিবেশ বান্ধব, মানুষের প্রাণবন্ত, অঙ্গবাহী হাইড্রোজেন ট্রেন ইত্যাদি, সেই ভারতের মাটিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। স্বাধীনতার সংগ্রামী অভিনন্দন সহ বন্দে মাতারাম, জয় হিন্দ। লিখেছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী রবীন্দ্র সরণি, শিলিগুড়ি থেকে।

এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, মাথাভাঙা, কোচবিহার থেকে। সুপ্রিয় প্রত্যুষা, আমরা সকলেই জানি মৃত্যুর পরে আমাদের এই নশ্বর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়, আর এই পঞ্চভূতের প্রধান উপাদানটাই হলো ক্ষিতি, অর্থাৎ মৃত্তিকা বা মাটি। আমি মনে করি আমার এই দেশের মাটি মহামূল্যবান, পবিত্র এবং সোনার চেয়েও খাঁটি। কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটা পড়ে মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি মাটি হলো সর্বংসহা। মাটি নামক প্রাকৃতিক জড় উপাদান এই মহাবিশ্বের যাবতীয় সৃষ্টির ভার বা চাপ বহন করে চলেছে মুখ বুজে। চাষি ভাইয়েরা এই মাটির বুকেই চাষ করে রকমারি খাদ্যশস্য, ফল ফুল উৎপাদন করছেন, বছরভর দেশের কোটি কোটি জনসাধারণের খাদ্যের সংস্থান করে চলেছেন। সুগভীরভাবে চিন্তা করলে দেখা যাবে ভারতবর্ষের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামেও দেশের মাটির একটা বিরাট বড় অবদান ছিল। আমাদের দেশের বীর সাহসী স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করার অসীম ধৈর্য শক্তিটা

0: দেশের মাটি থেকেই পেয়েছিলেন এবং দেশের মাটিতেই মাথা ঠেকিয়ে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে শিখেছিলেন। দেশের মাটির এই মোহময়ী টান বা আকর্ষণ শক্তিটা আমরা কবিগুরুর মাধো কবিতার অন্তিম পংক্তি ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি পড়ে বুঝতে পারি। দেশ ছেড়ে পরদেশে গেলে যে নিজের দেশের মাটির প্রতি একটা অব্যক্ত বিচ্ছেদ বেদনা মানসিকভাবে পীড়া দেয়, সেটা আমিও একান্তভাবে উপলব্ধি করেছিলাম 2011 সালের জুলাই মাসে, যখন ছিটমহল জনগণনার কাজে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অতিক্রম করে প্রতিবেশী বাংলাদেশের মাটিতে পা রেখেছিলাম। নিজের দেশের প্রতি, নিজের দেশের মাটির প্রতি এই আন্তরিক টানটাকে আমরণ ধরে রাখার শক্তিটা যেন পরম করুণাময় ঈশ্বর আমাকে দেন। ধন্যবাদান্তে সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, মনমোহন রোড, মাথাভাঙা, কোচবিহার।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
0: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
0: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
0: ফোন নম্বরটি আরও একবার 9749088189। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার সেপ্টেম্বর মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে, পর্যটন নব দিগন্তের হাতছানি। তাহলে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন। উপস্থাপনায় সুমিতা দত্ত এবং সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি, শিল্পী ইলা মণ্ডল। হ্যালো আকাশবাণী, সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন তরি রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ। সীমান্ত কথা সকাল 10:00। 10:20 রজনীকান্তের গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। সকাল 11:00 কিছু কথায় কিছু গানে। বিদ্যার্থীদের জন্য 11:30, বেলা 12:00 কথায় সুরে। মহিলা মজলিশ দুপুর 1:00, 1:45 ভাওয়াইয়া, শিল্পী নিরুপমা রায়। নেপালি অনুষ্ঠান 2:30। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান 5:30। 6:05 মেঠো সুর। রেডিও রিপোর্ট 7:05। রাত 8:00 নাটক। গৌরব সরকারের কণ্ঠে আধুনিক গান শুনবেন 8:30।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল 9:15, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30। সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 10:10। রাত 10:30 মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান।

এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড়ে নির্মাণ কাজ চলতে থাকার কারণে এবং 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, 10 নম্বর জাতীয় সড়ক শালুগাড়া এবং শাউডাঙ্গি থেকে আমবাড়ি লিংক ব্রিজ পর্যন্ত প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীরে হতে পারে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা, ইসলামপুর এবং বিপরীতমুখী যাতায়াতকারী ছোট যানবাহনগুলো বিশেষ করে রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস ও নৌকাঘাট রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ এ ব্রিজের রাস্তা খারাপ অবস্থা এবং পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই রুটে যানজট হতে পারে। যানবাহন চালকরা দেরি এড়াতে দার্জিলিং মোড় হিলকার্ড রোড রুট ব্যবহার করতে পারেন। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরের সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কাইজুরির মধ্যে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে

গতকাল তার বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসনের ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সচিবেরা বিভিন্ন বিভাগের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক, বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজিমু গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথাও উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী চলতি বছরের জুলাই মাসে ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার কথাও স্মরণ করেন। এছাড়া ভারত জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যে ধারাবাহিক গতি বজায় রয়েছে তারও প্রশংসা করেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে যোগদান করছেন। নতুন দিল্লির যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগগুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি সুভাষ রেড্ডির নেতৃত্বে পাঁচ সদস্যের এক উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেবার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গতরাতে পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ি কাওয়াখালীতে আজ 32তম নতুন ফৌজদারি আইন বিষয়ে পাঁচ দিনের একটি বিশেষ ন্যায়সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায়সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে যে তাদের আনসার কি চ্যালেঞ্জ বা উত্তরপত্র সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাটি সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এবং এটি ব্যয়বহুল এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। NTA-র এই আনসার কি চ্যালেঞ্জ হল একটি অনলাইন প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোনো পরীক্ষা যেমন JEE Main,

নিট বা ইউজিসি নেট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রাথমিক উত্তরপত্রে থাকা কোনো ভুল ত্রুটি নিয়ে আপত্তি জানাতে পারেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় NTA জানিয়েছে, যদি কোনো একজন প্রার্থী কোনো প্রশ্ন নিয়ে আপত্তি জানান এবং বিষয় বিশেষজ্ঞরা সে আপত্তি মেনে নেন, তবে সংশোধিত উত্তরপত্রটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সংস্থা আরও জানিয়েছে যে অহেতুক বা ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করতেই এই ফি ধার্য করা হয়েছে, তবে আপত্তিটি সঠিক প্রমাণিত হলে সেই ফি ফেরত দেওয়া হবে। NTA তথ্য অনুযায়ী যে প্রার্থীর আপত্তি সঠিক বলে গৃহীত হয় তাকে প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফেরত দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি BNP'র বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশে 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমদকে পরাজিত করেন। অলি আহমদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ASM নাসিরুদ্দিনের নজরদারিতে গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। বিকেল 5টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শ্রী আলমগীরের নাম ঘোষণা হয়। আজ সন্ধ্যায় তিনি বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকেটো রাজ্যে আজ একটি নদীতে নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। সরকারের সূত্রে জানা গেছে নৌকাটিতে 80 জনের বেশি যাত্রী ছিলেন। তারা গরুই শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকাডুবির মতন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে লাইফ জ্যাকেটবিহীন ও ত্রুটিপূর্ণ নৌকাগুলি সেখানে চলাচল করে। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়োবে রাজ্যের অনুরূপ একটি দুর্ঘটনায় অন্তত 25 জন প্রাণ হারিয়েছিলেন। সোমালিয়ার পুন্টল্যান্ডের উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। 10 সদস্যের জাহাজকর্মী 6 জন ভারতীয়, এছাড়া 1 জন তুর্কির নাগরিক, 1 জন জর্জিয়া এবং 2 জন সার্বিয়ার নিরাপত্তারক্ষী আছেন। লুতুপ নামে ওই জাহাজটিতে গত সোমবার ছিনতাই করে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। জাহাজে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তুরস্কে তৈরি অস্ত্র ও যোগাযোগ স্যাটেলাইট সরঞ্জাম ছিল। বিশ্বকাপ হকিতে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরে সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুরির মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতা বিষয়ে একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন তিনি। উত্তরবঙ্গের চিকেন স্নেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যের জেলা শাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন।

0: শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ওই কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহের। আগামীকাল পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি একাধিক বৈঠক করবেন। আগেই জানানো হয়েছে, 3 দিনের সফরে গত সন্ধ্যায় উত্তরবঙ্গে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গের চিকেন স্নেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে। রাজ্যের মন্ত্রী দীপক বর্মন সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, নতুন সেতু দুদিকে 6.85 কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তাসহ সেতুটি তৈরি করতে 844 কোটি টাকা ব্যয় হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ দেশের বীর সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে একটি সংগ্রহশালা গড়ে তুলবে। মন্ত্রিসভার সদস্য বিশাল লামা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দুর্গে এই সংগ্রহশালা তৈরির প্রস্তাব দেন। সেটি গ্রহণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন থেকে জেলা শাসকই নাগরিকত্ব আইনের 6B ধারার আওতায় আবেদনপত্র গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা পাবেন। এই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব তৃতীয় সংশোধনী আইন জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে এই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলও এর আওতায় আসবে। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে গতকাল তিনি লেখেন, শ্যাম স্টিল বাঁকুড়ায় তাদের শিল্প ইউনিটের জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করবে। লালসেন অ্যান্ড টুব্রো 4,500 কোটি টাকার বিনিয়োগ করেছে। এছাড়াও দুর্গাপুর ইস্পাত কারখানা, লাক্স কোজি, আমুলের মতো 10টি সংস্থা রাজ্যে অর্থলগ্নি করেছে বলে তিনি জানান। ইতোমধ্যে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সংস্থার 4,00,000 কোটি টাকার বেশি মূল্যের মৌ স্বাক্ষরিত হয়েছে বলেও দিলীপবাবু উল্লেখ করেছেন। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় একথা জানান। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়েছে, অনেকেই তা ইতোমধ্যে পেয়েছেন। যারা এই সুবিধা থেকে বাদ পড়েছেন তাদের বিষয়টি আবারও খতিয়ে দেখা হচ্ছে।
1: অন্নপূর্ণা যোজনা কিছু বাদ হয়তো পড়েছে, তো সেগুলো সমস্ত তো আবার করা হচ্ছে, তো সুতরাং শুরু হয়ে গেছে, পেয়েওছে। তো এটা এই সমস্তগুলোকে তথাকথিত বিরোধীরা যারা দীর্ণ জীর্ণ নিজেদের মধ্যে লড়াইতে, তারাই এগুলোকে বাজারে ছাড়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তবে এটা ঘটনা, আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা এগুলো আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে, প্রতিটি মা বোনেদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ করি।
0: এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি অভিযোগ তুলে নানা জেলায় মহিলাদের বিক্ষোভের খবর মিলেছে। বিজ্ঞান চর্চা সহ নানা ক্ষেত্রে রাজ্যের অগ্রগতিতে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য। কলকাতায় গতকাল জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বাংলা থেকেই বিজ্ঞান চর্চার সূচনা হয়েছিল, তা সত্ত্বেও এই রাজ্য বর্তমানে পরিচয়ের রাজ্যে পরিণত হয়েছে।
2: মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, রাজনীতি রাজনীতির বাইরে কোনো কিছু চিন্তা না করতে পারা একটা বিক্ষিপ্ত অসমাপ্ত মেধা আজকে চরম সর্বনাশের দিকে আমাদের নিয়ে গেছে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল বিরোধিতার অধিকার, রাইট টু ডিসাইড। এই রাইট টু ডিসাইডকে যদি কেউ বাজেয়াপ্ত করতে চায় তাহলে সেই সরকার বা সেই গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে।
0: অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, রাজ্য শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, বর্তমান সরকার বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সৃজন অভিযান কর্মসূচি পশ্চিমবঙ্গে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0: বলে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা এই কর্মসূচির পর্যবেক্ষক ভিকার রসুল ওয়ানি মন্তব্য করেছেন। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে ওয়ানি বলেন, এই অভিযানের মধ্যে দিয়ে রাজ্যে জেলা, ব্লক এবং বুথ স্তরে নেতৃত্ব স্থির করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হবে বলে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের অফিস সূত্রে জানা গেছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাক্রম নিয়ে কঠোর নিন্দা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায় গতকাল এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্তে দাবি জানান। ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে। ক্যাম্পাসে ভাঙচুর ও মারপিটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অধ্যাপকদের সংগঠন অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটা। ওই সংগঠনের তরফে এক বিবৃতিতে প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা এবং দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণের অভিযোগ তোলা হয়েছে। যাদবপুরের ঘটনা অনভিপ্রেত বলে জানিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবিআরএসএম। সংগঠনের রাজ্য মিডিয়া প্রধান অধ্যাপক সঞ্জয় দাস এক বিবৃতিতে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং গবেষণার জায়গা, কিন্তু দেশবিরোধী নানা শক্তি এখানে লাগাতার মাথা ছাড়া দেয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির অবস্থান নিয়ে বিজেপির কোনো বক্তব্য নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন বা শাখা সংগঠন নয়, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রাজনীতির অনুপ্রবেশের সম্পূর্ণ বিরোধী। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি দলীয় কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে কলকাতার ললিত কলা একাডেমিতে গতকাল এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। উপস্থিত ছিলেন সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত প্রমুখ। মোহনবাগান সুপার জায়ান্ট টুরান্ট কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান পেনাল্টি শুটআউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে পরাজিত করে। রবিবার যুবভারতীদের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। উত্তরবঙ্গের চিকেন্স লেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন 6-লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420-2233।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ

0: easy. Call Karun toll free number 1-800-420-2233. আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজ আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কথা শুনবো আমি ভাস্কর। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু একজন শ্রোতা বন্ধুর টেলিফোন রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার।
3: নমস্কার দাদা, আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌভিক বাবু বলুন, কেমন আছেন?
3: ভালো আছি, আপনি?
2: আমি ভালো আছি। তো আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমরা এটাই শুরু করতে যাচ্ছিলাম যে আজকে একটা বিশেষ দিন, সেটা হলো বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এবং আজকের এই দিনটি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যারা আজ প্রবীণ, তাদের অভিজ্ঞতা জ্ঞান আমাদের সমাজের একটা অমূল্য সম্পদ। পরিবার সমাজ গঠনে তাদের অবদানও কিন্তু অনস্বীকার্য। কি বলবেন বিষয়টি নিয়ে?
3: দেখুন, আমাদের যারা বাড়িতে যারা বয়স্ক যারা, তারা দিদা যারা রয়েছে,
2: হ্যাঁ একদম,
3: তারা তো বলতে গেলে একটা সময় কাটিয়ে বহুদিন থেকে পথে চলেছে,
2: একদমই ঠিক।
3: আমি সবসময় মনে করি তাদেরকে অবশ্যই তাদের সম্মান দেওয়া উচিত, এবং নবীনের সাথে প্রবীণের একটা মেলবন্ধন তৈরি করে দেওয়া উচিত। আমরা অনেকে একটা জিনিস যে জিনিসটা করি, সেই জিনিসটা নবীনের সাথে প্রবীণদের অনেক সময় মেলাতে চাই না। তাদেরকে একটা আলাদা ঘরে রেখে দেওয়া, তাদেরকে তাদের মতন করে ইয়ে করতে দেওয়া, তাদেরকে সাথে যে মেশা, আমরা সবসময় না তাদের সাথে এটা মিশতে দেওয়া, তাদের সময় কিভাবে জীবনযাপন করেছে, কিভাবে স্ট্রাগল করেছে,
2: একদম একদম,
3: তারা তো স্ট্রাগল করে জীবনে একটা,
2: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদমই তাই।
3: মানুষ মাত্রই সবাইকে বলতে গেলে স্ট্রাগল করে একটা লড়াই করে যেতে হয়,
2: একটা জায়গায় পৌঁছতে হয়।
3: হ্যাঁ, কারণ একটা কথাই আছে, হোল্ড ইজ গোল্ড। তাদের সাথে অবশ্যই মিশতে দেওয়া উচিত, আমি সবসময় মনে করি, কারণ তাদের থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে। তারা কি করেছে না করেছে, তো শেখা জীবনের জিনিসটা শেখা দরকারই। এবং নারক আমাদের পৌরাণিক কাহিনী, সেটা রামায়ণ মহাভারত যাই হোক, এইসব জিনিসগুলো হয়তো আমাদের এখনকার জেনারেশন বলুন অনেকেই জানে না এখন জিনিসটা। এইসব জিনিসগুলো শেখানো উচিত, কারণ তাদের কাছে যোগ্য সম্মান দেওয়া,
2: একদমই
3: এই যে আমরা যেমন একটা জিনিস আছে, 60-65 হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, এবং এই জিনিসগুলো একটা জিনিস আমি মনে করি, এই দিয়ে আসার থেকে তারা কিন্তু সবসময় যদি প্রবীণ যারা আমাদের দাদু থাকে।

0: জেঠমারা যারা আছেন তাদের জিজ্ঞেস যদি করা হয়, তোমরা কি জিনিস চাও শেষ বয়সে এসে,
1: তাদের পছন্দের কথা, তাদের পছন্দ অপছন্দের বিষয়টি যদি আমরা গুরুত্ব দিই, আমার মনে হয় সেটাতে আমাদেরই উপকার হবে। তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, সেটা কিন্তু আমাদের চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়, তাই না?

0: ধন্যবাদ সৌভিকবাবু আপনাকে। আপনি খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো প্রয়োজন, কিভাবে আমাদের এই প্রবীণ নাগরিকদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন কলকাতা থেকে, আমাদের নিয়মিত শ্রোতা সৌভিকবাবু, সৌভিক সরকার। অনেক অনেক ধন্যবাদ সৌভিকবাবু আপনাকে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, আবারও বলছি বিশ্ব প্রবীণ নাগরিক দিবস নিয়ে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার ভাস্করদা।
0: হ্যাঁ নমস্কার। অম্বিকা দেবী বলছেন বীরভূম থেকে, তাই তো? অম্বিকা মণ্ডল,
1: একদম।
0: দেখুন, আপনাদের গলা শুনতে শুনতে আমরা কিন্তু একদম পরিচিত হয়ে যাই যে কে আমাদের, কোন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেছেন, তাই তো? কেমন আছেন অম্বিকা দেবী বলুন?
1: ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: এমনি ভালো আছি, ভালো আছি। আজ তো বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, প্রবীণ নাগরিকদের প্রতি সারা বছরই আমাদের সম্মান জানানো প্রয়োজন, তবে আজকের এই বিশেষ দিনে অবশ্যই প্রবীণ নাগরিকদের একটা আলাদাই গুরুত্ব রয়েছে, তাই না?
1: হ্যাঁ, একদমই তাই দাদা ভাই। তো সেই বিষয়ে বলি, প্রথমেই আমার যত প্রবীণ দাদা ভাই দিদি ভাইদের রয়েছেন, তাদের সবাইকে আমি আমার প্রণাম জানাই, কারণ তারা প্রণম্য ব্যক্তি, তাই প্রণাম জানাচ্ছি সবাইকে। আর দেখুন, সত্যিই তাই। হ্যাঁ, আমরা যদি প্রবীণদের সম্মান করি, তাদেরকে যদি একটু সময় দিই তাদের সঙ্গে, কারণ একটা সময়ের পর দেখবেন তারা একদম বাচ্চা ছেলের মতো হয়ে যায়,
0: শিশুর মতো হয়ে যায়। ঠিক,
1: আমাদেরকে তাদের একাকিত্বটা কিন্তু কাটাতে হবে, তাদেরকে সময় মতন খাওয়া দাওয়া, খাবার দেওয়া, তারপর তাদের প্রতি একটু যত্ন নেওয়া। হ্যাঁ, তাদেরকে মানে একা কোনো সময় থাকতে দিলে হবে না,
0: ছেড়ে দেওয়াটা ঠিক নয়, একদম
1: না, একদমই নয়। তবে দেখুন দাদা ভাই, একটা কথা, হ্যাঁ, ওই আপনার ফেরিওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, দিনমজুর বলুন, এই সমস্ত বাড়ি, হ্যাঁ, তারা কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, পাঠায় শিক্ষিত ভদ্র সমাজের মানুষরা কিন্তু
0: ঠিকই বলেছেন,
1: পাঠিয়ে দেয় মা বাবাকে। কিন্তু একজন দিনমজুর বা একজন ফেরিওয়ালার মা কিন্তু কখনোই বৃদ্ধাশ্রমে মা বাবা থাকে না। তাই আমার খুব ভেবে অবাক লাগে, যারা কষ্ট করে পৃথিবীর আলো দেখালেন সেই মা বাবাকে, কিন্তু অনেক মানুষ আছে, আমি নিজে দেখেছি আমাদের গ্রামেও, বা একজন বেশ শিক্ষিত ভদ্র মানুষ, তিনি মানে অনেক জায়গায় বক্তৃতা দিতেন মাকে নিয়ে বা নারী নিয়ে, কিন্তু তার নিজের ঘরের মাকেই তিনি দেখতেন না,
0: সম্মান দিতেন না, একদম
1: দিতেন না। অথচ সব জায়গাতেই খালি বলে বেড়াতেন যে আমার মাকে দেখি, আমার মা এই ওই, এইটা কিন্তু বলে বেড়াতেন। কিন্তু একদিন কি হলো, ওই রকম বক্তৃতা দিচ্ছেন ভদ্রলোক, তো তার মা সেই মুহূর্তে সেই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, এবং তিনি সবার সামনে বলে দিলেন যে আমার ছেলে যে কথাগুলো বলছে একটাও সত্যি নয়। তখন তাহলে সেই মানুষটার পরিস্থিতিটার কথা একবার ভাবুন,
0: তাহলে
1: হ্যাঁ, আমরা যেমন সাধারণ মানুষ আমরা সাধারণ ভাবে থাকবো, এটাই বড়দের যত্ন সেবা একটু করবো,
0: এটাই আমাদের, এটাই করা উচিত প্রত্যেকটা মানুষের, যে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো, তাদেরকে দেখভাল করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে,
1: কর্তব্য,
0: একদম একদম। অনেক,
1: হ্যাঁ, আজ আমার দুই বাবাই নেই, কিন্তু আমার মা এবং দুজনেই আছেন, আমি যতটা পারি দুজনকে,
0: না নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই করবেন, নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ অম্বিকা দেবী আপনাকে, আপনি টেলিফোন করেছেন এবং খুব সুন্দরভাবে আজকের এই বিষয় নিয়ে আপনি কথা বললেন, ধন্যবাদ, নমস্কার। আমাদের শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, অম্বিকা মণ্ডল বীরভূম থেকে টেলিফোন করেছিলেন আমাদের নিয়মিত শ্রোতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আজকের যে বিষয় অর্থাৎ বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, সেই বিষয় নিয়ে তার সুচিন্তিত মতামত তিনি ব্যক্ত করলেন। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। নমস্কার।
2: নমস্কার দাদাবাবু।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার। বীরভূম থেকে অমিতবাবু বলছেন নাকি? কোনো কারণে তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলো।

0: আশা করব তিনি আবার টেলিফোন করবেন। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: জি নমস্কার।
0: নমস্কার জি, বলিয়ে।
1: রাকেশ বাত কর রহা হুঁ শিমলা সে।
0: ও, রাকেশ জি বল রহে শিমলা সে। রাকেশ জি, আপ তো পহলে ভি ফোন কিয়ে থে হাম লোগো কা ইয়ে হ্যালো আকাশবাণী মে, মুঝে ইয়াদ হ্যায়।
1: জি জি জি বিলকুল বিলকুল বিলকুল,
0: মেই থা উস দিন শিমলা সে আপ ফোন কিয়ে থে, আকাশবাণী সুন রহে থে, আকাশবাণী শিলিগুড়ি কা স্টেশন।
1: জি জি জি
0: জি, কেসে লাগ রহা হ্যায় আজ কা প্রোগ্রাম?
1: আজ কা প্রোগ্রাম বহুত আচ্ছা লাগ রহা হ্যায় অর অর বহুত আচ্ছা টপিক ভি হ্যায়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ইসমে জো
0: বলিয়ে থোড়া আজ কা টপিক মে, টপিক কে বারে মে।
1: দেখো আজ কে টপিক কে বারে মে ইয়ে কেনা চাহতা হুঁ কি হাম সবকো জো হ্যায়
0: হ্যাঁ
1: বেদ জো হ্যায় বুজুর্গ কা সম্মান করনা চাহিয়ে। ক্যুঁ করনা চাহিয়ে?
0: জি,
1: ক্যুঁকি আগর হাম বুজুর্গ কা সম্মান করেঙ্গে তো হাম ভি হাম হামারে জো আগে আনে ওয়ালে জো বচ্চে হ্যায় ও ভি হামারা সম্মান করেঙ্গে।
0: জি,
1: আগর হাম আপনে বুজুর্গো কো অপমান করেঙ্গে কল হামারে বচ্চো কে মন মে ভি আয়েগা কি দেখো ইয়ে ইয়ে বেসে বলতে
0: জি,
1: ফির হামারে মা বচ্চে ভি করেঙ্গে। আগর হাম বোলেঙ্গে কি ভি তোমার হামনে পড়ায়া লিখায়া ইতনা লিখায়া তো বচ্চে মার কো মুহ মে বোল দেগে ভি আপনে কিতনা আপনে মাতা পিতা কা সম্মান কিয়া
0: জি
1: থা
0: জি,
1: অর আপনে কিস তরহ সে উনকা দুরকা দিয়া তো তো ফির হাম বাত ওই ইয়াদ আতি কি দেখো হাম ভি ক্যা বোতে জীবনি মে আপনে মাতা পিতা কো কাটতে থে উনকো ডান্টতে থে সময় পে খেয়াল রাখতে আজ হামারে সাথ এসা হো রহা হ্যায়।
0: জি
1: ইসিলিয়ে আগর হাম আপনে বচ্চে কো সংস্কারী বানানা হ্যায় তো হামে ক্যা বোতে আপনে বুজুর্গো কি সেবা করনি পড়েগি উনকা সম্মান করনা পড়েগা
0: একদম
1: তব জাকে হামারে আগে জো বচ্চে সিখ পায়েঙ্গে। ক্যুঁকি আগর হাম বচ্চো কে সামনে আপনে কই বার কই লোক দেখে মেনে বচ্চো কে সামনে আপনে মা বাপ কা অপমান করতে
0: যা
1: বচ্চে
0: জি
1: কে
0: জি,
1: ক্যা বোলেন
0: একদম একদম সহি বাত হ্যায় একদম।
1: জি তো বচ্চে দেখ লেতে হ্যায় তো ফির ও বড়ে হো কি ফির উনকে দিমাগ মে ইয়েই রহতা কি হাম ভি এসা করেঙ্গে।
0: জি
1: তো এসা নেই করনা চাহিয়ে আপনে বুজুর্গো কা সম্মান করনা চাহিয়ে তব জাকে
0: একদম
1: হামার কো সম্মান মিলেগা আনে
0: একদম
1: বালে
0: একদম,
1: জমে।
0: বহুত বহুত বহুত আচ্ছা তরে সে আপ বলে হামকো ইয়ে বারে মে। আচ্ছে রহিয়ে আর সুস্থ রহিয়েগা রাকেশ জি, আর হাম লোগোকো এসি ইসি তরহ আপ লোগ টেলিফোন কিজিয়েগা শিমলা সে, ঠিক
1: জি
0: হ্যায়? ওকে, বহুত বহুত
1: জি
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ
0: ধন্যবাদ। আমাদের অনেক দূর থেকে একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, রাকেশ জি। রাকেশ জি আমাদের টেলিফোন করেছিলেন, উনি আমাদের নিয়মিত শ্রোতাই বলা যায়, কারণ আমাদের মাঝে মধ্যেই উনি টেলিফোন করেন, শিমলা থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। এবং আজ আমাদের এই বাংলা অনুষ্ঠান, কিন্তু তিনি হিন্দিতে খুব সুন্দরভাবে আজকের বিষয় নিয়ে বললেন। অনেক অনেক ধন্যবাদ রাকেশ জি আপনাকে। আমাদের অনুষ্ঠান শুনছেন 9434076705 নম্বরে আপনি আপনারা টেলিফোন করুন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। আমরা আরও একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
2: হ্যালো, আমি তোমাদের নিবেদিতা দিদি বলছি, শুভ সকাল।
0: শুভ সকাল নিবেদিতা। নিবেদিতা দিদি, আপনি আপনার সারনেমটা একটু বলবেন। আপনার কথা শুনেছি আমরা। কেমন আছেন প্রথমে জিজ্ঞেস করি। একদম একদম। আচ্ছা
2: জামাই যে করলো মানে ঘরে ঘরে সবাই বৌমার জামাই হয়।
0: আচ্ছা,
2: আর আমাদের পরিবার খুব বড় পরিবারে সবাই দাদাকে এত ভালোবাসতো মানে এইটা না দেখে
0: মানে উনি উনি মানে আপনার স্বামী উনি কি এখন আছেন নাকি?
2: না বাবা, জানুয়ারি মাসের 2 তারিখ উনি না ফেরার দেশে চলে গেছে।
0: ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেই সময়টা টেলিফোনে একটু আমি সমস্যা হচ্ছিল যেন আমি বুঝতে পারিনি, ও উনি চলে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও,
2: আমি এখন পড়ছি আছি সেই না ফেরার দেশে কবে যাব।
0: না না না, একদম এই কথা বলবেনই না, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকুন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের মতন প্রবীণ মানুষদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা ছাড়া আমাদের অনুষ্ঠান চলবে কি করে?
2: তাই তো দেখলাম তো অনেক এই বছর মানে এরকম সম্মান কেউ পেয়ে যায় না। 3.5 বছর বিছানায় ছিলেন, একটা দিনের জন্য কেউ মানে মন খারাপ করেনি বাবা কিভাবে রাখবে।
0: ঠিকই ঠিকই, এটা পাওয়াটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার না?
2: তোমাদের সবাই শুভেচ্ছা বাবা, তোমাদের
0: না না একদম।

0: একদম, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ওষুধ খাবেন, হ্যাঁ, মানে শরীরের প্রতি যত্ন নেবেন, এবং আমাদের নিয়মিত টেলিফোন করবেন।
1: তোমরা আমার প্রাণ ভরা স্নেহ নিও,
0: একদম, আপনিও প্রণাম নেবেন।
1: ঠাকুরকে বলো যেন আমাকে এখন উপরে নিয়ে।
0: না না, একদমই না, একদমই না, আপনি এখন আমাদের মাঝেই থাকবেন, আকাশবাণীর সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন আকাশবাণীর সঙ্গে, বিভিন্ন অনুষ্ঠানে টেলিফোন করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন।
1: সবাই তোমার ছোট ছিলাম, সবার জন্য আমার স্নেহ থাকলে বলি,
0: একদম
1: সবাই তোমার অনেক ছোট,
0: একদম
1: আর তোমরা
0: একদম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: ঠিক আছে বাবা, ঠিক আছে,
0: নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের একজন প্রবীণ নাগরিক টেলিফোন করেছিলেন। আজকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, প্রবীণ নাগরিকদেরই আজকে দিন, এবং তারা টেলিফোন করছেন, ভীষণ ভালো লাগছে। আপনারা যারা প্রবীণ নাগরিক, আপনারাও টেলিফোন করুন 9434076705 নম্বরে।

0: বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরজ কুমার এবং চন্দনা দীক্ষিতের কণ্ঠে নার্সি ভগত ছবির গান। আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মিনতি হেঙ্গুপ্ত, ফুলবাড়ি থেকে বলছি।
0: ফুলবাড়ি থেকে? একটু নামটা একটু আরেকবার বলবেন।
1: মিনতি সেনগুপ্ত।
0: ও, মিনতি সেনগুপ্ত। হ্যাঁ হ্যাঁ, ওই কোনো কারণে ফুলবাড়ি থেকে বলছেন। কেমন আছেন বলুন? ভালোই আছেন।
1: প্রবীণদের নিয়ে কথা তো?
0: একদম একদম, আজকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, কি বলবেন?
1: তো কি বলবো, আমি তো নিজেই একজন প্রবীণ।
0: একদম একদম একদম।
1: আমি
0: আপনাকে প্রথমেই প্রথমেই প্রথমেই আপনাকে প্রণাম আজকের দিনে।
1: আমার স্বামী 10ই মার্চ মারা গেছেন, এই 10ই মার্চে।
0: আচ্ছা,
1: 2026-এ।
0: আচ্ছা,
1: একটা মেয়ে, সে তার বিয়ে হয়ে গেছে, বিয়ে যদিও কাছেই হয়েছে কিন্তু সে সংসার নিয়ে ব্যস্ত,
0: আচ্ছা,
1: সম্পূর্ণ একা।
0: আপনি কি একা থাকেন একদম?
1: হ্যাঁ, একদম একা।
0: আচ্ছা,
1: তো এই যে কষ্টটা, এটা কেউ বুঝবে না।
0: নিশ্চয়ই, একদমই তাই। এই একাকিত্বটাই কিন্তু মানে অনেকেই মানে একাকিত্ব থেকে বেরিয়ে আসা যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় যদি। হ্যাঁ হ্যাঁ,
1: আপনাদের সাথে থাকতে।
0: একদম একদম, এটা কিন্তু একটা বড় দিক। এবং
1: পাড়ার বাচ্চা কাচ্চা নিয়ে,
0: আচ্ছা,
1: এই যে ফ্ল্যাগ তুললাম 15 আগস্টে।
0: আচ্ছা, বাহ, এই জিনিসগুলোই তো দরকার, এনগেজমেন্টটা দরকার আর কি। না, ভালো ভালো, খুব ভালো। আর আকাশবাণী সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের রেখেছে এবং তাদের অনুষ্ঠান সূচিতে কিন্তু প্রচুর লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, যেগুলোতে সরাসরি আপনারা অংশ নিতে পারবেন। আপনারা আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে সরাসরি জুড়ে যেতে পারবেন, এই অনুষ্ঠানে নিয়মিত টেলিফোন করবেন, দেখবেন সময় এমনি এমনি কেটে যাচ্ছে।
1: এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে যে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের যে কি কষ্ট,
0: ঠিকই তো,
1: সেটা মানে
0: না না, নিশ্চয়ই
1: আমরা বুঝি আর কি, আমরা যারা একা থাকি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো একদম মানে এটা তো
1: এই সময় ছেলে মেয়েদের সঙ্গ প্রচন্ড প্রয়োজন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম, ছেলে মেয়ে থাকবে, নাতি নাতনিরা থাকবে, জামাই থাকবে, যাই হোক, মানে আত্মীয় স্বজনের মাঝখানে থাকলে মনটাও অনেক ভালো থাকবে। তবে তা ঠিকই আছে, যদি সেই সুযোগটা কারণ না হয় তাহলে নিশ্চয়ই নিজস্ব একটা গণ্ডি বানাতে হয়। যেমন আপনি শিশুদের সঙ্গে রয়েছেন, শিশুদের সঙ্গে ইয়ে করে ফ্ল্যাগ তুলছেন, বিভিন্ন অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠান করছেন, ভালো, বেশ ভালো, খুব ভালো।
1: বর্তমান যুগে মানুষ এত, সবাই আত্মীয় স্বজন সবাই ব্যস্ত, কে কাকে নিয়ে থাকবে, কে কার সংসারে বেশি দিন থাকবে, কেউ থাকবে না,
0: ঠিকই,
1: সবাই ব্যস্ত,
0: একদমই তাই। কিন্তু আপনি আকাশবাণীকে নিয়ে থাকুন, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে আপনি নিয়মিত টেলিফোন করুন, নিয়মিত প্রচুর অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, যেই অনুষ্ঠানগুলিতে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন। নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, আমাদের প্রবীণ নাগরিক একজন, আজকের বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এই দিবসে কিন্তু আমাদের বেশ কয়েকজন প্রবীণ নাগরিক টেলিফোন করেছিলেন এবং তাদের কথা শুনলাম, এবং তাদের কথা শুনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনটা ভারাক্রান্তই হয়ে যায় যে আজকের এই বিশেষ দিনটি কথা যেন আমরা যারা, আমাদের বাড়িতে যারা প্রবীণ নাগরিক রয়েছে, আমাদের প্রত্যেকেরই বিষয়টি ভাবা দরকার যে একজন প্রবীণ নাগরিক 70-80 বছরের উপরে, 90 বছরের উপরে যারা বসবাস করছেন, তাদের সঙ্গে নিয়ে থাকা, তাদেরকে নিয়ে থাকা, তাদের সঙ্গে জুড়ে থাকা, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। একজন প্রবীণ নাগরিকের কিন্তু এটাই তার শেষ বয়সের একটা, এটাই কিন্তু মানে ছোট্ট একটা চাহিদা থাকে যে সবার সঙ্গে মিলেমিশে থাকাটা। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: শক্তিগড় থেকে বিপ্লব কুমার সিকদার বলছি।
0: শক্তিগড় থেকে বিপ্লব কুমার সিকদার, বলুন।

0: কেমন আছেন?
1: খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান।
0: আচ্ছা,
1: তো আমি একজন 78+
0: প্রবীণ নাগরিক, আপনি একজন,
1: সবার সবার যা বক্তব্য শোনা খুবই ভালো, তাদের তাদের বক্তব্যের ক্ষুদ্ধার যুক্তি এবং ভালো বক্তব্য নিয়ে কোনো বক্তব্য নেই আমার বক্তব্য নেই, কিন্তু একটা কথা বলবো, আপনারা মানে অনুষ্ঠান শুরুতেই মানে বিষয়বস্তু না জেনেই আপনারা ফোন অ্যাটেন্ড করা শুরু করে দেন, আর দ্বিতীয়ত আরেকটা বক্তব্যের মাঝখানে এবং গানের মাঝখানে ফোন অ্যাটেন্ড করেন, এইটা আমি অনুসরণ করি বলেই আমার 1% শতকরা একটা টেলিফোন আপনারা ধরতে পারি আর কি। যাই হোক, হিন্দি হিন্দি ভাষী ভদ্রলোক যেটা বললেন, সবাই বক্তব্য খুবই ভালো, কারোরই বক্তব্যকে আমি খাটো করছি না, কিন্তু হিন্দি ভাষী ভদ্রলোক যে একটা বক্তব্য রাখলেন খুব বাস্তববাদী, সেটা হলো আমার সংসারে আমার ছেলে মেয়েই যদি আমাদের প্রতি না রাখে, শ্রদ্ধা না রাখে, তাহলে তার ছেলে ফেলে দাও সেটা দেখে কি শিখবে, তারা নিজেরাও পাবে না সেই মানে শ্রদ্ধা, অতএব তার এই বক্তব্যটা একেবারে মন্ত্রমুগ্ধ হওয়ার মতো কথা। আশা করব আপনারা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, সময় যেন
0: একদম তাই 30 মিনিটের মধ্যে, যাতে আমাদের প্রচুর শ্রোতা বন্ধু কথা বলতে পারেন আর কি। হ্যাঁ, ঠিক ঠিক,
1: নমস্কার
0: নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, নমস্কার। আমাদের আরও একজন প্রবীণ নাগরিক টেলিফোন করেছিলেন, তিনিও প্রত্যেকের মতামতের সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন। তো যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ, এবং প্রচুর শ্রোতাবন্ধু এবং প্রচুর প্রবীণ নাগরিক তারা কিন্তু আমাদের আজকে টেলিফোন করেছেন। আমাদের সময়ও কিন্তু প্রায় শেষ, অনুষ্ঠানও শেষ করতে হবে, আরেকটি টেলিফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা ভাই, নমস্কার, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: অমিতাভ বাবু কেমন আছেন বলুন?
2: হ্যাঁ ভালো আছি দাদা ভাই, সময় খুব কম।
0: আজকে তো যে বিষয় নিয়ে আমরা কথা বলছি একটু দ্রুত বলতে হবে, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সময় প্রায় শেষ। আজকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, কি বলবেন?
2: হ্যাঁ হ্যাঁ, তো নাগরিক দিবস, আমরা সদ্য নাগরিকদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। তো দেখুন, এই সদ্য নাগরিকরা আছে বলেই কিন্তু আমরা এখনো ভরসা পাচ্ছি, কারণ তাদের অভিজ্ঞতা, হ্যাঁ, যখন আমাদের সঙ্গে তারা ভাগ করে নেয় কোথাও, আমরা সেই প্রবীণদের প্রতি শ্রদ্ধাটা জন্মায়। আর দাদা দাদা ভাই, এই দাদু দিদা এদের সঙ্গ যখন ছোট্ট নাতনিরা পায়, তখন কিন্তু এক অদ্ভুত অনাবিল আনন্দে তাদের মন ভরে ওঠে, আর এটাই দরকার।
0: এটা
2: দাদু থাকবে, দিদা থাকবে, রূপকথার গল্প বলবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে,
0: নিশ্চয়ই।
2: তো এটাই হচ্ছে বিশ্ব প্রবীণ দিবসের মূল ভাবনা, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এটুকু শেয়ার করলাম,
0: অনেক অনেক ধন্যবাদ অমিতাভ বাবু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। একদম একদম একদম একদম একদম, অবশ্যই, নমস্কার।

0: জগজিৎ সিং এবং চিত্রা সিং এর কণ্ঠে সাথ সাথ ছবির গান শুনলেন। আমাদের সময় শেষ, অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম আমি ভাস্কর, আমরা চলে যাব এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানে।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন।

আধুনিক গান শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনেই দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে আমেরিকা হিজবুল্লাহর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল 2য় রাউন্ডে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে 3য় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক ও বিভাগীয় সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্ট আপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগের কথা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বিভিন্ন

0: প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের বন্দে মাতরমে দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন। এক বিবৃতিতে শ্রী শাহ বলেন, কংগ্রেসের কার্যসমিতি বন্দে মাতরমে শুধুমাত্র দুটি স্তবক গাওয়ার জাতীয়তাবাদ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। শ্রী শাহ অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস আবারও তোষণের রাজনীতির পুনরাবৃত্তি করছে।
1: मैं देश की जनता को अपील करना चाहता हूं कि एक बार इस देश ने गलती करी थी वंदे मातरम के दो टुकड़े होने देने की, और एक गलती के गंभीर परिणाम हमने भुगते हैं। अब देश की जनता एकजुट हो और कांग्रेस पार्टी के इस फैसले के खिलाफ आवाज बुलंद करे कि अब इस देश में तुष्टिकरण की राजनीति नहीं चलेगी।
0: महाराष्ट्र पुणे आज द्वादश ब्रिक्स যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী এবং শীর্ষ কর্তারা এতে অংশ নিচ্ছেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে দুদিনব্যাপী পর্যটন মন্ত্রীদের বৈঠক। ব্রিক্স সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে। পরিবেশ বান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পাবে। এর আগে গত 19 এবং 20 আগস্ট জয়পুরেই ব্রিক্স পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। হিমাচল প্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন আজ থেকে সিমলায় শুরু হচ্ছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশনে মোট 10টি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 11টায় সভার কাজকর্ম শুরু হবে। অধিবেশন শুরুর আগে গতকাল সিমলায় স্পিকার কুলদীপ সিং পাঠানিয়ার সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিরোধী দল নেতা জয়রাম ঠাকুর, সংসদীয় বিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন চৌহান এবং ডেপুটি চিফ হুইপ কেবল সিং পাঠানিয়া উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। কমিটিতে শিক্ষা, শিল্প ও প্রশাসনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের রাখা হয়েছে। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন, আইআইটি খড়গপুরের অধ্যক্ষ অধ্যাপক সুমন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী টাস্কফোর্সে আছেন। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদামতো সিলেবাস তৈরির ক্ষেত্রে এই টাস্কফোর্স সাহায্য করবে। নতুন দিল্লির যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডি এর নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি বাংলাদেশের জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক ওলি আহমেদকে পরাজিত করেন। ওলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। হিজবুল্লাহর উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে যে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিরাট অঙ্কের অর্থ পাচার করা হতো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC নতুন করে যুদ্ধ শুরু হলে আরব বিধ্বংসী হাতিয়ার ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভবিষ্যতে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির ওয়ারহেড, নিখুঁত লক্ষ্যভেদ, দূরপাল্লার ক্ষমতা যোগ করা হবে। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যথাক্রমে 12 দিন ও 40 দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে জানান তিনি। ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডার গার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রদেশে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহবিদরা জানিয়েছেন আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লিতে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH মহিলা হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা গতকাল গোলশূন্য ড্র হয়। পুল ডির এই টানটান উত্তেজনার শেষ ম্যাচে উভয় দলে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনেই দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, পূর্ণ প্রাণে পুণ্য দানে, বলছেন ভবেশ দাস।
3: একটা গল্প বলি, গল্প মানে ঘটনা। 1944 সাল, তখনও এই আকাশবাণীর বেতার জগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক নলিনীকান্ত সরকার। তিনি সাহিত্যিক পরিমল গোস্বামীকে নাট্যকার অভিনেতা গিরিশ ঘোষের মর্মর মূর্তির একটি ছবি তুলে আনার বরাত দিলেন, কারণ ছবিটা তিনি বেতার জগতের মলাটে ছাপতে চান। এই ছবি তোলার বরাতটা তাঁকেই দিলেন, কারণ এর বেশ কিছুকাল আগে থেকেই পরিমল গোস্বামী বেতারের বহু শিল্পী ও বিশিষ্টজনের ছবি তুলে চলেছেন। তাই যেমন বলা তেমনি কাজ। পরিমল কলকাতার গিরিশ পার্কে আয়োজিত নাট্যকারের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে গিরিশের মর্মর মূর্তির একটি ছবি এনে দিলেন। পরদিন নলিনীকান্ত পরিমলকে বললেন, না হে, ওই ছবিটা চলবে না। কেন? কারণ গিরিশের অমন খালিগায়ের ছবি ছাপা হলে নাকি তার পরিবার ভীষণ আপত্তি করবেন, জামা পরিয়ে ছবি তোলা উচিত ছিল। এই কথা শুনে পরিমল হেসে গড়িয়ে পড়েন আর কি। নলিনী বলেন, না না, এটা আমার কথা নয়, অবাঙালি সহকারী স্টেশন ডিরেক্টর যা বলেছেন তাই আপনাকে বললাম। তারপর অবশ্য সহকারী স্টেশন ডিরেক্টরকে বুঝিয়ে বলা হলো ওটা মার্বেলের মূর্তি, আর যার মূর্তি তিনি বহুকাল আগে গত হয়েছেন। বুঝিয়ে বলতে তিনি শান্ত হন। ছবিটি অবশ্য শেষ পর্যন্ত ছাপা হয়নি, পরিমল গোস্বামী তা নিজস্ব সংগ্রহী রেখে দিয়েছিলেন। এ হয়তো তার একটা সরস অভিজ্ঞতার গল্প। সেই যুগে আলোকচিত্রী হিসেবে পরিমল গোস্বামী যে কত বড় মাপের ছিলেন তার প্রমাণ ছড়িয়ে রয়েছে বেতার জগৎ পত্রিকার অজস্র মলাটে, পত্রিকার ভেতরের পাতায়। শুধু বেতার জগৎ কেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাকে বলেছিলেন, বেতার জগৎ আর ইন্ডিয়ান লিসনার পত্রিকার জন্য ছবি তুমিই তোলো। ইন্ডিয়ান লিসনার ছিল দিল্লি কেন্দ্র থেকে প্রকাশিত ভারতীয় বেতারের মুখপত্র। ছবি তোলায় পরিমল গোস্বামীর খ্যাতি তখন এতটাই ছড়িয়েছিল যে নীরজচন্দ্র চৌধুরী সম্পাদিত নূতন পত্রিকা, বাংলার শ্রী, অমল হোমের সম্পাদনায় মিউনিসিপ্যাল গেজেট, সচিত্র ভারত, এমন অনেক পত্রিকায় তার ছবি ছাপা হচ্ছে। এককালে শান্তিনিকেতন কলাভবনের ছাত্র পরিমল। অনেক পরে যখন রবীন্দ্রনাথের ছবি তুলতে চাইছেন তখন তিনি সাগ্রহে সম্মতি দিয়েছেন তাকে। শুধু তাই নয়, এতটাই ভালো লেগেছিল তার ছবি যে তার কাছ থেকে কয়েকটি ছবিও চেয়ে নিয়েছিলেন কবি। 1937 সালের 14 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ যখন কলকাতায় নরেশ মিত্রর নাট্যরূপায়িত

0: গোরানাটুকটি দেখতে আসেন, তখনই পরিমল তোলেন তার ছবি। অবনীন্দ্রনাথও তার ছবির ভক্ত ছিলেন। প্রকৃতি বা নিসর্গের ছবি তিনি অনেক তুলেছেন ঠিকই, কিন্তু শিল্পী মনীষীদের পোর্ট্রেট তোলাতে তার কোনো জুড়ি নেই। কলকাতা বেতারে এক একজন শিল্পী এক একদিন গাইতে বাজাতে কথিকা প্রচারে বা অভিনয়ের জন্য আসছেন, তখন বীরেন্দ্রকৃষ্ণ মাঝে মাঝে পরিমলের বাড়িতে গিয়ে আর্জি রাখছেন যে, ওহে, আজকে একবার ক্যামেরাটে নিয়ে হাজির থেকো, অমুকের আসবার কথা আছে। বেতারের সূত্রে সেই যুগের শিল্পী গুণী মানুষদের যত ছবি আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি, তার অর্ধেকেরও বেশি ছবি পরিমল গোস্বামীর তোলা। কিন্তু আশ্চর্য হল, পরবর্তীকালে বিভিন্ন পত্রিকায় এইসব ছবির উদাসীন ব্যবহারে অনেক সময় আলোকচিত্রীর নামটাই উল্লেখ করা হয় না। কাজী নজরুলের অনেক ছবি তো তুলেইছেন তিনি, কিন্তু সিল্কের টুপি পরা নজরুলের যে ছবি, যা ক্যালেন্ডার থেকে প্রায় সর্বত্র ব্যবহার করা হয়, তা যে পরিমল গোস্বামীর তোলা তা কজনের জানা। 1918 সালে তিনি প্রথম ক্যামেরা সংগ্রহ করতে পেরেছিলেন, কিন্তু ক্যামেরা হাতে পেলেই তো হয় না। হাত তো শুধু ছবি তোলে না, তোলে চোখ, বুঝতে হয় লেন্স, আলো আধার, জানতে হয় তার কারিগরি। আর আজকের প্রযুক্তি সেকালে কোথায়? ক্যামেরা ট্রাইপড সঙ্গে নিয়ে কাজটা সহজ নয়। ক্যামেরা বুঝতেন বলে দুখানে বইও লিখে ফেলেছিলেন। আজ আর সেই বই পাওয়া যায় কি না জানি না। পরিমল গোস্বামীর মতো কত প্রতিভার পূর্ণ প্রাণে পূর্ণ দানে কলকাতা বেতারে বেজে উঠেছে আলোক মঞ্জির। তাও তো ছবির কথা বলতে গিয়ে এমন প্রতিষ্ঠানে পরিমল গোস্বামীর আরও কাজের কথা তো বলাই হল না। বেতার জগতে প্রথম বারবারই উপন্যাস লেখা, নাটক, গল্প, রম্যরচনা, আলেখ্য, অনুবাদের কাজ, যুদ্ধের খবর পরিবেশন, সাহিত্যিকদের সঙ্গে অভিনয়, কত কাজ যে করেছেন তার হিসেব নেই। তার উপর রেডিওর ভাষা উচ্চারণ নিয়ে সকলকে সতর্ক করে বহু লেখা লিখেছেন। কলকাতা বেতারকে অন্তর দিয়ে ভালো না বাসলে এমন কাজ করা সম্ভব? আগামী 26 আগস্ট আকাশবাণী কলকাতা কেন্দ্রের 100তম জন্মদিন। এর সুদীর্ঘ ইতিহাসের কথা ভাবলে পরিমল গোস্বামীর মতো মানুষদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তোরি রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ।

বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন টোড়ি রাগে খেয়াল। শিল্পী ছিলেন ওস্তাদ বারে গুলাম আলী খাঁ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
0: আকাশবাণী শিলিগুড়ি। সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
4: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাদর লাইন গ্রাম। শিলিগুড়ি শহর ছেড়ে জাতীয় সড়ক ধরে প্রায় 2.5 ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছলাম নাগরাকাটা। ভুটান পাহাড়ের পাদদেশে সবুজের মাঝে সীমান্তবর্তী গ্রাম চাদর লাইন। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই গ্রাম। গ্রামে প্রবেশ করবার পরে পরেই পেয়ে গেলাম পঞ্চায়েত কার্যালয়। এখানেই পরিচয় হল এই গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এবং শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত
5: অসিতাভ বোসের সঙ্গে।
4: গ্রামের আর্থসামাজিক এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নানা কথা হল।
5: নমস্কার।
6: নমস্কার।
5: আপনি এখানে কতদিন ধরে আছেন?
6: আমি এখানে 56 বছর হয়।

0: চলো। যেহেতু ভারত ভুটান সীমান্তবর্তী এলাকার এই ছোট্ট গ্রামটি, এখানকার আর্থসামাজিক অবস্থার কথা যদি একটু তুলে ধরেন এবং সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থা, যেহেতু আপনি একজন শিক্ষক।
1: এখানে চা বাগান, বনভূমি এবং কৃষিভূমি এলাকার জনিত জায়গা এটা। তো 14টা চা বাগান আর বনভূমি আছে আমাদের, 7-8টা। এখানে যেটা আছে যে আর্থসামাজিক পরিস্থিতিটা, চা বাগানে যে সমস্ত বাবুরা এখানে চাকরি করতেন তারা সংস্কৃতি মনোভাবন ছিলেন, কালচারাল ক্লাবগুলো তৈরি করেছিলেন বিভিন্ন বাগানে, এবং তাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হতো এবং নিজস্ব যেটা আদিবাসী, নেপালি, বাঙালি সবার এখানে রাভা, মেচ এই সমস্ত জাতিগুলো এখানে আছে। তো তাদের একটা আলাদা আলাদা কৃষ্টি নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো একটা সময় এই এতদ অঞ্চলে নাটক, যাত্রা এই সমস্তগুলো হতো। আস্তে আস্তে সভ্যতার উন্নয়নের সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য এগুলোও কিছু উন্নয়ন হয়েছে। তা আজকে প্রাথমিক স্কুলের সাথে সাথে শিশু শিক্ষা কেন্দ্রগুলো তৈরি হয়েছে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো তৈরি হয়েছে, জুনিয়র হাই স্কুলগুলো তৈরি হয়েছে। আগে ছিল না এগুলো, এগুলো খুব লিমিটেড স্কুল ছিল, একটা বাংলা মাধ্যম হাই স্কুল ছিল যেটা নাগরঘাটায়। এই 14টা চা বাগান থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করতে হতো। এখন সেখানে প্রায় 3,000-4,000 বাচ্চা চা বাগান থেকে এসে হিন্দি মিডিয়াম পড়াশোনা করছে। বাগানে বাগানে হিন্দি মিডিয়াম স্কুলগুলো আছে এবং এখানে একটা শিক্ষায় ডেভেলপ হয়েছে। এবং আর্থসামাজিকেও যদি বলেন, মানুষ এখন আগের মতন মাদকাসক্ত হয় না। এখন কিন্তু শ্রমিকরা অনেক শিক্ষিত, তাদের ছেলেমেয়েরাও অনেক শিক্ষিত, বিভিন্ন জায়গাতে তারা ভালো ভালো জায়গায় কাজ করছে, তারা তাদের শিক্ষার ব্যাপারেও অনেক সচেতন। চা বাগান অধ্যুষিত এলাকা এখন প্রচুর শিক্ষিত ছেলেমেয়ে আছে। আমার স্কুল যেটা সেটা হচ্ছে একদম টোটাল 99.99% হচ্ছে আপনার আদিবাসী ছেলেমেয়ে, একদম কোল, বিল, সাঁওতাল, মুন্ডা এরা। আমার স্কুলে সবাই বাংলা পড়ে এবং আমার স্কুলটা নির্মল বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত। আমার স্কুলে মিড ডে মিল খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার খুব সুন্দর সিস্টেম আছে এবং মিড ডে মিল খাওয়ার পরে ব্রাশ করে ওরা, খুব সুন্দর জল ভরো প্রকল্প আছে। শিক্ষকদের একাগ্রতা এবং তাদের একনিষ্ঠতার জন্য এসব অঞ্চলের বাচ্চাগুলো এখন অনেক বেশি শিক্ষাতে অ্যাক্টিভ হয়ে গেছে এবং অন্যান্য যেটা ক্যারিকুলাম আছে সেটাতেও তারা সুন্দরভাবে অ্যাক্টিভিটি বেসড করে এবং এই সিস্টেমগুলোকে সুন্দর করে তারা কিন্তু অ্যাডাপ্ট করছে এবং শিক্ষার উন্নয়নটা খুব সুন্দর তারা বুঝতে পারছে। আর স্বাস্থ্যর দিক থেকে আমরা নাগরাঘাটা ব্লকটা একটু পিছিয়ে আছি। আমাদের একটাই হসপিটাল, সেখানে একটা বিপিএইচসি আছে সেটা কন্ট্রোল করে, আরেকটা একটা লুকসানে একটা পিএইচসি আছে, পাবলিক হেলথ সেন্টার। এই দুটো দিয়ে আমাদের চা বাগান অধ্যুষিত এবং এই গ্রামগঞ্জগুলোকে স্বাস্থ্যটা দেওয়া, আরও একটু উন্নয়ন স্বাস্থ্যের প্রয়োজন আছে। রাস্তাঘাটগুলো অনেক উন্নয়ন হয়েছে, পানীয় জলের ব্যবস্থা এটা বিভিন্ন জায়গায় প্রজেক্ট করে দেওয়া হচ্ছে এবং সেটাতে পানীয় জলের অভাবটা আস্তে আস্তে মিটে যাচ্ছে।
0: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার।
2: সীমান্তবর্তী গ্রামগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নানা কর্মকাণ্ড তাদের পরিবার এবং স্বাবলম্বনের পথ প্রশস্ত করেছে। এই গ্রামের এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যার সঙ্গে পরিচয় হল, তিনি মেরি হাঁসদা। জানা গেল তাদের গোষ্ঠী সম্পর্কে অনেক কথা।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আপনার গ্রুপের নাম কি আছে?
3: আমার গ্রুপের নাম হচ্ছে সিদা কানু।
0: সিদা কানু, আচ্ছা। কতজন মেম্বার আছে?
3: আমার 10 জন মেম্বার।
0: গ্রুপটা কবে করেছেন?
3: গ্রুপটা আমার অনেক দিন হয়ে গেছে, 2006-07 হয়ে গেছে।
0: তো আপনাদের গ্রুপে 10 জন যারা আছে তারা তাহলে এখন কি কাজ করছে?
3: অল্পজন বাগান কাজ করছে আর অল্পজন তো ওই বাড়িতে কাজ করছে, এজেন্টরা তো এই স্কুলে কাজ করছে।
0: আপনার পরিবারে কে কে আছে?
3: আমার পরিবারতে আমার একটা ছেলে আছে আর আমি, বড় ছেলেটা আলাদা আছে।
0: আপনি কি কাজ করেন?
3: আমি তো ওই যে গার্ডেনে কাজ করি।
0: কত টাকা পাচ্ছেন?
3: মাসে 3,000।
0: কোনো অসুখ বিসুখ হলে আপনি কোথায় যান চিকিৎসা করতে?
3: ও সলখাপাড়া যান।
0: এখান থেকে কত দূর?
3: 3 কিলোমিটার।
0: কিসে করে যাতায়াত করেন?
3: ওই যে অটো থেকে।
0: ওখানে ডাক্তার ঠিক মতো বসে?
3: বসে ঠিক মতন।
0: ওষুধপত্র পাওয়া যায়?
3: হ্যাঁ পাওয়া যায়।
0: আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
3: নমস্কার।
2: চাদর লাইন গ্রামে বসবাস করছেন অনেক দিন, এই গ্রামেই ব্যবসা করে জীবনযাপন করছেন, পাশাপাশি এই গ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে নিযুক্ত রেখেছেন এমনই একজন অজিত মণ্ডল জানালেন তার কথা।
0: নমস্কার।
4: নমস্কার।
0: এখানে কতদিন ধরে আপনারা বসবাস করছেন?
4: মোটামুটি আমাদের এখানে হয়ে গেল 50 বছর হবে।
0: তো আগের এই অঞ্চলটার এখনকার এই অঞ্চলটার মধ্যে কী দেখতে পাচ্ছেন, অর্থনৈতিক অবস্থার উন্নতি কতটা হয়েছে?
4: সাধারণত এখানে মানুষেরা বাগানেই কাজ করে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো সেটা বলা যাবে না, মোটামুটিভাবে চলছে আর কি।
0: তো এখানে মূলত

0: বেশিরভাগ মানুষ তারা কৃষির উপরে নির্ভর,
1: সাধারণত বাগানের উপরে নির্ভর করে এরা।
0: তো এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডলটা কীরকম?
1: সাংস্কৃতিক বলতে গেলে এখানে বাংলা কালচারও চলে, আদিবাসী কালচারটাই এখানে বেশি, আদিবাসী নেপালি ফোক এগুলো কালচার হয় এখানে আর কি সাধারণত।
0: এখানে শিক্ষা ব্যবস্থাটা কীরকম?
1: শিক্ষা ব্যবস্থা মোটামুটি খারাপ বলবো না, ভালোই, এখানে অনেক স্কুল হয়েছে আগের তুলনায় অনেক ভালো, ICDS SSK সবই আছে।
0: এইখানকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে পরিষেবাটা কীরকম?
1: হ্যাঁ, এখানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের এই নাগারাটার মধ্যে বাজারের কাছাকাছি একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, এবং তার চেয়ে একটু বেটার হতে গেলে আমাদের শুল্কাপাড়া স্বাস্থ্যকেন্দ্র যেতে হবে, যেটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলা যায়, সেটাই আমরা সাধারণত যাওয়া আসা করি, ওখানেই সব যায় আর কি।
0: তো আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।
2: গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে চলেছি গ্রামের আরও ভিতরে, ছোট ছোট আবাস, গাছের ছায়ায় বড় শান্তির জায়গা। এক আবাসস্থলের সামনে দাঁড়িয়ে পরিচয় করলাম এক গৃহবধূর সঙ্গে, নাম জানা গেল, তিনি সুষমা হাঁসদা, কথা হলো অনেক।
0: নমস্কার।
3: নমস্কার।
0: তো আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
3: এখানে জন্ম হয়েছে, অনেক বছর হয়ে গেছে।
0: তো আপনার পরিবারে কে কে আছে?
3: আমার পরিবারে আমার স্বামী, আমি, আমার একটা মেয়ে আর আমার মা আছে।
0: এখানে কি স্বাস্থ্য কেন্দ্র আছে?
3: আছে, আছে।
0: কত দূর এখান থেকে?
3: মোটামুটি 3 কিলোমিটার হবে।
0: 3 কিলোমিটার। আর আপনাদের এই অঞ্চলে সেলফ হেল্প গ্রুপ আছে?
3: অনেক আছে।
0: আপনার বাড়িতে রান্না আপনি কিসে করেন?
3: গ্যাস দিয়ে।
0: বাড়িতে শৌচালয় আছে?
3: হ্যাঁ আছে।
0: এখানে শিক্ষার অবস্থাটা কীরকম?
3: ভালো আছে।
0: রাস্তাঘাট, জল আছে ঠিক মতন?
3: রাস্তাঘাট তো ঠিক আছে, কিন্তু জল একটু, জলের সুবিধা বেশি ভালো আছে না।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার, ধন্যবাদ।
2: সাঁওতাল অধ্যুষিত চাদর লাইন গ্রামে ঘুরতে ঘুরতে পথের ধারেই পেয়ে গেলাম একজনকে। এই গ্রামের মানুষ মজদুরি করে সংসার প্রতিপালন করেন, জানা গেল তার সঙ্গে কথা বলে, নাম ফিলিমন হেমব্রম।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আপনি এই চাদর লাইন এলাকায় কত বছর ধরে আছেন?
4: অনেকদিন হয়েছে, অনেক বছর হয়েছে আমার।
0: তো এই যে সাঁওতালি যে কালচারটা, সাঁওতালি কৃষ্টিটা, তো আপনার এই নাগরাকাটা অঞ্চলে কীরকম আছে?
4: নাগরাকাটা অঞ্চলে ভালো আছে।
0: সাঁওতালি গান আপনারা অনুষ্ঠানে করেন?
4: করি।
0: আর কত বছর ধরে আপনি সাঁওতালি গান করেন?
4: এখন ছোট থেকে করতেছি আমি।
0: হ্যাঁ। কোথায় কোথায় অনুষ্ঠান করেছেন?
4: এই যে বিয়া বাড়িতে হয়, আর মানে কখন কখন যে মঞ্চে হয়, যে
0: হ্যাঁ
4: হ্যাঁ তখন করি।
0: গ্রুপ আছে গানের?
4: আমি তো একা করি।
0: সাঁওতালি গান আমাদের তাহলে একটা গেয়ে শোনান।
4: রাসে না তো কোড়া

0: এই গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা জানতে পৌঁছে গেলাম এক স্কুলে। স্কুল শিক্ষক থমাস হেমব্রম শিক্ষকতার পাশাপাশি সাঁওতালি গানও করেন, এটা জানা গেল।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনি এই চাঁদুল লাইন এলাকায় কত বছর ধরে আছেন?
2: আমি এখানে জন্ম থেকে আছি।
1: সেই সময় এখানকার চেহারা কেমন ছিল আর এখন কেমন দেখছেন?
2: এখন অনেক বদলে গেছে। তখন আমরা যখন ছিলাম সব দিকে জঙ্গল ছিল, পুরো জঙ্গল জঙ্গল ভরে গেছিল। আর এখন দেখতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট হয়ে গেছে, এখানে বিল্ডিং রাস্তা ভালো এরকম হয়ে গেছে, কিন্তু এরকম ছিল না। একটাই এখানে রাস্তা ছিল আর সব দিকে জঙ্গল জঙ্গল ছিল, মানে বাসাবাস অনেক কম ছিল।
1: এখানে কোন কোন ধর্মের মানুষ একসঙ্গে বাস করে এই গ্রামে?
2: এখানে অনেক ধর্মের বাস করে, হিন্দু আছে, মুসলিমও আছে, খ্রিস্টান আছে বেসিক্যালি এই গ্রামে এখন, কিন্তু আদার রিলিজনও আছে এখানে লোকরা, মুসলিম, নেপালি, আদিবাসী, উরাঁও, খাড়িয়া, আর ওই আমাদের গ্রামের ওই পাশে আরও আছে অন্য মাল পাহাড়িয়া বলে একটা জাতি আছে, কিন্তু সব আমরা মিলেমিশে থাকি।
1: আচ্ছা, আর এখানে সাংস্কৃতিক দিকটা কীরকম?
2: সাংস্কৃতিকটা খুবই ভালো, আমরা সবার ওদের অনুষ্ঠানে আমরাও যাই, ওরাও আমাদের অনুষ্ঠানে আসে, মানে পার্টিসিপেট করে। তখন সবাই ওরকম পুরো রাত সকাল অবধি করে, বিসর্জনের সময় ওরকম ভিড়ভাড় থাকে, সব সব মনে হয় না কি আমরা মানে কোনো এরকম ডিভাইডেশন আছে কোনো ইয়ে নেই।
1: এবারে আপনার আরেকটি পরিচয় যে আপনি গানও করতে পারেন, তো কী ধরনের গান করেন?
2: আমি এই যে নাগপুরি গান, আদিবাসী গান আর সাঁওতালি গানও করি।
1: আমার শুনবো আপনার কাছ থেকে, শুরু করুন।
2: উঁচানি

0: काले छोड़े आले संगी, काले भुलाए गेले संगी आसाम भूटान, हरे हमर चाय केर बागान।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: ধন্যবাদ।
3: এবার পৌঁছে গেলাম চা বাগিচার ভেতর। পিঠে ঝুড়ি বেঁধে চা পাতা তোলার কাজে মগ্ন মহিলারা অদ্ভুত সুরেলা সাঁওতালি গান গাইতে গাইতে চা পাতা তুলতে ব্যস্ত রমণীরা।

পুলকিতমুনে এবার ফিরব বলে এগিয়ে চললাম সওয়ারির দিকে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ ভারত ভুটান সীমান্তে নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাদর লাইন গ্রামের কথা তুলে ধরা হল। সীমান্ত কথা আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: আকাশবাণী শিলিগুড়ি।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রজনীকান্তের গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী অর্ঘ্য সেন।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTCতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছু কথায় কিছু গানে।
5: রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে, মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি
0: হ্যাঁ
1: ভাই।
0: নমস্কার প্রবীর বাবু,
1: হ্যাঁ দিদি
0: ভালো
1: ভাই,
0: আছেন তো?
1: হ্যাঁ খুব ভালো আছি দিদি ভাই। এই আজকে সকালে আমি কথা বলতে পারি নাই, আমার পেট পেট সব ফেপে একাকার হয়ে গেছে দিদি ভাই। এই এতক্ষণে আমার মনে হচ্ছে যে আমি কিছুটা শান্তি পেলাম দিদি ভাই।
0: আপনাদের মতো কিছু শ্রোতা বন্ধু আমাদের রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের সাথে সম্পর্ক স্থাপন করছেন, এবং যাদের সত্যি আপনাদের থেকে যে ধরনের আমরা মতামত পাই তাতে আমরাও সমৃদ্ধ হচ্ছি প্রতিদিন।
1: হ্যাঁ
0: প্রবীর
1: হ্যাঁ
0: বাবু,
1: হ্যাঁ
0: আমরা
1: বলুন।
0: আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে, লাইভ ফোন ইন অনুষ্ঠানে, আমরা মূলত ভেবে রেখেছি যে আজকের যুব সমাজ কিন্তু অনেকটাই সরে যাচ্ছে সৃষ্টিশীল কোনো কার্যক্রমের থেকে, একটা পোর্শন সরে যাচ্ছে।
1: হ্যাঁ দিদি ভাই দেখুন,
0: হুম
1: কেন সরবে, কেন সরবে না, তারা এখন মুঠো ফোনের যুগ এসে গেছে। এই মুঠো ফোনের যুগেতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যুব সমাজ, যুব ছেলে মেয়েরা তারা কিন্তু এই মুঠো ফোনের আসক্ত হয়ে পড়েছে।
0: হুম হুম হুম
1: তারা কিন্তু আজকে এই যে প্রবীণ নাগরিক দিবস, হ্যাঁ তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু তাদের কোনো উপকারে আসছে না দিদি ভাই। কারণ
0: একদম,
1: দেখুন, হ্যাঁ
0: আমি কিন্তু
1: কারণ
0: এ জায়গাটাই রাখতে চেয়েছিলাম, আমার বিষয়বস্তুটা সম্পূর্ণ হয়নি, যে
1: হ্যাঁ
0: সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে কাজকর্ম, তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ফিরিয়ে নিয়ে তারা ঠিক সৃষ্টিশীল কাজ, আর অর্থাৎ মানে সামাজিক কাজকর্ম তো এক ধরনের সৃষ্টিশীল কাজ,
1: একশো বার একশো
0: কারোর
1: বার
0: বিপদে এগিয়ে যাওয়া, কারোর কোনো হয়তো ভর্তি সংক্রান্ত সমস্যা রয়েছে সেখানে একটু হেল্প করে দেওয়া, সেগুলো করছি না আমরা,
1: না,
0: অযথা নিজেদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকছি।
1: একশো বার একশো
0: হ্যাঁ,
1: বার
0: এই যে একটা স্বার্থান্বেষী মনোভাব চলে আসছে, এটা বোধহয় একটা সামাজিক বিপর্যয় ডেকে আনছে ধীরে ধীরে।
1: হ্যাঁ দেখুন দিদি ভাই, কি বলে, এই জন্য কিন্তু আমরা বাবা মারা দায়ী কিন্তু
0: একদম
1: দিদি ভাই।
0: একদম একদম।
1: হ্যাঁ সেই জায়গাটা দেখুন, আমরা একভাবে মানুষ হয়েছি, সেই
0: হুম
1: সময় বাবা মাদের পাশে থেকেছি। বাবা যদি কোনো কাজ করতে লেগেছে আমিও তার সাথে লেগে পড়েছি, কারণ
0: একদম
1: বাবার যেন কষ্ট না হয় দিদি ভাই। এবং
0: একদম
1: আজ অব্দি দেখুন, এই যে আমাদের বর্ধমানে আজকে প্রবীণ নাগরিক, আমাদের মানে সিনিয়র সিটিজেন ক্লাব আছে দিদি ভাই
0: হুম হুম
1: বর্ধমানে, তো এই বর্ধমানে সিনিয়র সিটিজেন ক্লাবে আজকে বিশাল উৎসব দিদি ভাই আমাদের।
0: হুম হুম হুম
1: এর মধ্যে 90 বছরের বয়স্ক ভদ্রমহিলা, 60 80, আমার তো 27 তারিখে আমার 61 বছর বয়স হবে দিদি ভাই।
0: হুম
1: তো
0: হুম
1: আমি কিন্তু এদের সাথে জুড়ে আছি যে যতটা পারি আর কি নিজেকে এর মধ্যে রাখলে, এই যে আজকে মানসিক দিক থেকে আমরা কিন্তু সচেতন
0: হুম হুম
1: থাকবো এবং ভালো থাকবো দিদি ভাই। এবং
0: একদম
1: ব্যাংকে কিছু বৃদ্ধ মহিলা ভদ্রলোক যায়, মানে বৃদ্ধরা, তখন কিন্তু আমি ব্যাংকে তাদেরকে ধরে নিয়ে হয়তো টিপস সই দেওয়া, ম্যানেজারকে দিয়ে করিয়ে দেওয়া, এইগুলো করি দিদি ভাই মাঝে
0: এটাই
1: মধ্যে।
0: এটাই হচ্ছে আমাদের মানবতা, এটাই
1: হ্যাঁ
0: আমাদের ধর্ম, এটাই আমাদের সংস্কৃতি।
1: হ্যাঁ এবং
0: হ্যাঁ
1: বাসে গেলে যেরকম যদি বৃদ্ধ লোক কি বৃদ্ধ ভদ্র মহিলা ওঠে, আমি আমার সিটটা ছেড়ে দিয়ে বলে যে বসুন বসুন
0: হুম
1: এইখানে বসুন, হ্যাঁ আমি একটু দাঁড়িয়ে যাই। কিন্তু আমার মন কিন্তু দিদি ভাই 18 বছরে হয়ে আছে, বয়স
0: ভালো
1: তো
0: থাকুন,
1: বৃদ্ধ লোক।
0: আপনাকেও আপনার আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকুন,
1: ভালো
0: শুনতে
1: থাকবেন,
0: থাকুন আমাদের অনুষ্ঠান।
1: থাকবেন দিদি ভাই, ভালো
0: হ্যাঁ
1: থাকবেন,
0: হ্যাঁ ভালো
1: নমস্কার
0: থাকুন। হ্যাঁ
1: নমস্কার দিদি।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান শুনে নিই।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
0: নমস্কার, শুভ সকাল, বলুন।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, ভালো আছেন তো?
1: ভালো আছি, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের বিষয়বস্তু কিন্তু সৃষ্টিশীল কাজের থেকে মুখ ফেরাচ্ছে যুব সমাজ। শুধু সৃষ্টিশীল নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও। তার জন্য আমরা কতটা দায়ী?
1: হ্যাঁ, দেখুন, নিজেদের দায়টা তো অস্বীকার করা যায় না, কি
0: হ্যাঁ
1: করে আমরা অস্বীকার করব? হ্যাঁ, সেখানে তো আমাদের বড়দেরই সেখানে দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, তাদেরকে ছোট থেকে যদি আমরা শেখাই, পরিবার থেকে যদি সেই শিক্ষাটা দিই আমরা,
0: হ্যাঁ
1: তাহলে কিন্তু তারা নিশ্চয় সৃষ্টিশীল কাজের মধ্যে নিয়োজিত থাকবে। তবে সব নাগরিক যে এই কাজটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা আমি কিন্তু বলতে পারবো না দিদি ভাই,
0: আমি
1: কারণ
0: সব
1: আমি
0: নাগরিক

0: ঠিক বলিনি দিদি ভাই, বর্তমান যুব সমাজের একটা অংশ বলেছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তবে এখনো কিছু কিছু নাগরিকরা রয়েছে যারা সত্যি, আমি দেখেছি করোনার সময় তারা কিভাবে বয়স্ক মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের খাবার, এমনকি আমি আমার নিজের ছেলেকেও দেখেছি, তখনও মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু তাও ও মানে দেখেছি ওর বন্ধুরা সবাই মিলে মানে নিজেদের পকেট মানি বাঁচিয়ে, মানে যেটুকুনি পয়সা হাত খরচার জন্য দিতাম সেইটা বাঁচিয়ে ওরা সবাই মিলে কিন্তু চাঁদা করে যতটা সম্ভব, যাদের একদমই ঘরে চাল ডাল এরকম থাকছিল না
0: হ্যাঁ হ্যাঁ
1: তাদের পাশে খাবার কিন্তু তুলে দিয়েছে, এমনকি বয়স্করা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদের দোকান বাজার করে দেওয়া, এমনকি প্রয়োজনীয় ওষুধটা পর্যন্ত এনে দেওয়া, এই কাজগুলো কিন্তু করে তারা। তবে কিছু কিছু রয়েছে মানে যুব সমাজের মধ্যে রয়েছে যারা সত্যি, তাই এখন এই ফোনটা আসাতে একটু প্রত্যেকেরই মানে সমস্যা হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ফোনের মধ্যে নিয়োজিত থাকছে, ফোনের মধ্যে তাদের একটা আসক্তি বেড়ে যাচ্ছে, যার ফলে তারা সৃষ্টিশীল কাজটা ঠিক মতন মানে বুঝছে না বা করছে না। এবার আমাদের পরিবার থেকে যদি এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয় তাহলে নিশ্চয়ই একদিন যুব সমাজ এগিয়ে আসবে এই ধরনের সৃষ্টিশীল কাজের, কাজটা করে যে আনন্দ, এবং জানেন তখন আমার ছেলে এসে বলেছিল যে মা আজকে আমরা এতজনকে এতটা পরিবারকে আমরা খাবার দিতে পেরেছি, একটু চাল ডাল তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি, একটু আলু একটু সবজি তাদেরকে আমরা সবাই মিলে পৌঁছে দিতে পেরেছি। তখন শুনে সত্যি আমার যে গর্বটা যে আনন্দটা হলো, সেরকম প্রত্যেক মা বাবাই চান তার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে গর্ব করতে, অতএব সেই জায়গাটা আমাদেরকেই তৈরি করে দিতে হবে।
0: একদম, এই যে আপনি বললেন না যে আমাদেরকে তৈরি করে দিতে হবে, আসলে আমরা বর্তমান প্রজন্মের অভিভাবকেরা অনেক সময় ভাবছি যে ছেলে মেয়ে শুধু পড়াশুনো করে বিরাট চাকরি করলো, প্রচুর অর্থ উপার্জন করলো, তাতেই তারা মানুষ হয়ে গেল। কিন্তু মানুষ হিসাবে যে মানবিকতা বা সমাজবদ্ধ জীবের যে দায় দায়িত্ব, এটা সম্পর্কে আমরাই তাদের সচেতন করছি না, যার ফলশ্রুতি কিন্তু এক সময় এসে আমরাই ভোগ করছি। কাজে আমাদের সচেতন হতে হবে সবার আগে।
1: একদম তাই,
0: হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।
1: একদম,
0: নমস্কার। নমস্কার দিদি ভাই, আমরা শুনে নিই পরবর্তী গানটি, শিল্পে রাঘব চট্টোপাধ্যায়।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার দিদি,
0: হ্যাঁ
1: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: নমস্কার বঙ্কিম বাবু।
1: হ্যাঁ, দেখুন দিদি, আমাদের এই যে যুব সমাজ, যে এক্ষুনি যে আপনি বিষয়টা রেখেছেন
0: হ্যাঁ
1: যে জনকল্যাণমূলক বা কোনো সামাজিক কাজের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তা আমরা যেমন এই যুবক বা ছেলে মেয়েদের প্রতি যে একটা বোঝা চাপিয়ে দিচ্ছি, যেমন স্কুলের ব্যাগের বোঝা, খেলার বোঝা, এমনি যদি এই বোঝাটাকেও একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা কিন্তু মানে মুখ ফেরাতে পারবে না।
0: হ্যাঁ
1: তাদেরকে ছোট থেকে সেইভাবে তৈরি করতে হবে, তাদের প্রতি আমরা না ওই বিষয়টা যেও না, ওতে তোমার খারাপ হবে, এটা না করে তাদের উপরে যদি একটু বোঝাটা চাপিয়ে দেওয়া যায় যে না, ওই কাজগুলো তোমরা এগিয়ে যাও, তোমরা করো, তাহলে
0: একদম
1: কিন্তু আমরা কিন্তু তাহলে সমাজের মূল স্রোতে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে পারি। এই
0: একদম।
1: সেইভাবে তাদেরকে আমরা প্রচেষ্টায় আনতে হবে। প্রথমে আমাদেরকে নিজেদের একটু
0: দেখুন বঙ্কিমবাবু, যুব
1: হ্যাঁ
0: সমাজের একটা অংশ কী করছে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমি সবার কথা
1: হ্যাঁ
0: বলছি না, একটা
1: না
0: পার্সেন্টেজ, একটা শতাংশ
1: হ্যাঁ
0: তারা
1: হ্যাঁ হ্যাঁ
0: নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশা শুধু যে নেশার জিনিস

0: তা নয়, মুঠোফোনে সারা দিন বসে তারা বিভিন্ন রকম রিল দেখছে, গেম খেলছে, এই যে একটা আসক্তি, হ্যাঁ, এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে। এবং আমি শুধু সামাজিক কাজ বলিনি, আমি বলেছি সৃষ্টিমূলক কাজ, যে কাজ গঠনমূলক কাজ, যে যে কাজের মধ্য দিয়ে নিজেকেও গঠন করা যায়, সমাজকে গঠন করা যায়, আগামী প্রজন্মকে গঠন করা যায়।
1: দিদি, এই এই এই দিকগুলো কিন্তু আমাদের পরিবার থেকে কিন্তু এই
0: একদম
1: জিনিসটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি।
0: পরিবারের বাবা মা গুরুজনেরা হচ্ছেন সর্বপ্রথম শিক্ষক।
1: শিক্ষক, হ্যাঁ,
0: হ্যাঁ,
1: তা দিদি এইগুলো তাদের উপর আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা। আমরা যদি
0: একদম,
1: চাপিয়ে না দিই তাহলে কিন্তু তারা কিন্তু অন্য পথে যাওয়ার চেষ্টা করবে, এবং তাদেরকে ঘুরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদেরই।
0: একদম, আমরা অভিভাবকেরাই দায়ী অনেক অংশে তাদের প্রতি। শুধু তাদেরকে বোঝাচ্ছি যে পড়াশুনো করো, কোচিং ক্লাসে যাও, নাচ শেখো, গান শেখো, আঁকা শেখো, ক্যারাটে শেখো, হয়ে গেল, জীবন তৈরি হয়ে গেল। কিন্তু জীবন যে তার বাইরে একটা বৃহৎ জগৎ,
1: পড়ে রয়েছে, হ্যাঁ,
0: হ্যাঁ, বৃহৎ
1: শুধু
0: জগৎ।
1: কেরিয়ার, শুধু কেরিয়ার করলেই হবে না,
0: না
1: আমাদের
0: না
1: আমাদের অন্যান্য যে দায়িত্ব গুলো আছে সেগুলো কিন্তু ঝেড়ে ফেলা চলবে না।
0: না
1: সেগুলো সেগুলোকে আমাদের নিজের মতো করেই নিজের কাঁধে নিতে হবে, তবেই
0: একদম,
1: আমরা কিন্তু তবেই কিন্তু আমরা এই জিনিসটাকে আবার
0: হুম হুম
1: ফিরে পাবো। দিদি এটুকুই বললাম,
0: হ্যাঁ
1: ভালো থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আপনিও ভালো থাকবেন। আমরা আজ আলোচনা করছিলাম যুব সমাজকে সৃষ্টিমূলক কাজের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং তার জন্য কি আমরা অভিভাবকেরাই দায়ী। এ বিষয়ে অনেক শ্রোতা বন্ধুর সুচিন্তিত মতামত আমাদের কাছে এসে পৌঁছলো। আমরা এই অনুষ্ঠানে এবারে শুনে নেব লোপামুদ্রা মিত্রগণ, ঠিক ঠিকানা।

কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি ছিলাম পাঞ্চালি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ইকোনমিক্স। পাঠদান করছেন লরেটো কলেজ কলকাতার শিক্ষিকা নীলাভা রায়।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজকে শুনবেন দ্বাদশ শ্রেণীর অর্থনীতি। আজকের বিষয় মূল্য ও চাহিদা। এই বিষয়ে পাঠদান করবেন শিক্ষক নীলাভ রায়, লরেটো কলেজ।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি নীলাভ রায়, লরেটো কলেজের অর্থনীতির অধ্যাপক। উচ্চ মাধ্যমিক স্তরের অর্থনীতি বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর আজকে আমার সাথে রয়েছে

0: আর দুই ছাত্রী, তোমাদের নাম বলো।
1: সোহিনী চ্যাটার্জি
2: আর আমি নশ্রতা বেতাল।
0: খুব ভালো। সোহিনী এবং নশ্রতাকে নিয়ে আজকে আমরা একটু অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা যখন অর্থনীতি, তখন সবসময় মনে হয় যেন একটা গুরুগম্ভীর কোনো বিষয়। কিন্তু এই অর্থনীতি তোমরা মাথায় রাখবে যে অর্থনীতিকে সমাজবিজ্ঞানের রানী বলা হয়, কারণ অর্থনীতির পঠন, অর্থনীতির পাঠ মানুষকে সমাজটাকে একটু অন্যভাবে দেখতে শেখায়। এবং এই কথাটা আমরা সচরাচর শুনে থাকি, যারাই অর্থনীতির প্রথম পাঠ নিই তারা সচরাচর এই কথাটা শুনে থাকি যে একটি টিয়া পাখিকে একজন পরিশীলিত অর্থনীতিবিদ বলা যায় যদি সেই টিয়া পাখি শুধু দুটো শব্দ বলতে পারে, একটি হলো চাহিদা এবং অন্যটি হলো যোগান। সুতরাং তোমরা বুঝতে পারছো যে চাহিদা এবং যোগান, এই দুটি হলো অর্থনীতির স্তম্ভ। এবং তাই জন্য আজকে আমি বেছে নিয়েছি যে এই চাহিদা দিয়েই আমাদের আজকে আলোচনাটা চলতে থাকবে। আমাদের আজকের আলোচনার বিষয় তাই চাহিদা। এবারে আমরা যদি ভাবার চেষ্টা করি যে চাহিদার সংজ্ঞাটা ঠিক কী, চাহিদা বলতে আমরা বুঝি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সাধারণ অর্থে। কিন্তু অর্থনীতির আঙিনায় এই চাহিদা সংজ্ঞাটা কিন্তু একটু ভিন্ন। সেখানে ক্রয় করার ইচ্ছার সাথে ক্রয় করার ক্ষমতার যে মিলন, তাকেই আমরা চাহিদা বলি। তাহলে আমরা চাহিদা বলতে কি বুঝছি? ক্রয় করার ইচ্ছা এবং তার সাথে
2: ক্ষমতা,
0: ক্রয় করার ক্ষমতা। শুধুমাত্র যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, যেটা আমরা সাধারণত বুঝে আসি চাহিদা বলতে, অর্থনীতির আঙিনায় কিন্তু চাহিদার সংজ্ঞাটা একটু আলাদা। ক্রয় করার ক্ষমতার সাথে
1: ক্রয় করার
0: ক্রয় করার ইচ্ছা, ক্রয় করার ক্ষমতার সাথে ক্রয় করার ইচ্ছা, এর যে মিলন হচ্ছে সেটাকেই আমরা চাহিদা হিসেবে গণ্য করব। অর্থনীতিতে আমরা আরেকটাও কথা বলে থাকি, দ্যাট দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন ইকোনমিক্স। মানে আক্ষরিক অর্থে মানে যাই হোক না কেন, এর আসল মানেটা হচ্ছে যে কোনো জিনিসই অর্থনীতিতে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। যেরকম আমরা নানান আবেগের জিনিস যেমন ভালোবাসা, এইগুলো সবটাই আমরা বিনামূল্যে পেতে পারি আমাদের মা বাবার কাছ থেকে, আমাদের পারিপার্শ্বিক নানান মানুষজনের কাছ থেকে, এমনকি জীবজগতের কাছ থেকেও। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কোনো কিছুই বিনামূল্যে আমরা পেতে পারি না। তাই জন্যই অর্থনীতিতে যখন আমরা চাহিদা সম্পর্কে কিছু কথা বলবো, কোনো নির্দিষ্ট দ্রব্যের ক্ষেত্রে সেই দ্রব্যের দামটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই দাম সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে দাম হলো দুই প্রকার। একটি হলো প্রকৃত দাম, যা হলো প্রকৃত বাজার দর, এবং আরেকটি হলো প্রত্যাশিত দাম, এই দাম যা ক্রেতা প্রত্যাশা করে। ঠিক আছে, তাহলে দাম হলো দুই প্রকার, একটি হলো
1: প্রকৃত দাম
0: এবং আরেকটি প্রত্যাশিত দাম। ঠিক আছে। আচ্ছা, এবারে দাম নিয়ে যখন কথা বলছি, তাহলে চাহিদা কখন আসবে? আমরা তো জিনিসের দাম দেখেই তবে তো সেই জিনিসটা আমরা চাহিদার জন্য আমরা পেশ করব আমাদের চাহিদাটা। তাহলে চাহিদারও কিছু রকম ফের আছে। সেই চাহিদার রকম ফেরে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হলো প্রকৃত চাহিদা। এবারে এই প্রকৃত চাহিদা কি? প্রকৃত চাহিদা হচ্ছে যে নির্দিষ্ট দ্রব্যের পরিমাণ, কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের যে পরিমাণ আমরা একটি প্রকৃত দামে আমাদের চাহিদাটা পেশ করছি, সেটাই হলো আমাদের প্রকৃত চাহিদা। অর্থাৎ যে পরিমাণ দ্রব্য প্রকৃতপক্ষে ক্রয় করা হচ্ছে সেটাই হলো প্রকৃত চাহিদা। অপরদিকে রয়েছে পরিকল্পিত চাহিদা বা প্ল্যান ডিমান্ড আমরা যেটাকে বলি। সেই পরিকল্পিত চাহিদাটা কি? পরিকল্পিত চাহিদাটা হলো প্রত্যাশিত দামে যে পরিমাণ ক্রয় করার আমরা পরিকল্পনা করি সেটা হলো প্রত্যাশিত চাহিদা। তাহলে দু ধরনের চাহিদা আমরা পেলাম, কি কি? একটা হলো প্রকৃত, আরেকটা কি?
2: প্রত্যাশিত চাহিদা।
0: খুব ভালো নশ্রতা। না, প্রত্যাশিত না, পরিকল্পিত। প্রত্যাশা আমরা করছি পরিকল্পিত চাহিদার। ঠিক আছে,
2: ঠিক আছে।
0: এবারে এই নিয়ে তোমাদের মনে নিশ্চয়ই কোনো প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে চাহিদার কথা বলছি, এই চাহিদার বিষয়টা কি খুব একেবারে যেরকম আমাদের প্রত্যাশা করছি এবং পরিকল্পনা করছি এর মধ্যেই থেমে থাকছে, নাকি এটা মানুষের মধ্যে, একজন থেকে অন্যজন মানুষের মধ্যে এর কিছু ভেদাভেদ দেখা যায়? একদম ঠিক এর মধ্যে আমরা, আমি দেখছিলাম তোমাদের মুখগুলো দেখে মনে হচ্ছিল যে তোমাদের মনে হয়তো এই কৌতূহলটা আসতে পারে, তাই না?
2: হ্যাঁ স্যার।
0: কারণ চাহিদার কথা যখন আমরা বলছি তখন নশ্রতার চাহিদা এবং সোহিনীর চাহিদা একরকম হবে না। এই যে চাহিদার রকম ফের, এক্ষেত্রে আমরা আরেক ধরনের চাহিদার রকম ফের দেখতে পারি, সেটা হলো ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা। তাহলে ব্যক্তিগত চাহিদা বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত চাহিদা হলো নির্দিষ্ট কোনো দ্রব্যের নির্দিষ্ট কোনো দামে আমরা যখন একটি ব্যক্তি বা পরিবার যে পরিমাণ পরিকল্পিত চাহিদা

0: যদি যোগ করি, তার মানে সমষ্টিগত যে চাহিদা, এই প্রত্যেকটি পরিবারের বা প্রত্যেকটি ব্যক্তির সমষ্টিগত যে চাহিদা, তাকেই আমরা বলতে পারি কি বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড, যেটাকে ইংলিশে বলা হচ্ছে। আচ্ছা, এই বাজার চাহিদা কিন্তু অনুমান করা হয়, আমরা এস্টিমেট করছি। এবারে চলে আসা যাক যে এই যে আমরা চাহিদার কথা বলছি, কি কি জিনিসের ওপর এই চাহিদা নির্ভরশীল, আমরা দেখে নেব যে কোন কোন জিনিস বাজারে নির্ণয় করে কতটা সেই দ্রব্যের চাহিদা। তাহলে প্রথমেই আসা যাক, তোমাদের মাথায় কি আসছে যদি আমি বলি যে একটি দ্রব্য আমি ক্রয় করতে চাই, তাহলে এই যে জিনিসটি আমি কিনতে চাইছি, এর পেছনে কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে তোমার মনে হয়?
1: দ্রব্যের দাম।
0: দ্রব্যের দাম, একদম ঠিক বলেছো সোহিনী, দ্রব্যের দাম। তাহলে প্রথমেই, এবং এক্ষেত্রে আমাদের একটু না সচেতন হতে হবে, কারণ দ্রব্যের দাম, কোন দ্রব্যের দামের কথা আমরা বলছি এখানে? এখানে কিন্তু দু ধরনের দ্রব্যের দামের কথা আমরা এই আলোচনায় আনতে পারি। একটি দ্রব্যের দাম হলো যেটি হলো নিজস্ব দ্রব্যের দাম, ওন প্রাইস, আর অন্যটি হলো সংশ্লিষ্ট দ্রব্যের দাম। আমরা দেখব যে সংশ্লিষ্ট অনেক দামই একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদাকে বদলে দিতে পারে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে কিভাবে নিজস্ব দ্রব্যের দাম সেই দ্রব্যের চাহিদাকে নির্ধারণ করে। আমরা প্রথমেই যদি দেখে তাকাই দ্রব্যের নিজস্ব দামের দিকে, তাহলে দেখবো একটি বিপরীতমুখী সম্পর্ক পাওয়া যায় দ্রব্যের নিজস্ব দামের সাথে দ্রব্যের পরিমাণ, যতটা আমরা চাহিদা করছি। তার মানে দাম হলো একটি স্বাধীন বিষয়, অপরদিকে চাহিদা হলো একটি নির্ভরশীল বিষয়। তার মানে চাহিদা দামের ওপর নির্ভরশীল। এই দিয়ে আমরা পরবর্তীকালে দেখব যে একটা অপেক্ষকও তৈরি করা যায়, যেটা একটু গাণিতিক হতে পারে, একটু সমাজবিজ্ঞানের ছাত্রী হিসেবে তোমাদের একটু অর্থনীতি পড়তে গেলে কয়েকটি গাণিতিক বিষয় একটু মাথায় আনতে হবে, আমরা সেই দিকে যাব পরবর্তীকালে। তাহলে দ্রব্যের নিজস্ব দাম কীভাবে চাহিদাকে প্রভাবিত করছে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা এমন কিছু দ্রব্য পেতে পারি যেখানে এই যে বিপরীতমুখী সম্পর্ক আমরা পেলাম, যে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে তাতে দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে, তার মানে একটা বিপরীতমুখী সম্পর্ক। দ্রব্যের দাম যত বাড়ছে, ধরা যাক একটি দ্রব্য এক্স, এই এক্স দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। যখন 10 টাকা এই দ্রব্যের দাম, তখন আমি একটি মানে এই দ্রব্যের মান, তখন যে দ্রব্যের চাহিদার মান তখন হবে 1। অন্যদিকে আমি যদি বলি যে এই দ্রব্যের দাম পড়ে যাচ্ছে 10 টাকা থেকে 5 টাকায়, তখন আমি দেখব এই দ্রব্যের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। এটাই তো সহজাত যে আমরা চাহিদার যে যে বিষয়টি আমাদের মাথায় থাকে সেটাই আমরা সবসময় এখানে প্রতিফলিত হতে দেখি। তার মানে চাহিদা তত্ত্বেও কিন্তু আমরা বাস্তব থেকে একদম আলাদা নই, বাস্তবের ওপর ভিত্তি করে এই চাহিদা তত্ত্ব তৈরি হয়েছে। এবারে আমি যদি বলি যে এরকম অনেক দ্রব্য আছে যেগুলির ক্ষেত্রে আমরা দেখি যে এই বিপরীতমুখী সম্পর্কটা কিন্তু থাকে না, সেক্ষেত্রে
1: স্যার এই দ্রব্যগুলো কি সচরাচর আমরা বাজারে দেখতে পাই?
0: হ্যাঁ, এইরকম কিছু দ্রব্যের কথা আমাদের প্রথম বলেছিলেন অধ্যাপক রবার্ট গিফেন। রবার্ট গিফেন আয়ারল্যান্ডে তিনি প্রত্যক্ষ করেন যে আলুর দাম কমে যাওয়ায় আলুর চাহিদা কমছে। এটি খুব আশ্চর্য লাগতে পারে, আশ্চর্যজনক লাগতে পারে, যেখানে আমরা বলছি যে একটি দ্রব্যের দামের সাথে সেই দ্রব্যের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে তো বিপরীতমুখী সম্পর্ক নয়, এখানে তো একমুখী সম্পর্ক। এবং এই সমস্ত দ্রব্য, সোহিনী যেমন আমাকে প্রশ্ন করলো, হ্যাঁ এরকম দ্রব্য কিন্তু আমরা বাজারে দেখতে পারি যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ দ্রব্য বলি বা প্রয়োজনীয় দ্রব্য বলি। শর্করা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে, যেখানে ওই দ্রব্যের দাম কমলে আমরা ওই দ্রব্যের ভোগ কমিয়ে অন্য যে দ্রব্য, যেরকম প্রোটিনজাত দ্রব্য, সেগুলোর যেরকম দেখা গেছিল আয়ারল্যান্ডে, যেরকম মাংসের চাহিদা বেড়ে গেছিল, ঠিক আছে? তাই জন্য এই সমস্ত দ্রব্যকে আমরা বলি গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্য নামটা হচ্ছে রবার্ট গিফেনের নামে। তাহলে সোহিনী, তুমি যে প্রশ্নটা আমায় করলে একেবারে ঠিক।
1: ওকে স্যার,
0: এরপরে আমরা চলে যাব আরেকটি যে দামের কথা তোমাদেরকে বলছিলাম, যে দামের ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। আরেকটি দাম কি? অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম। তাহলে অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের যখন আমি দাম বলছি, এক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে সেই দ্রব্যটি, যদি ধরা যাক আমি দুটি দ্রব্যের কথা বলছি, এতে আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটি দ্রব্য এক্স এবং অন্যটি দ্রব্য, অন্য যে দ্রব্যের কথা আমি বলছি সেটি ওয়াই, এবং এই এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে সেই সংশ্লিষ্ট দ্রব্যের দাম কিভাবে একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদাকে নির্ধারণ করে। ধরা যাক যে এক্স এবং ওয়াই, এই দুটি হলো, এক্স হলো চা এবং ওয়াই হলো কফি, ঠিক আছে? সোহিনী কী খেতে ভালোবাসো? চা?

0: না কফি
1: কফি
0: কফি নশ্রতা
1: আমার দুটোই চলে,
0: দুটোই পছন্দ। তাহলে এক্ষেত্রে আমি খুব একটা সুন্দর ভেদাভেদ পেলাম না, কিন্তু ধরা যাক যে একজন মানুষের কাছে, যেরকম সোহিনীর কাছে চা বেশি, ও বেশি চা পছন্দ করে, তাহলে যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে কফির যে চাহিদা তাতে কি প্রভাব পড়বে সেটা যদি আমরা দেখতে চাই, তবে আমাদেরকে বুঝতে হবে যে চা এবং কফি যদি এক্স চা হয় এবং ওয়াই যদি কফি হয়, তবে চা এবং কফি কিভাবে দুজনে দুজনের সাথে সম্পর্কিত। আমি যদি নশ্রতা তোমাকে জিজ্ঞেস করি যে এরা দুজনে দুজনের সাথে কিভাবে সম্পর্কিত, যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে কফির চাহিদা কি হবে, বাড়বে না কমবে?
1: যদি চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে সেখানে কফির দাম, কফির চাহিদা সেখানে অলরেডি বেড়ে যাবে। কারণ কি আমি সেখানে
0: চাটা আমরা কি হচ্ছে, চাটার দাম কমে যাচ্ছে, তাহলে চায়ের প্রতিযোগী দ্রব্য কি কফি। তাহলে আমরা এখান থেকে, এই উদাহরণ থেকেই বুঝে গেলাম যে এই দুই দ্রব্যের মধ্যে সম্পর্কটা হলো প্রতিযোগিতার সম্পর্ক, যেটাকে ইংলিশে আমরা অনেক সময় আমরা বলি সাবস্টিটিউট গুডস। অন্যদিকে আরেক ধরনের দ্রব্য পাওয়া যায়, সেটি হলো পেট্রোল এবং গাড়ির আমরা উদাহরণটা নিই। ধরো এক্স হচ্ছে পেট্রোল এবং ওয়াই হচ্ছে গাড়ি। এবারে আমি ধরা যাক যে আমাদের অর্থনীতির এমন একটা অবস্থা, কিছুদিন আগেই আমরা কাটিয়ে উঠেছি, যেখানে পেট্রোলের দাম খুব দ্রুত হারে বাড়ছিল। এবার এই যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে তার ফলে গাড়ির চাহিদা কি হবে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে গাড়ির সাথে পেট্রোলের সম্পর্কটা ঠিক কী। পেট্রোলের যদি দাম বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কি হবে সোহিনী?
1: কমে যাবে চাহিদা।
0: চাহিদা কমে যাবে কেন?
1: কারণ পেট্রোলের যদি দাম বেড়ে যায় তাহলে গাড়ি চালানোর খরচ তো বেড়ে যাবে।
0: একদম ঠিক, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে তাহলে গাড়ির যে জ্বালানি সেই খরচ বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, গাড়ির চাহিদা কমে যাবে। তাহলে এখানে দেখো একটা বিপরীতমুখী সম্পর্ক আমি পাচ্ছি। আমি যদি ওয়াইকে পেট্রোল ধরি আর এক্সকে গাড়ি ধরি, ওয়াইয়ের দাম যদি বেড়ে যায় তাহলে এক্সের চাহিদা কমে যাচ্ছে। তাহলে এই সমস্ত দ্রব্যগুলিকে বলা হয় পরিপূরক দ্রব্য। তাহলে এক্স এবং ওয়াই এখানে হচ্ছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে পরিপূরক দ্রব্যে। তাহলে আমরা দু ধরনের কি কি দ্রব্য পেলাম, একটি হলো প্রতিযোগী আর একটি
1: পরিপূরক দ্রব্য।
0: পরিপূরক দ্রব্য, তাহলে মাথায় ঢুকেছে, পরিপূরক দ্রব্য এবং প্রতিযোগী দ্রব্য। এবার এই পরিপূরক দ্রব্য এবং প্রতিযোগী দ্রব্য বিষয়ে জানলে তবেই আমরা বলতে পারবো যে সংশ্লিষ্ট দ্রব্যের দাম কিভাবে একটি নির্দিষ্ট দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে। আমরা সেটা দেখে নিলাম, ঠিক আছে। এবারে আমরা যদি ভাবি যে আরেকটি নির্ণায়কের কথা যেটি আমাদের চাহিদাকে নির্ধারণ করে, সেটি হলো ক্রয়, ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা কিসের ওপর নির্ভর করে, আমার আয় কতটা? আমার আয়ের ওপর নির্ভর করে মূলত, আমরা দেখতে পারি প্রধানত যে আমার ক্রয় ক্ষমতা আমার আয়ের ওপর নির্ভর করে। তাহলে ক্রেতার আয় বা ক্রেতাদের আয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি চাহিদাকে প্রভাবিত করে। অর্থাৎ যদি একটি ক্রেতার আয় বেড়ে যায় তাহলে স্বভাবতই আমি দেখব যে কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদা সেক্ষেত্রে বেড়ে যাবে যদি সেই ক্রেতার আয় বেড়ে যায়। কিন্তু এরকম অনেক জিনিসই আমরা পেতে পারি, যেরকম আমি বলতে পারি ধরো বাস যাত্রার কথা। আমরা, তোমরা কি সবাই বাসে চড়তে ভালোবাসো, খুব ভালোবাসো কি বাসে চড়তে?
1: খুব একটা নয়,
0: খুব একটা নয়। আমরা কেউই সেরকম একটা বাসে চড়তে ভালোবাসি না। আমাদের যদি একটি ট্যাক্সি দেওয়া হয়, একটি অটো দেওয়া হয়, বেশ হাওয়া লাগে, তাতে আমাদের যেতে ভালো লাগে। সুতরাং আমরা যদি এবারে বাস যাত্রার কথা বলি, ধরো তোমার পকেটে 10 টাকা দেওয়া হয়েছে, এবারে সেই 10 টাকায় তুমি বাস যাত্রা করতে পারো। এবারে পরের দিন তোমার বাড়ির গুরুজনরা তোমাকে পকেট মানি হিসেবে 150 টাকা দিল, তাহলে তাতে কি হবে, তুমি মনে করবে যে তোমার স্কুল যাওয়ার ক্ষেত্রে যদি একটি আমি ক্যাব ভাড়া করে নিই বা একটা ট্যাক্সি ভাড়া করে নিই, তাহলে তাতে আমি একটু অনেক আরামে যেতে পারবো, তাই না? তাহলে আরামটা আমাদের কাছে বেশি পছন্দের সেক্ষেত্রে। তাই তখন আমি কি করব, বাস যাত্রার যে আমার যে ইচ্ছাটা সেটা কমে যাবে। আর আমি প্রথমেই বলেছি যে ক্রয় করার ইচ্ছা এবং ক্রয় করার ক্ষমতা, এই দুয়ের মিশেল হলেই আমরা সেখানে চাহিদা পাই, তাই তো? তাহলে এখানে আমাদের ক্রয় করার ইচ্ছাটা কমে যাচ্ছে। বাস যাত্রাকে যদি একটি দ্রব্য বলে আমরা মনে করি, সেক্ষেত্রে আমরা কি দেখব যে বাস যাত্রার চাহিদা কমে যাচ্ছে। আমার আয় বেড়ে গেল কিন্তু একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদা সেক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে এই সমস্ত দ্রব্যগুলিকে আমরা বলতে পারি নিকৃষ্ট দ্রব্য। এই নিকৃষ্ট দ্রব্যের বিপরীতে রয়েছে সাধারণ দ্রব্য বা নর্মাল গুডস, আর নিকৃষ্ট দ্রব্যকে আমরা বলি ইনফিরিয়ার গুডস। তাহলে সাধারণ দ্রব্য হলো সেই দ্রব্যগুলি যেখানে ক্রেতার আয়ের সাথে সাথে ক্রেতার চাহিদা বাড়ে একটি নির্দিষ্ট দ্রব্যের জন্য। অপরদিকে

0: নিকৃষ্ট দ্রব্য হলো সেই দ্রব্যগুলি যেখানে ক্রেতার আয়ের সাথে সাথে সেই দ্রব্যের চাহিদা কমে যায়। ঠিক আছে, এটা বোঝা গেল। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় চাহিদার ক্ষেত্রে হলো ক্রেতার রুচি বা পছন্দ, যেটাকে আমরা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স বলি। এবারে ক্রেতার রুচি বা পছন্দের ওপর নির্ভর করে। ধরো এমনটা আমরা ভাবতেই পারি যে আগে মানুষ অনেক রকম জিনিস ব্যবহার করতে পছন্দ করতো, যেরকম মানুষ ধুতি পরতে খুব পছন্দ করতো, এখন দেখছি যে ধুতি পরার চলটা খুব কমে গেছে। তাহলে এটা কিসের জন্য, এই চাহিদা, ধুতির চাহিদা যে কমে যাচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? এই যে রুচির একটা পরিবর্তন ঘটছে, আমার পছন্দের পরিবর্তন ঘটছে, তাই জন্যই আমরা দেখছি চাহিদার উপর তার একটা প্রভাব রয়েছে। এছাড়াও অন্যান্য বহু বিষয়কে আমরা চাহিদার নির্ণায়ক হিসেবে ধরতে পারি। সেগুলি কি কি? যেমন পরিবারের আয়তন, পরিবারের আয়তন বৃদ্ধি পেলে চাহিদা কি হবে নশ্রোতা? পরিবারের আয়তন যদি ফ্যামিলির সাইজ বেড়ে যায় তাহলে
1: চাহিদা সেখানে বেড়ে যাবে,
0: চাহিদা সেখানে বাড়বে, একদম ঠিক। ব্যক্তির আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করছে, এই দিকটা একটু আমরা যদি লক্ষ্য করি যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা কিভাবে চাহিদা নির্ধারণ করবে। ধরা যাক যে সোহিনী মনে করছে যে একটি ফোন, স্মার্টফোন কিনতে ওর এখন 10,000 টাকা লাগছে। ও কোনোভাবে জানতে পারে যে এই স্মার্টফোনটির দাম হয়তো আগামী মাসে কমতে পারে এবং সেটি কমে দাঁড়াতে পারে প্রায় 8,000 টাকা। তাহলে 2,000 টাকা ও এখানে বাঁচাতে পারে। সেক্ষেত্রে আমরা কি দেখব যে ও কিন্তু এই মুহূর্তে ওই স্মার্টফোনটি কিনবে না, ও বলবে যে আমি এখন এমতো অবস্থায় আমি এই স্মার্টফোনটি কিনবো না, বরং আমি পরবর্তী সময় পরের মাসে গিয়ে আমি ওই স্মার্টফোনটি কিনবো। তাহলে এক্ষেত্রে কি দেখাচ্ছে, আমার আকাঙ্ক্ষা, আমার আশা আকাঙ্ক্ষা কিভাবে আমার চাহিদাকে নির্ধারণ করছে। আমি আশা করছি যে আগামী মাসে এই দ্রব্যের দাম কমে যাবে, তাতে করে আমি দেখব যে এই মুহূর্তে তার চাহিদা কিন্তু বাড়ছে না।
1: হ্যাঁ স্যার,
0: অন্য ব্যক্তির চাহিদা দ্বারাও অনেক সময় আমরা প্রভাবিত হই। আজকে ধরো নশ্রতা একটি সুন্দর ফোন হাতে করে নিয়ে ঘুরছে, তুমি ওর বন্ধু সোহিনী, তোমার মনে হলো যে বেশ সুন্দর তো ফোনটি, তাহলে এই ফোনটা কেনা যেতে পারে। এই যে তোমার ওই ফোনের সম্পর্কে কোনো, ফোনের প্রতি কোনো চাহিদা ছিল না, কিন্তু যেহেতু নশ্রতা তোমায় দেখালো ওই ফোনটি, সঙ্গে সঙ্গে তোমার চাহিদা বেড়ে গেল ওই ফোনটির জন্য। এটিকে আমরা বলি প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন এফেক্ট। তাহলে দেখো কত হরেক বিষয় আছে যেগুলি দিয়ে, আমি কয়েকটার আলোচনা করলাম, এখানে আরও অনেক বিষয় আমরা ধরতে পারি, কিন্তু মূলত আমাদের লক্ষ্য রাখতে হবে যে দ্রব্যের নিজস্ব দাম, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতা বা ক্রেতাদের আয়, এবং সর্বোপরি ক্রেতাদের রুচি বা পছন্দ। এগুলি হচ্ছে প্রধান নির্ণায়ক বিষয় চাহিদার ক্ষেত্রে। এবারে আমরা যদি, আমি তোমাদেরকে বলছিলাম যে গাণিতিক বিষয় দিয়ে, গাণিতিক অনেক জিনিস আছে যেগুলি দিয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে একটি দ্রব্যের দাম কিভাবে সেই দ্রব্যের চাহিদাকে নির্ধারণ করে। কিন্তু তার আগে আমরা একটি জেনারেল ডিমান্ড ফাংশন বা সাধারণ চাহিদা অপেক্ষক কিভাবে তৈরি হয় সেটা দেখে নেব। এই সাধারণ চাহিদা অপেক্ষক আমাদেরকে কি দেবে? এটি আমাদেরকে বোঝাবে যে চাহিদার পরিমাণ কতটা, এবং সেই পরিমাণ নির্ণায়ক বিষয়গুলির মধ্যে একটি আংকিক সম্পর্ক। আমরা একটি আংকিক সম্পর্ক তৈরি করতে চাইছি কাদের মধ্যে? চাহিদার পরিমাণ এবং সেই পরিমাণ নির্ণায়ক বিষয়গুলির মধ্যে। এক্ষেত্রে আমরা যদি ডি ধরে নিই একটি কোনো একটি দ্রব্যের চাহিদার পরিমাণ, পি ধরে নিই সেই দ্রব্যের নিজস্ব দাম, আর হিসেবে ধরে নিই অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, এবং ওয়াই যদি ধরে নিই ক্রেতা বা ক্রেতাদের আয়, এবং ডাব্লিউ ধরে নিচ্ছি অন্যান্য অনেক বিষয় যা চাহিদাকে নির্ধারণ করে, তবে আমরা একটি জেনারেল ডিমান্ড ফাংশন বা সাধারণ চাহিদা অপেক্ষক পেতে পারি, যেখানে ডি হবে আমাদের নির্ভরশীল যে চলক, এবং পি, আর, ওয়াই, ডাব্লিউ এগুলির ওপরে সেটি নির্ভর করবে। এক্ষেত্রে আমরা যদি ব্যক্তিগত চাহিদার দিকে নজর রাখি এবং একথা ধরে নিই, এটি আসলে একটি অনুধারণা যেটা আমরা এখানে তৈরি করতে পারি, যে অনুধারণাকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করে এই জেনারেল ডিমান্ড ফাংশন বা সাধারণ চাহিদার অপেক্ষক থেকে বিশেষ চাহিদা অপেক্ষকে পৌঁছতে পারি। বিশেষ চাহিদা অপেক্ষক আমাদেরকে কী দেখাবে? আমাদের দেখাবে যে একটি দ্রব্যের চাহিদা কিভাবে তার নিজস্ব দামের ওপর নির্ভরশীল। এটাই আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা একটি অনুধারণা করব। সেই অনুধারণাটা কি? অনুধারণাটা হলো যে দাম ছাড়া, অর্থাৎ নিজস্ব দ্রব্যের দাম ছাড়া, আর যে যে প্রধান বিষয়গুলি, চাহিদা নির্ণায়ক বিষয়গুলির কথা আমরা বলছিলাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, এই সমস্ত কিছু, এইগুলি কিন্তু গৌণ, তাই জন্য তাকে আমরা স্থির

0: ধরতে পারি। ওকে, আমরা তাকে ধরে নিচ্ছি যে এই সমস্ত বিষয়গুলি এখন কোনোভাবেই তারা চলমান নয়, চলমান রাশি হিসেবে তাদেরকে ধরবো না। এরকম যদি আমরা ভাবি যে নিজস্ব দাম ব্যতীত অন্য সব বিষয়ই হচ্ছে স্থির, তাহলে আমরা সাধারণ যে চাহিদা অপেক্ষক সেখান থেকে আমরা বিশেষ চাহিদা অপেক্ষকে পৌঁছতে পারি। সেখানে ডি হবে পি এর একটি অপেক্ষক। পি অর্থাৎ কি? পি হলো
1: নিজস্ব
0: দ্রব্যের দাম। একদম ঠিক, নিজস্ব দ্রব্যের দাম। এবারে আমি যদি সোহিনীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে এই যে আমরা ধরে নিচ্ছি অন্য সব বিষয়গুলিকে, আমরা কি বলতে পারি সেটা ধরে নিচ্ছি যে অন্য সব বিষয়গুলি বদলাচ্ছে না, তাহলে সেই অন্য সব বিষয়গুলিকে আমরা গাণিতিক পরিভাষায় কি বলতে পারি বলতো?
2: স্যার, আমরা অন্য বিষয়গুলিকে গাণিতিক পরিভাষায় প্যারামিটার বলতে পারি।
0: একদম ঠিক, প্যারামিটার। আমরা ডি এবং পি কে ভেরিয়েবল বা চলক, এবং এক্ষেত্রে আমাদের যে অন্যান্য বিষয়গুলি যাকে আমরা গৌণ বলে ধরছি এখানে, যেগুলিকে আমরা স্থির ধরে নিচ্ছি, সেগুলিকে আমরা প্যারামিটার বলতে পারি। খুব ভালো। এবারে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে চাহিদা সূত্রের দিকে বা চাহিদার নিয়মের দিকে। কোনো দ্রব্যের জন্য যে পরিকল্পিত চাহিদা সৃষ্টি হয়, সেই চাহিদার সঙ্গে দ্রব্যের নিজস্ব দামের যে বিপরীতমুখী সম্পর্ক থাকে, সেই বিপরীতমুখী সম্পর্ককেই আমরা চাহিদা সূত্র বা চাহিদার নিয়ম বলতে পারি, যেটি অ্যালফ্রেড মার্শাল তৈরি করেছিলেন, অধ্যাপক অ্যালফ্রেড মার্শাল। তাকে আমরা কি বলছি? চাহিদা সূত্র বা চাহিদার নিয়ম বা ল অফ ডিমান্ড। ক্রেতাদের আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, অন্যান্য বিষয় ইত্যাদি এখানে স্থির থাকছে, শুধুমাত্র নিজস্ব দাম কিভাবে একটি নির্দিষ্ট দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করছে সেটি আমরা এখানে দেখতে পাবো, এবং এই সম্পর্কটি হলো বিপরীতমুখী সম্পর্ক। বোঝা গেছে?
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা, এবারে আমার খুব একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, যেহেতু আমি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী, তাহলে আমি যদি নশ্রতাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, চাহিদা রেখার মাধ্যমে আমরা এই যে সূত্রটা কিভাবে আমরা তুলে ধরতে পারি, মানে চাহিদা রেখাটা ঠিক কিরকম দেখতে হবে বলতে পারবে কি?
2: চাহিদা রেখাটাকে আমরা y equals to mx plus c তে আমরা,
0: আমি আমি অত কিছু জানতে চাইছি না, আমি শুধু আমরা সেদিকে পরে আসবো, আমি শুধু জানতে চাইছি যে এই চাহিদা রেখাটাকে আমরা কিভাবে একটি রেখচিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি, ঠিক কিরকম দেখতে হবে চাহিদা রেখাটা,
2: সেটা
0: সোহিনী পারবে কি? এটা কিরকম দেখতে হবে?
2: স্যার, সম্পর্কটা যেহেতু বিপরীতমুখী, সেই জন্য আমরা চাহিদা রেখাটা আমরা ডাউনওয়ার্ড স্লোপিং পাবো,
0: মানে নিম্নমুখী,
2: নিম্নমুখী পাবো,
0: নিম্নমুখী আমরা দেখতে পাবো। ঠিক আছে, নিচের দিকে নাপছে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে একটি রেখচিত্র যদি আমরা আঁকতে চাই, তাহলে সেখানে আমরা দেখব যে চাহিদা রেখা সবসময় নিম্নমুখী হয়। কেন? কারণ আমরা যদি এক্স অক্ষে যদি আমরা চাহিদা নিই, যে কতটা চাহিদার পরিমাণ, এবং ওয়াই অক্ষে যদি আমরা সেই দ্রব্যের নিজস্ব দাম নিই, তাহলে আমরা দেখব যে এই দুয়ের মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে, এবং সেই বিপরীতমুখী সম্পর্ক সবসময় একটি নিম্নমুখী রেখার দ্বারা আমরা প্রকাশ করতে পারি। বোঝা গেছে?
2: হ্যাঁ স্যার।
0: এবারে সমীকরণ রূপে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, তাহলে নশ্রতা যেটা বলছিলে, তুমি একটু আগেই ধরে ফেলছিলে কথাটা, একদম ঠিক, আমরা এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ দিয়ে বোঝাতে পারি। তবে কি এমনটাই যে শুধুমাত্র সরল রেখা দিয়েই আমরা চাহিদা রেখা বোঝাতে পারি বা চাহিদা রেখা প্রকাশ করতে পারি? না, আমরা বক্ররেখা দিয়েও এটাকে প্রকাশ করতে পারি, কিন্তু সে সমস্ত আলোচনা এই প্রথম প্রথম একেবারে চাহিদার শুরুতে, আমরা যেখানে একদম চাহিদা কী এবং চাহিদাকে কারা নির্ণয় করে, নির্ধারণ করে, সেটা বোঝার চেষ্টা করছি, এখানে নাই বা হলো সেটা। আমরা এবারে একটু চাহিদা সূত্রের ব্যাখ্যায় যাই, তাতে করে আমাদের আজকের যে আলোচনা সেটা আরও প্রাণ পাবে বলে মনে হয়। চাহিদা সূত্রের ব্যাখ্যা যদি আমরা করতে যাই, তাহলে সেখানে দেখব যে এই যে চাহিদা সূত্রে আমরা কি পাচ্ছি, যে একটি বিপরীতমুখী সম্পর্ক। এই বিপরীতমুখী সম্পর্ক ঠিক কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এর পেছনে রয়েছে কয়েকটি তাত্ত্বিক বিষয়। সেই তাত্ত্বিক বিষয়গুলি প্রথম আমাদের সামনে তুলে ধরেছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ। প্রথমেই যদি আমি নাম করি, একজন হলেন স্যামুয়েলসন। অধ্যাপক স্যামুয়েলসন আমাদের কাছে যে কারণটি তুলে ধরেন এই বিপরীতমুখী সম্পর্কে, সেখানে আমরা দেখতে পাই যে, ধরা যাক এক্স নামক একটি দ্রব্যের চাহিদা নিয়ে আমরা কথা বলছি, এবারে সেই এক্স দ্রব্যের দাম যদি বাজারে কমে যায়, তাহলে আমরা কি দেখব যে যারা ইতিমধ্যে বাজারে রয়েছে তারা দেখছে যে এক্স দ্রব্যের দাম হঠাৎ 10 টাকা থেকে 5 টাকায় নেমে যাচ্ছে, তাতে কি হবে, তাদের চাহিদা আরও বেড়ে যাবে।

0: এক্স দ্রব্যের ক্ষেত্রে তারা বেশি করে এক্স দ্রব্য ক্রয় করবে। উল্টো দিকে আমরা দেখব যে বেশ কিছু মানুষ যারা এই দ্রব্য ক্রয় করতে পারছিল না শুধুমাত্র খুব উঁচু দামের জন্য, তারা এখন কি করবে, তারা এখন বাজারে আসবে এই এক্স দ্রব্যের বাজারে এবং ভিড় জমাবে। এবং আস্তে আস্তে আমরা দেখব এই ভিড় জমার ফলে যে সমষ্টিগত চাহিদা, বাজার চাহিদাটা বেড়ে যাবে। এটা
1: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ছিল অর্থনীতি। পাঠদান করলেন লরেটো কলেজ কলকাতার শিক্ষক নীলাভা রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি কথায় সুরে। সমাজে যেমন শিশুদের যত্নের প্রয়োজন আছে, বেড়ে ওঠার জন্য তেমনি মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুস্থ পরিবেশের। এবং সঠিক পথে নির্দেশিকা লোক আমাদের খুব প্রয়োজন, সামাজিক পরিকাঠামো সুন্দরভাবে গড়ে তোলার জন্য। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বেশ্য বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তাই বাসনা এবং লক্ষ্য যদি ভ্রষ্ট হয়, তবে ভুল পথে পরিচালিত হবে আগামী প্রজন্ম। আজ দেশের সম্মান, দেশের গৌরব সব কিছু রক্ষার্থে আমাদের শুধু ভাবনা ব্যক্তি স্বার্থে নয়, ভাবনা থাকুক বৃহৎ স্বার্থে। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির কালোজয়ী গানের সাথে। প্রতিদিন ছায়াছবির গান, শিল্পে লতা মঙ্গেশকর।

সুর থেকে একটু ফিরে যাই কথার জগতে, জেনে নিই আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকার উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আজ সারাদিনের আবহাওয়ার খবর। ফিরে যাই আবার গানের জগতে। শিল্পী কিশোর কুমার, ছায়াছবি রাজকুমারী।

মহড়া ছায়াছবির গান উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। আর এই গানটির সাথেই আমরা আজ ইতি টানব কথায় সুরে।

এই সুরের সাথে নিয়ে আজকের মতো এখানে ইতি টানছি কথায় সুরে। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বেলা 12টায় আকাশবাণী শিলিগুড়ি। এখন বেকার পান বেরোতে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনে নেবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারী মন অনুষ্ঠানে আমি জুলি আবার আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, নারীদের বেঁচে থাকার লড়াই আজকের নয়, এটা বহু পুরানো। মনে পড়ে শ্রোতা বন্ধুরা আমাদের দেশের সেই নিষ্ঠুর সতীদাহ প্রথা আর বর্ণভেদের কথা? হ্যাঁ হ্যাঁ, এসব আইন কবেই উঠে গেছে আমাদের দেশ থেকে। সত্যি কি তাই? সেই সব বর্বর প্রথার হাত থেকে আজকের একবিংশ শতাব্দীর নারীরা কি সম্পূর্ণ রেহাই পেয়েছে, না আজও তার শিকার? সেই বিষয়ে একটি কাহিনী ও তার নাট্যরূপ আজ আমরা শুনব মিতালী দেবীর কাছ থেকে। হ্যাঁ, মিতালী দেবী একজন স্কুল শিক্ষিকা, তাই নাট্যরূপ শোনার আগে আসুন তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বারটি লিখে নিই। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 8373837996 8373837996। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিতালী দেবী, যার কাছ থেকে আমরা আজকের কাহিনীটি পেয়েছি। আসুন শুনে নি। নমস্কার মিতালী।
1: নমস্কার। নমস্কার প্রিয় শ্রোতারা, আজ যা আমি শোনাতে চলেছি তা আমাদের জীবনের কাহিনী নয়, এটা একটা সত্য ঘটনা যা ঘটেছিল আমার প্রিয় বান্ধবী তানিয়ার জীবনে। হ্যাঁ, আমি সেই তানিয়ার কথা বলছি, আমাদের সহপাঠী তানিয়া মুখার্জি, যে উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুলে সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। পড়াশোনায় খুব ভালো, এত বড় বাড়ি, উচ্চ বংশের মেয়ে, তবুও তার কোনো অহংকার ছিল না, সকলের সাথে মিলে যেত, কোনো জাতপাত মানত না।

0: আসে। কলেজে আমার আদর্শ ছিল, কিন্তু কি জানি তার কি হলো, দ্বিতীয় বর্ষ থেকে সে রতনদার প্রেমে পড়ে গেল। আমার ভয় হতো তানিয়াকে নিয়ে। তানিয়ার বাবা তারক মুখার্জি বড় কড়াঘাতের মানুষ, তিনি কি মেনে নেবেন এই সম্পর্ক? কারণ রতনদারা নিচুজাত, কি করে পরিণতি পাবে তাদের এই অসম সম্পর্ক? তানিয়ার এসবে কোনো হলদলি ছিল না, সে তার নতুন স্বপ্নে বিভোর ছিল। ফাইনাল ইয়ারের পরীক্ষার প্রস্তুতিতে আমরা সবাই ব্যস্ত, কলেজে যাওয়া প্রায় হতোই না। হঠাৎ একদিন তানিয়ার বাবা তারক মুখার্জি আমাদের বাড়িতে আসে।
1: মিতালি, ও মিতালি,
2: আপনাকে তো ঠিক চিনতে পারলাম না দাদা।
1: নমস্কার, আমি তানিয়ার বাবা তারক মুখার্জি। আপনার মেয়ে মিতালি আর আমার মেয়ে একসাথে পড়াশোনা করে।
2: ও, আসুন আসুন, ভেতরে আসুন, কিছু মনে করবেন না দাদা। আমি তো আগে কখনো আপনাকে দেখিনি, তবে মিতালি আর তানিয়ার কাছ থেকে আপনার অনেক কথা শুনেছি।
1: না না, আমি কিছু মনে করিনি।
2: আপনি একটু বসুন, আমি চা করে আনছি। এই প্রথমবার আপনি আমার বাড়িতে এলেন।
1: না না, আপনাকে কষ্ট করে চা করতে হবে না। মিতালি কি ঘরে আছে? একটু ডেকে দিন না, ওর সাথে আমার একটু দরকার আছে।
2: হ্যাঁ, বাড়িতেই তো ছিল এতক্ষণ। মিতালি, ও মিতালি, কোথায় তুই? এই দেখ কে এসেছে। কোথায় গেল মেয়েটা? আচ্ছা আপনি একটু বসুন, আমি দেখছি, এখানেই তো ছিল।
1: ঠিক আছে।
2: মিতালি, ও মিতালি।
0: ও মেসোমশাই, আপনি? দেখি দেখি পাটা দেখি।
1: থাক থাক, বেঁচে থাক মা, ঈশ্বর তোর মঙ্গল করুন। তুই ভালো আছিস তো মা?
0: হ্যাঁ আমি ভালো আছি। তানিয়া কেমন আছে? ওকে আজকাল ফোনেও পাওয়া যাচ্ছে না।
1: কি বলছিস তুই, তানিয়ার কোনো খবর তুই জানিস না?
0: না মেসোমশাই, আমি তো কিছুই জানি না। কেন, কি হয়েছে তানিয়ার?
1: সত্যি তুই কিছুই জানিস না?
0: বিশ্বাস করুন মেসোমশাই, আমি কিচ্ছু জানি না।
1: আজ তিন দিন হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার খোঁজ নেওয়ার জন্যই তো আমি তোর কাছে ছুটে এলাম। ভাবলাম তুই ওর ব্যাপারে কিছু জানাতে পারবি। বল না, বল তানিয়া এখন কোথায়? তুই আমাকে ফিরিয়ে দিস না মা, বড় আশা করে তোর কাছে ছুটে এসেছি।
2: হ্যাঁ রে মিতালি, তোরা একে অপরের বান্ধবী, তুই কিছু জানিস না?
0: সেটাই তো আশ্চর্য ব্যাপার মা, আমি কিছুই জানি না। কোথায় যে গেল, কোথায় যেতে পারে? আচ্ছা মিশমশাই, সে কি আপনাকে কিছুই বলে যায়নি?
1: না রে মা, কিছুই বলে যায়নি। চলে যাওয়ার পর তার পড়ার টেবিলে একটা চিঠি পায়।
0: পড়ার টেবিলে চিঠি? কি লেখা ছিল সেই চিঠিতে?
1: এই নে পড়।
3: বাবা, আমি চললাম আমার স্বপ্ন নিয়ে। তুমি ভালো করেই জানো আমি তোমাদের বাধা ধরা নিয়মের মধ্যে কখনো নিজেকে বেঁধে রাখতে পারবো না, আর তুমিও কোনো দিন এই সম্পর্ক মেনে নেবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিলাম। তুমি তোমার ওই জাতপাত আর সমাজকে নিয়ে থাকো, আশা করি রতন ও আমি সুখী হব, আর পারলে আমাকে ক্ষমা করে দিও।

0: ইতি তানিয়া।
1: এটা কি একটা শিক্ষিত মেয়ের কাজ হলো? এটাই হলো সমস্যা দাদা, এরা সমাজের নিয়ম আর জাতপাতের বেড়াজাল কিছুই মানে না। তা বলে বাপ মা ছেড়ে চলে গেল, এ কেমন কথা?
2: তানিয়া এত বড় সিদ্ধান্ত নিতে পারল, আমি তো বিশ্বাসই করতে পারছি না।
3: আমার সব শেষ হয়ে গেল রে মা, তুই বল এখন আমি কি করি, এখন আমি কি করি?
1: আপনি একবার থানায় জানাতে পারতেন দাদা।
3: সে কথা তো ঠিকই, কিন্তু এতে তো আরো লোক জানাজানি হবে, আমার মান সম্মান। না না না, মেয়েটা একবারও আমার কথা চিন্তা করল না।
2: আমি যদি ভুল বলি তবে মাফ করবেন মেসোমশাই, তানিয়া তো আপনার একমাত্র মেয়ে, অবশ্যই সে মস্ত বড় ভুল করেছে, তবু আমি বলি কি, আপনি পারবেন না ওকে ক্ষমা করে সব কিছু মেনে নিতে?
3: কি করে বা তা সম্ভব? না না না, এটা অসম্ভব। আমাদের একটা বংশ মর্যাদা আছে, আমি সমাজের সামনে মুখ দেখাবো কি করে? এই এলাকায় আমারও একটা সুনাম আছে, তাছাড়া আমি আমার জাতিদের কিভাবে বুঝাবো বল? তারা কি এটা মেনে নেবে? না না না না, এটা সম্ভব নয়, কখনো নয়।
2: তারপর বহু বছর কেটে গেছে, তানিয়ার কোনো খোঁজ পাইনি। ভাবতাম কি হলো মেয়েটার, কোথায় যে আছে। এখন চাকরির সূত্রে আমি জলপাইগুড়ির এক অজপাড়াগাঁয়ের স্কুলে। হঠাৎ সেদিন ক্লাস এইটের ভূগোল ক্লাসে দেখি 13-14 বছরের একটি মেয়ে অবিকল তানিয়ার মতো দেখতে। হঠাৎ দেখলে মনে হয় যেন ছোট্ট সেই তানিয়া বসে আছে, আগে তো কখনো দেখিনি, নতুন এই ক্লাসে ভর্তি হয়েছে মনে হয়। তাকে দেখে আমার হারিয়ে যাওয়া বান্ধবী তানিয়ার কথা মনে পড়ে। কোনো মতে ক্লাস শেষ করে মেয়েটিকে কাছে ডাকি।
4: আইমে, হ্যাঁ তুমি এদিকে এসো তো একবার।
5: আমাকে ডাকছেন ম্যাম?
4: তুমি কি নতুন ভর্তি হয়েছ এই স্কুলে?
5: হ্যাঁ ম্যাম।
4: কি নাম তোমার?
5: আমার নাম তুহিনা।
4: বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তোমার বাবার নাম কি? কি করেন তোমার বাবা?
5: আমার বাবার নাম রতন মণ্ডল, আমার বাবা এখন অসুস্থ।
4: আচ্ছা, তোমার মায়ের বাড়ি মানে তোমার দাদুর বাড়ি কোথায় জানো?
5: তা তো জানি না ম্যাম।
4: তবে তোমার মায়ের নাম কি তানিয়া মুখার্জি?
5: হ্যাঁ হ্যাঁ। আপনি কি করে জানলেন আমার মায়ের নাম? আপনি কি আমার মাকে চেনেন?
4: কেন, তোমার মায়ের নাম বললাম বলে? তুমি যদি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও তবে সবই বুঝতে পারবে।
5: আপনি সত্যি আমাদের বাড়ি যাবেন ম্যাম?
4: হ্যাঁ আমি যাবই, কিন্তু তুমি কি আমাকে নিয়ে যাবে তোমার বাড়ি?
5: অবশ্যই, কেন নিয়ে যাব না? আপনি কখন যাবেন বলেন, আমি ঠিক আপনাকে নিয়ে যাব।
4: আজই স্কুল ছুটির পর তুমি আমার কাছে এসো, তারপর একসাথে তোমার বাড়ি যাব।
5: ঠিক আছে তবে।
2: স্কুলে আর মন দিতে পারিনি, সারাক্ষণ শুধু তানিয়ার কথাই ভাবছি। তানিয়া কিনা এত বড় বাড়ির মেয়ে, যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, আর সে কিনা কোনো বাধাই মানত না, আর তার মেয়ে কিনা আজ এই অজপাড়াগাঁয়ের স্কুলে ময়লা ছেঁড়া জামা পরে। না না না, আমি ভাবতেই পারছিলাম না।
6: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম তানিয়ার কথা তার প্রিয় বান্ধবী স্কুল শিক্ষিকা মিতালির মুখ থেকে। এরপর কি হলো? মিতালি কি খুঁজে পেল তার হারিয়ে যাওয়া বান্ধবীকে? কেমন আছে তানিয়া।

0: নামের সেই মেয়েটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। আজকের মতো সময় একদম শেষ। যাওয়ার আগে বলি, নারীমন এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত প্রচারিত হয়ে থাকে। আজকের মতো আমি বিদায় নিই।
1: নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন নারীমন। এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান, রয়েছে সাহিত্য থেকে পাঠ। গত পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাবের প্রথম অংশ আমরা শুনেছি। প্রতিদিন রাত্রে সাধু বাবার সাথে দেখা করতে আসে এক নারী। কে তিনি? মানবী, দেবী না পিশাচিনী? শুনব এই গল্পের পরবর্তী অংশে। সাধুজি বললেন, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তাঁর মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেবো না। আমি নাছোড় বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে, অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধু সুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো, তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি, ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমাকে চলে যেতে হবে, এখানে আমি আর রাখতে পারি নে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে পাঁচ ছয় মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পর নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইরকম এক মাস কেটে গেল, দু মাস গেল, তিন মাস গেল, কিছুই দেখিনে। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। ছ মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি, তার আগে কিচ্ছু হবে না। ছ মাসও পূর্ণ হলো, সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। আমি বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা, ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল, ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে, কোনো বেটার কোনো ক্ষমতা নেই। তন্ত্রতন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, কিন্তু জপটা ছাড়তে পারিনি, তারানাথ তান্ত্রিক বলে। অভ্যেস মতো করেই যাই, ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও চার পাঁচ মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত হয়েছে তখন সবে, আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও

ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড চার পাঁচ পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ি জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলই আছে। তারপরেই আমার মনে হলো, আমার পেছনে অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম, তার গুড়ির আড়ালে কে একজন যেন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না, ঠিক সেই পঞ্চমন্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে সুস্থ শরীরে, বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন, কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতীকাশা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদবিউহল লোচনা, নানা লঙ্কার শোভাঢ্যা কস্তুরীগন্ধ মোদিতা, কোমলাঙ্গিং স্মের মুখিং পীনোত্তুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়, প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। তো কথা বলছি, পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদবিউহল লোচনা, ওরে বাবা, সে কি চোখের ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। সেই সময় থেকে তিনটি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই তিন মাস। এসব বলাও এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই তিন মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেকদিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম, তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! রোষ কটাক্ষে যেন লোল জিহ্বা করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল। এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিসাচি হয় না, মানবী থেকে যায়। আমার ভীষণ ভয় হলো। পিসাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করেছ কেন? খলখল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল, আমি শিউরে উঠলাম। পিসাচি বললে, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায় চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললুম, দেবী তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো

0: অপরাধিনীর স্ত্রীলোকের প্রাণ কেন নেবে, দয়া করো। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই, হয়তো একদিন মরব এরই হাতে। কিছুদিন পরে পিসাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। পিসাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে? আমার সামনে হাস্যরাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না, যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির, খুব বেশি দেরি হয়নি। তিন মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির, বাড়ি ধরে আনবার জন্য টানারানি। আমি কিছুতেই আসব না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই, এই আমার অদৃষ্টলিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলোও তাই, বাড়ি আসার পরে সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল, বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো, সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করিলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেলে খেলা, মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়া খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই তিন মাসই বেঁচেছিলাম, দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে সরৈশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবীই হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত, এমনই কত রাত ধরে। এক এক সময় ভ্রম হতো, তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিতে যাবার সেই রাত্রিতে তিনি বলেছিলেন, নদী তীরের এই তিন মাসের জীবন আমিও কি ভুলব ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ এ নয়, ভেব না, আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও, কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকার চাওয়া চায়। তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনে। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনে, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্টলিপি, কোথাও চিরদিন থাকতে পারি না, কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন ডাকে আমাদের, কজন বিশ্বাস করে, সুখী ভেব না আমাকে। আমি বলিলাম, এত যদি সুখের ব্যাপার হয় আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? তারানাথ বললেন, ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই তিন মাসের সুখ ভোগে, কোনো দিকেই মন দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও, তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের
1: শেষ হলো মহিলা মজলিশ, উপস্থাপনায় অনুশ্রী রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে এসএসবির সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ পুনায় শুরু হয়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকায় গতরাত্রে রাশিয়ার হামলায় কমপক্ষে 16 জন নিহত। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রানীডাঙায় SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধনের পর এক অনুষ্ঠানে বলেন, SSB, BSF সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ান অনুষ্ঠানে তুলে ধরেন।
1: और मैं जब से गृहमंत्री बना हूं तब से देख रहा हूं, 2014 में मोदी जी के प्रधानमंत्री बनने के बाद चाहे SSB हो, चाहे ITBP हो, चाहे BSF हो, चाहे असम राइफल, सीमा की सुरक्षा करने वाले बलों की सुविधाएं गृह मंत्रालय के टॉच के क्रम की प्रायोरिटी में रहती हैं, टॉप मोस्ट प्रायोरिटी में रहती।
0: শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। সীমান্ত নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি গোয়েন্দা সংস্থা SSB, BSF সহ রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাবেন তিনি। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আজ সন্ধ্যায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়ী মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যান শিও হুয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও যোগ দিয়েছেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দা সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন। ভারতের সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীর বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে পরিবেশবান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বৈঠকে অগ্রাধিকার পাবে। দিল্লি পুলিশের সাইবার সেল একটি আন্তঃরাজ্য ডিজিটাল গ্রেপ্তারি ও সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার জন্য পাঞ্জাব ও রাজস্থান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছ থেকে সাইবার প্রতারণার মাধ্যমে 15 লক্ষ টাকা অর্থ লোপাট মামলার তদন্তে এই চক্রটি ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে জানা গেছে, কম্বোডিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকেই প্রতারণা চক্র চালানো হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার ড্রোন হামলা সফলভাবে আটকে দিতে পারলেও সম্প্রতি তারা চরম ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনীয় পেট্রিয়ট মিসাইল এর সরবরাহ কার্যত শেষ বলে ওয়াকিবহল মহল জানিয়েছে। সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বিশ্বনেতাদের কাছে জরুরি ভিত্তিতে আরও পেট্রিয়ট মিসাইল পাঠানোর আবেদন জানিয়েছেন। হিজবুল্লাহর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রশাসন জানিয়েছে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হতো। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 অগস্ট মধ্যরাতের পর ইসলামাবাদের সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় সেদেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, 2023-এর 5ই অগস্টে দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাকে রাওয়ালপিন্ডি জেলে বন্দি রাখা হয়েছে। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোজোমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথা তুলে ধরেন। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এ জে মাসি এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31শে মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকরা তাতে বসার সুযোগ পাবেন। তবে এদের মধ্যে কেউ নির্বাচিত হলে তাদের 1 বছরের জন্য ট্রেনি জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। একই সঙ্গে তাদের 1 বছরের জন্য প্রশিক্ষণ, আরও 1 বছরের জন্য প্রশাসনিক প্রশিক্ষণ নিতে হবে। কৃষিপণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা যাতে ক্ষুদ্র ও প্রান্তিক সহ সমস্ত কৃষকদের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংকর্ষণ অভিযানের আওতায় 2018-র সেপ্টেম্বর মাসে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 অর্থবর্ষে 7,000 কোটি টাকা করা হয়েছে। এই প্রকল্পে কৃষক এবং সাধারণ গ্রাহকদের জন্য সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যা 9:30 সময় এই খেলা শুরু হবে। এর আগে গতকাল পুল ডিতে ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুল ই থেকে দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করে বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: অবদান অনুষ্ঠানে তুলে ধরেন।
1: শিলিগুড়ি কে প্রশাসনিক ভবন 80 একর মে স্থাপিত কিয়া যায়গা। 19বি বাহিনী ঠাকুরগঞ্জ কা ভি শিলান্যাস হুয়া, 12বি বাহিনী কিশনগঞ্জ কা ভি ই শিলান্যাস হুয়া, আর পরাগমন শিবির নিউ জলপাইগুড়ি কা ভি আজ শিলান্যাস করনে কা কাম হুয়া হ্যায়। কুল মিলাকর 189 করোড় কে নয়ে প্রজেক্ট SSB কে জওয়ানো কি প্রশাসনিক আর নিবাসী সুবিধাও কে লিয়ে আজ ইহাঁ পর শুরু হুয়ে।
0: রাজ্যের পাশাপাশি দেশের সুরক্ষায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের সহযোগিতা কখনো মেলেনি বলেও অভিযোগ করেন শ্রী শাহ।
1: কে পহলি বার SSB কার্যক্রম মে বঙ্গাল কে CM কো আনে কা সৌভাগ্য মিলা। হাম তো পুরানে CM সাহেবা কো ভি বুলাতে থে, ও SSB কে কার্যক্রম মে আনা নহি চাহতি। SSB হো, BSF হো, ও কোই পলিটিক্যাল পার্টি ইয়া কোই এক সরকার কি এজেন্সি নহি হ্যায়। দেশ কি সীমাও কি সুরক্ষা করনে ওয়ালা বল ইরেসপেক্টিভ অফ পার্টি পলিসি, চাহে বঙ্গাল মে হো ইয়া কেন্দ্র মে জো সরকার হো, সবি নে জওয়ানো কে সাথ আত্মীয় রিশতা রাখনা চাই।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাষ্ট্রের সুরক্ষা যে কোনো সরকারের সর্বোচ্চ অধিকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার 242 কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য BSF কে হস্তান্তর করেছে বলেও উল্লেখ করেন তিনি।
2: রাষ্ট্র সর্বোপরি হ্যায়, BSF SSB সীমা মে জিতনা ভি কাম আপ লোগ কর রহা হ্যায় সবকা সাথ মিলকে হি কাম করনা চাহিয়ে। পশ্চিম বঙ্গাল কা সরকার ইতনা ছোটা টাইম কে অন্দর 242 কিলোমিটার জমিন BSF কো দে দিয়া হ্যায় বর্ডার কো সুরক্ষিত করনে কে লিয়ে।
0: শ্রী শাহের আজ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। নেপাল ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। এরপর শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যাবেন তিনি, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আগামী 26 আগস্ট পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। নিট ইউজের প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর আসন বন্টন তালিকা প্রকাশ করেছে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প্রথম দফায় প্রায় 30,000 MBBS ও BDS আসন বন্টন করা হয়েছে। এই পর্বে আসন পাওয়া প্রার্থীদের 22 থেকে 31 আগস্টের মধ্যে নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। MCC.NIC.IN ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে সাহায্য করবে এই টাস্ক ফোর্স। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় জেলায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরুলিয়া শহরের রেনি রোড এলাকায় 60 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের দাবি, বারে বারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও পাওয়া যাচ্ছে না যোজনার টাকা। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখান একদল মহিলা। যোজনার টাকা না পেয়ে কোচবিহারের পুন্ডিবাড়ি 2 নম্বর ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। সকাল 10:45 নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে পৌঁছন তিনি। সেখানে হাসপাতালের পরিষেবা, রোগীদের পরিস্থিতি এবং বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এর আগে গতকাল তিনি বড়শোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও আচমকা পরিদর্শনে যান। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি GRP। ধৃত 23 বছরের এনামল হোসেন এবং এনায়েতোল্লা, 21 বছরের জাইনু বিবি এবং 20 বছর বয়সী নূর কাহিমা বাংলাদেশের কক্সবাজার জামতলী ও কুতপালং শরণার্থী শিবিরে বসবাস করছিল। গত 19 আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বিষধর সাপের ছোবলে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে কমল কুমার দাস নামে এক সিভিল ডিফেন্স কর্মীর। কোস্টাল থানার নেতাজি মোড় এলাকায় 30 বছরের ওই যুবক গতরাতে বাড়িতে ঘুমিয়েছিলেন, সে সময় তাকে সাপে কাটে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর ওড়িশা সংলগ্ন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্তের কারণে আজ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী নিরুপমা রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান শিল্পী নিরুপমা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি ও হিন্দি সংবাদ যথাক্রমে।

0: রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: यो छोटो विश्रामपछि फेरि पनि एकैछिन लोक भाकामा रमाऊ। सुनेर अघिल्लो लोकगीत सरिता गुरुङ, अञ्जली प्रधान, अनुसुनार, अजनीश राई, नरेन्द्र गुरुङको समूह स्वरमा।

0: শিলিগুড়ির কালাখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 আগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21 থেকে 26 আগস্ট শিলিগুড়ির কালাখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 আগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: অনুষ্ঠান প্রচারিত হল 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5টা থেকে। ততক্ষণ শুনতে থাকুন আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান 101.4 মেগাহার্টসে।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: ये आकाशवाणी का शिलीगुड़ी केंद्र है। थोड़ी ही देर बाद हम प्रस्तुत करेंगे फौजी भाइयों के लिए फिल्मी गीतों की कार्यक्रम।
1: আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: फौजी भाइयों, आज पहले हम पेश करेंगे ऐ वतन मेरे वतन फिल्म से गीत, कलाकार रोमी, संगीतकार आकाशदीप शेनगुप्ता।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন বিজ্ঞাপন।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।

0: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। সাথে রয়েছি আমি অমিতাভ। তোমার যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং, ঘাসে অন্ধকারে নিচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ, সাদা শাঁখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। এভাবেই ব্যক্ত করেছেন জীবনানন্দ দাশ। তাই আজকের সরাসরি সম্প্রচারিত আনন্দধারার বিষয়ভাবনায় আমি এই বাংলার পরে রয়ে যাব। শ্রোতা বন্ধুরা, আপনারা সরাসরি আপনাদের মনের কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে আপনাদের পছন্দের গান। রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারায়। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি?
1: আমিও ভালো আছি। সবাই আছে বলছি বৈতুল দাস।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের
1: ভালো ভালো গান চালান।
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, নির্দিষ্ট বিষয় ভাবনায় আপনারা যুক্ত হবেন আমাদের অনুষ্ঠানে। আমি এই বাংলার পরে রয়ে যাব, এ প্রসঙ্গে আপনাদের কথা শুনব আমরা। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বৌরানী ছায়াছবির একটি গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুরকার রাহুল দেব বর্মণ।

0: আমাদের সাথে যুক্ত হয়েছেন। শ্রোতা বন্ধু নমস্কার। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
1: আমি রয়েছি বীরভূম জেলার দুবরাজপুর থেকে,
0: হ্যাঁ,
1: অমিতাভ ঘোষ।
0: অবশ্যই আপনার কণ্ঠস্বরেই বুঝতে পেরেছি।
1: আচ্ছা, ধন্যবাদ।
0: আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে আমি এই বাংলার পরে রয়ে যাব।
1: আমি এই বাংলার
0: পরে রয়ে যাব, এটা জীবন
1: ঘরে রয়ে যাব।
0: পরে পরে
1: আচ্ছা,
0: মানে বাংলার, হ্যাঁ হ্যাঁ,
1: ঘরে ঘরে
0: না না, বাংলার পরে রয়ে যাব, মানে বাংলার, বাংলায় রয়ে যাব আর কি।
1: আচ্ছা আচ্ছা, তো আমি এই বাংলায় রয়ে যাব যে বিষয়টা দিয়েছেন, হ্যাঁ, দেখুন, এই বাংলাতে থাকার যে আলাদা একটা মানে মাধুর্য আছে, সেই বাংলা ছেড়ে আমরা কোথাও যেতে যাই না। বাংলাদেশের এই আমাদের বাংলার প্রকৃতি, আমাদের বাংলার শস্য ক্ষেত, আমাদের বাংলার উৎসব এবং মানুষে মানুষে যে সম্প্রীতির যে আবহাওয়াটা রয়েছে এই বাংলায়, সেটা ছেড়ে দাদা ভাই আর কোথাও যেতে ইচ্ছে করে না। কারণ বাংলা

0: এমন একটা জায়গা, বাংলা আমার সোর্সে ইলিশ, হ্যাঁ, সেই বাংলাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কল্পনা আমরা কিন্তু করতে পারি না। আসলে এই বাংলা এমন একটা মানে রাজ্য যেখানে সম্প্রীতি, সব ভাবনা, একতা, সৌভ্রাতৃত্ব সব কিছুই রয়েছে, আর প্রাকৃতিক সম্পদ রয়েছে প্রচুর, আর রয়েছে আমাদের প্রকৃতি যার সঙ্গে আমরা প্রতিদিন কথা বলি। সেই বাংলাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা যেমন চিন্তা করা যায় না, তেমনি বাংলাও আমাদেরকে ছেড়ে যেতে চায় না, এই কারণে যে আমরা সবচেয়ে বেশি ভালো বুঝি এই বাংলাকে। আর এই বাংলা যত উন্নতির পর্যায়ে পৌঁছবে ততই আমরা সমৃদ্ধ হব দাদা ভাই, আর সেই দায়িত্বটা নিতে হবে আমাদেরই, আমাদেরকেই। কারণ বাংলা যদি, বাংলা মা যদি ভালো থাকে তাহলে তার সন্তানরাও ভালো থাকবে। হ্যাঁ, এটুকুই শেয়ার করলাম।
1: খুব ভালো, খুব ভালো বলেছেন, আপনার কথায় সকল শ্রোতা বন্ধুরাই সমৃদ্ধ হলো। শুনতে থাকুন অনুষ্ঠান।
0: ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন।
1: ধন্যবাদ। জি, গান শুনছিলাম আমরা।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকাদি, আমাদের বিষয় ভাবনায় রয়েছে আমি এই বাংলার
1: হ্যাঁ
0: পরে রয়ে যাব।
1: হ্যাঁ, দেখুন, কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব ফিরে ধান চুরি তীরে এই বাংলায়। তো দেখুন, সত্যি বাংলা আমাদের

0: তো কর্তব্য রয়েছে। হ্যাঁ, আমরা একে অপরের পাশে বিপদে আপদে সবার পাশে থাকবো। তারপর আপনার যে কোনো পরিস্থিতি এলে আমি বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, বাংলার যা কিছু আছে সব কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। এখন এই বাংলার কিন্তু অনেক ঐতিহ্য সংস্কৃতি কিন্তু প্রায় বিলুপ্তির পথে চলে গেছে। যেমন আগে, যেমন আমাদের এই বীরভূম জেলাতে বহুরূপী একটা খুব রেওয়াজ ছিল, কিন্তু এখন এখন কিন্তু সেভাবে বাংলার এই ঐতিহ্যটাকে কিন্তু এখন আর আমরা সেভাবে দেখতে পাই না। হ্যাঁ, অতএব এই সমস্ত চলে যাওয়া জিনিসগুলো আমরা যদি আবার ফিরিয়ে আনতে পারি বাংলার বুকে, তাহলে কিন্তু সত্যি একদিন এই বাংলায় আমরা আবার কিছু কৃতিত্ব বা স্থাপত্য আমরা রেখে যেতে পারবো। এই ধরনের অনেক লোক সংস্কৃতি আছে যেগুলো সত্যি হারিয়ে যাচ্ছে দাদা ভাই,
1: ঠিক
0: তো
1: ঠিক ঠিক
0: সেইগুলো আবার ফিরে আসুক এটাই আমি চাই। হ্যাঁ, এটাই আমি বললাম, ভালো থাকবে।
1: ঠিক ঠিক ঠিক খুব ভালো লাগলো, আপনি সুন্দর
0: হ্যাঁ
1: করে বলেছেন। আমাদের সেই
0: হ্যাঁ
1: লোক সংস্কৃতি ফিরে আসুক
0: হ্যাঁ
1: আমাদের বাংলায়।
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক,
0: একদম,
1: শুনতে
0: হ্যাঁ
1: থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান।
0: ভালো, হ্যাঁ ভালো থাকবেন।
1: আমাদের শ্রোতা বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে বিষয় ভাবনায় আমরা রয়েছি, আমি এই বাংলার পরে রয়ে যাব, জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার লাইন। শ্রোতা বন্ধুরা খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিচ্ছেন। বলতে বলতে আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। বিভিন্ন সময় যান্ত্রিক কারণে যোগাযোগ হয়ে ওঠে না।

যাই হোক, আমরা চলে যাই পরের গানে। এবারে মধ্যরাতের তারা ছায়াছবি থেকে একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনায় আমি এই বাংলার পরে রয়ে যাব। অনেক শ্রোতা বন্ধুরাই যুক্ত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো যান্ত্রিক কারণে আমরা তাদের সাথে যুক্ত হতে পারছি না। যাই হোক, আমরা চেষ্টা করতে থাকি তাদের সাথে যুক্ত হওয়ার। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আমাদের বিষয় ভাবনায় নিশ্চয়ই শুনেছেন আমি এই বাংলার পরে রয়ে যাব।
1: আমি এই বাংলার পরে রয়ে যাব। দেখুন, আমাদের এই বাংলার যে স্বচ্ছ শ্যামলা সবুজ সুন্দর বাংলা, এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ, নেতাজি, রামকৃষ্ণ, বিবেকানন্দ। এই আমাদের সোনার বাংলা। তো এই বাংলা ছেড়ে কি কোনোদিন যাওয়া যায়? আমাদের প্রত্যেকটা মানুষের বাংলার টান। মানুষে মানুষে বিভেদ নেই, প্রত্যেক মানুষের বিপদে আপদে আমরা থাকি এবং প্রত্যেকটা কাজে আমরা এগিয়ে যাই। আমাদের এই যে একটা সমৃদ্ধ, তারপর ধরুন আমাদের এই বীরভূমে লোক সংস্কৃতি যে একটা প্রচলন আছে, বীরভূমের বিখ্যাত লোক সংস্কৃতি, সেটাই, সেই ঐতিহ্য কিন্তু এখন আমাদের রয়েছে। আর দিনকে দিন কিন্তু এই লোক সংস্কৃতি আমাদের বীরভূমে বাড়ছে, এটাই দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং এই বাংলায় আমাদের কোনো ভেদাভেদ নেই, জাতি ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ, আমরা সবাই এক হয়ে বসবাস করছি, এটাই যেন থাকে এটাই কাম্য করি। নমস্কার।
0: ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর বলেছেন, আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে।
1: হ্যাঁ, ভালো থাকবেন,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা এত সুন্দরভাবে গুছিয়ে বলছেন বিষয় নিয়ে, সত্যি ভালো লাগছে। এবারে চলে যাই পরের গানে, স্বয়ং সিদ্ধ, ছায়াছবির একটি গান, আশা ভোঁসলের কণ্ঠে, সুরকার নচিকেতা ঘোষ। তবে তারও আগে আরও এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, কথা বলে নি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি হুগলি থেকে শঙ্কর বলছি।
0: শঙ্কর কি?
2: শঙ্কর বাগ, হুগলি থেকে।
0: আচ্ছা, শঙ্কর বাগ, আমাদের বিষয় ভাবনা শুনেছেন?
2: হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই, আমি 5:30 থেকে শুনছি।
0: হ্যাঁ বলুন আপনার কথা।
2: দেখুন, এই যে আমি যে এই যে বাংলার পরে রয়ে যাব, বাংলা তো অবশ্যই আমাদের, বাংলাতে আমাদের অনেক কিছুই আছে, যেমন আমাদের বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, এই যে আমাদের সঙ্গে আছে, জড়িয়ে আছে, যেমন বাংলার মা, এগুলো ছেড়ে তো আমাদের কোথাও তো যেতে ইচ্ছেই করবে না। এদের সঙ্গে আজ আমি এত বছর ধরে আছি, আমাদের বাংলার মাঠ এত সুন্দর সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকে, তারপরে এইগুলো নিয়ে আমি থাকতে চাই, কিন্তু বাংলা ছেড়ে আমি কোথাও যেতে চাই না।
0: ঠিক, খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, আসলে এই ভাবনার থেকেই বলা আমি এই বাংলার পরে রয়ে যাবো।

0: আর জীবনানন্দ দাশের কবিতার লাইন কিন্তু আমার খুব প্রাসঙ্গিক একটি লাইন।
1: হ্যাঁ, আজকে বিষয়টা খুব ভালো দাদা, ভালো লাগলো কথা বলে।
0: শুনতে থাকুন অনুষ্ঠান।
1: হ্যাঁ, ভালো থাকুন দাদা, নমস্কার।
0: নমস্কার। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। চলে যাই আমাদের অনুষ্ঠানের শেষ গানে, আশা ভোঁসলের কণ্ঠে স্বয়ংসিদ্ধ ছায়াছবির গান।

গানটির সাথেই আজ আমরা বিদায় নিচ্ছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা থেকে। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন আবহ বার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ তোর্ষা চা বাগান 18 মিলিমিটার, বীজ চা বাগান 12 মিলিমিটার, বারোভিসা 11 মিলিমিটার, কুমারগ্রাম 9 মিলিমিটার, ডেন্টাম রংলি কোচবিহার 8 মিলিমিটার করে, ফালাকাটা ধরলা চা বাগান বক্সাদুয়ার 7 মিলিমিটার করে, নিউল্যান্ড চা বাগান 6 মিলিমিটার, পাটকাপাড়া চা বাগান চ্যাংমারি মোরাঘাট চা বাগান মোগুলকাটা চা বাগান 5 মিলিমিটার করে, কোচবিহার জেলার ঘুঘুমারি শঙ্কুশ চা বাগান পুন্ডিবাড়ি 4 মিলিমিটার করে। আগামী 22 আগস্ট শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিমের বেশিরভাগ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার আলিপুরদুয়ার, কোচবিহার অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সোফার তোর্ষা টি গার্ডেন 18 মিলিমিটার, বীচ টি গার্ডেন 12 মিলিমিটার, বারোভিসা 11 মিলিমিটার, কুমারগ্রাম 9 মিলিমিটার, ডেন্টাম রংলি কোচবিহার 8 মিলিমিটার ইচ, ফালাকাটা ধরলা ভ্যালি টি এস্টেট বক্সাদুয়ার 7 মিলিমিটার ইচ, নিউল্যান্ড টি গার্ডেন পাটকাপাড়া টি এস্টেট 5 মিলিমিটার ইচ, মোরাঘাট টি এস্টেট মোগুলকাটা টি এস্টেট 5 মিলিমিটার ইচ, ঘুঘুমারি শঙ্কোষ টি গার্ডেন সোরেং আম্ফু পুন্ডিবাড়ি 4 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ 22 আগস্ট স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। That concludes the general weather bulletin. Please stand for our next announcement in Bengali. Shrota bondhura ekhon Shiliguri'r shandhukalin traffic bulletin. Shukrobar 21 August pradhan shorok gulite jan chalachal dhir gotir hote pare. Janjot ebong

নির্মাণ কাজের এলাকাগুলি হল দার্জিলিং মোড়, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড়, NH-10 সালুগাড়া, সাউডাঙ্গি, আমবাড়ি লিঙ্ক ব্রিজ, জলপাইগুড়ি থেকে বাগডোগরা, ইসলামপুর এবং বিপরীতমুখী যাতায়াতকারী ছোট যানবাহনগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস ও নৌকাঘাট NBMC রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। সন্ধ্যে 6:40 শুনবেন ভাবাইয়া শিল্পী নিরুপমা রায়। সন্ধ্যে 7:05 বিশেষ অনুষ্ঠান, 15 আগস্টের উপর একটি বেতার প্রতিবেদন, বালুরঘাট থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, পাঠিয়েছেন তুহিন শুভ্র মণ্ডল। রাত 8টায় শুনবেন নাটক সমুদ্রবেলা। নাট্যকার এবং প্রযোজনা শাহানা নন্দন। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী গৌরব সরকার। রাত 9:15 শুনবেন গজল বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 9:30 বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সাগর সেন। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত মনির জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। তার আগে বিজ্ঞাপন।

0: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
3: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে মোহরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আমাদের আজকের মেঠো সুরের বিষয় ভাবনায় বাংলার মুখ, বাংলার মাটি। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে আপনাদের পছন্দের লোকগীতি। অনুষ্ঠানের শুরুতেই পূর্ণ দাস বাউলের কণ্ঠে এই গানটি।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার দাদাভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুকের থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু,
1: হ্যাঁ
0: আমাদের
1: দাদাভাই, কোন, হ্যাঁ বলছি
0: বিষয়
1: যে
0: রয়েছে বাংলার মুখ, বাংলার মাটি।
1: হ্যাঁ দাদাভাই দেখুন, বাংলার মুখ আর বাংলার মাটি, মানে বাংলাদেশ, বাংলাতে আমাদের রবীন্দ্রনাথ যেভাবে মানে গান লিখে গেছেন তাতে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করে দিয়ে গেছে দাদাভাই। হ্যাঁ, এবং আজ কিন্তু এই রবীন্দ্রনাথের জন্য আমরা কিন্তু বাউল সঙ্গীতটা বীরভূমের উপরে খুব মানে খুব প্রভাব পড়েছে দাদাভাই। এবং পূর্ণদাস বাউলের একটা গান শোনালেন, সত্যি করে এই গা মানে দেহতাত্ত্বিক গানগুলো মানে খুব ভালো লাগে, এবং মানুষের মানে বাংলার মুখে, বাংলার মুখ যে আমরা উজ্জ্বল করতে পারছি এই যে লোকসঙ্গীত গান শুনে, এটা এটাও কিন্তু আমরা খুব মানে প্রভাব ফেলছে দাদাভাই। হ্যাঁ,
0: ঠিক
1: এবং
0: ঠিক ঠিক
1: আমরা খুব ভালোভাবে এই গানগুলো শুনতে পাচ্ছি, বাউল সঙ্গীত গুলো, এইগুলোতে আমাদের কিন্তু সচেতন আছে এবং মানুষের মধ্যে সহনশীলতা এবং মানসিকতাটাও ভালো হয়। হ্যাঁ, এবং
0: ঠিক
1: দেহতাত্ত্বিক গান তো সেই জন্য আরো ভালো লাগে দাদাভাই, মানে গ্রাম বাংলার
0: সেই
1: যে,
0: জন্যই এই গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো,
1: হ্যাঁ
0: পূর্ণদাস
1: হ্যাঁ হ্যাঁ
0: বাউলের গান।
1: হ্যাঁ,
0: ঠিক
1: এবং
0: ঠিক
1: মানে রামকানাইয়ের একটা গান যদি আপনার সংগ্রহে থাকে দাদাভাই শোনাবেন, খুব ভালো
0: রামকানাই,
1: লাগবে।
0: আচ্ছা আমরা
1: হ্যাঁ
0: চেষ্টা করব অবশ্যই, আপনি
1: হ্যাঁ
0: শুনতে
1: হ্যাঁ
0: থাকুন।
1: হ্যাঁ দাদাভাই, আর নাহলে যা গান শোনাচ্ছেন খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আপনাকে অজস্র ধন্যবাদ দাদাভাই, নমস্কার নেবেন, ভালো
0: ধন্যবাদ,
1: থাকবেন।
0: শুনতে থাকুন যে গানটি আমরা শুনছিলাম পূর্ণদাস বাউলের কণ্ঠে।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: আমি মায়া রায় বলছি।
0: হ্যাঁ মায়া রায়, কোথা থেকে বলছেন?
1: ফুলবাড়ি থেকে বলছি।
0: ফুলবাড়ি থেকে। হ্যাঁ, আমাদের আজকের ভাবনায় রয়েছে বাংলার মুখ, বাংলার মাটি। আপনার কথা শুনবো, তারপর আপনার অনুরোধের গান অবশ্যই শোনানোর চেষ্টা করব।
1: বাংলার গান হলো আমার সম্পূর্ণ বাংলা গানের মাধ্যমে, তারপর আমাদের মনের যে শরীরের সম্পূর্ণ অঙ্গ মনের ভাবটা প্রকাশ আমার সমস্ত গানের মাধ্যমে। গান শুনে মনে হয় এত মনগুলো জুড়ে যায়, কি বলবো আর।
0: সেটাই, এবং লোকগীতি, লোকগান, যা আমাদের বাংলার অমূল্য সম্পদ, সেই গান নিয়েই আমাদের এই অনুষ্ঠান মেঠো সুর। আপনার পছন্দের গান কোন শিল্পী?
1: গোষ্ঠগোপাল দাসের গুরু না ভজিনু।
0: গোষ্ঠগোপাল দাসের। আচ্ছা, ঠিক ঠিক, আপনি শুনতে

0: রাখুন। গোষ্ঠগোপাল দাসের গান অবশ্যই আমরা শোনাব, অন্য গানও শোনাতে পারি, ঠিক আছে? আপনি শুনতে থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার। চলে যাই পরের গানে, এবারে শিল্পী পাপিয়া।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মেঠো সুর অনুষ্ঠানে। শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ বলুন। আর একবার নামটা বলবেন। আচ্ছা, আমাদের বিষয় ভাবনায় রয়েছে বাংলার মুখ, বাংলার মাটি। বলুন আপনার কথা। হ্যাঁ বলুন।
1: বিষ্ণুপদের দাসের একটা গান শুনেন। আমি তো দুই মাস তিন মাস ধরে ফোন করি, কই একদিন আমার গান মনের মতো গান শুনতে পাই না। আপনি আর বলেন শোনাবো, কই শুনতে পারলাম না আজ পর্যন্ত। কতদিন প্রতিদিনে ফোন করি আমি
0: বিষ্ণুপদ দাস।
1: আমার মনো পাখি প্রাণ পাখি গানটা আছে না, একা ফোনে শিল্পী তো আমি কতবার শুনছি, কিন্তু আপনারা বলতে শোনাচ্ছে না। অনেকদিন থেকে আমি অনুরোধ করছি।
0: বিষ্ণুপদ দাসের গান একটু পরেই আপনাকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, অবশ্যই আপনাকে শোনাবো বিষ্ণুপদ দাসের গান। তবে এই নির্দিষ্ট গানটি যদি না পাই তাহলে অন্য গান শোনাবো, ঠিক আছে?
1: বিষ্ণুপদের অন্য কোনো গান শোনান, আমার খুব ভালো লাগে বিষ্ণুপদ দাসের গান।
0: ঠিক আছে, বিষ্ণুপদ দাসের গান শোনাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই, আপনি শুনতে থাকুন। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে। এবারে শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের শেষ গানটি কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা বন্ধু খুব অভিমানের সুরে বলেছেন বিষ্ণুপদ দাসের কণ্ঠে তিনি গান শুনতে চাইছেন অনেকদিন ধরেই, কিন্তু শোনানো হচ্ছে না। শ্রোতাবন্ধুর কথা অনুসারে এবারে বিষ্ণুপদ দাসের কণ্ঠে এই গানটি।

0: বিষ্ণুপদ দাসের কণ্ঠে এই গানটির সাথেই শেষ হল সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন বিজ্ঞাপন।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী নিরুপমা রায়।

নিরূপমা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: দেশের জন্য করেছে যা, অমর হয়ে থাকবে তা। নেতাজি তুমি আর থাকো অমর রায়, নেতাজি অমর রায়, রক্ত দিতে পাবো না ভয়। নেতাজি তোমার হবে যায়, তোমায় আমরা ভুলছি না, তোমায় আমরা ভুলছি না। দেশের জন্য করছো যা, অমর হয়ে থাকবে তা, তোমায় আমরা ভুলছি না, ভুলছি না, ভুলবো না।
1: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের যে মূল কার্যালয়, কালেক্টরের ভবন, সেখানে সকাল 9টায় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ও জেলা সমাহর্তা বালা সুব্রমণিয়াম TIAS। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকগণ, একই সঙ্গে গঙ্গারামপুরেও পুলিশের তত্ত্বাবধানে স্বাধীনতা দিবসের র্যালি হয়। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্লাব থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় পাড়ায় দেশাত্মবোধক গান, স্বাধীনতা দিবসের র্যালি, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। চলুন শুনে নেওয়া যাক এই সংক্রান্ত কিছু অনুষ্ঠান এবং মানুষের কথা। আজ প্রিয় দেশমাতৃকা ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনে নানান ধরনের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়ে চলেছে। এখন আমি এমন একজন মানুষকে পেয়েছি যিনি এই স্বাধীনতাকে দেখছেন, দীর্ঘদিন ধরে অনুভব করছেন। আসুন তার সঙ্গে একটু কথা বলে নিই, শুনে নেওয়া যাক তার অনুভূতির কথা। দাদা আপনার নাম?
2: আমার নাম রবি পাশি, রবি পাশি।
1: বা আপনার বয়স কত এখন?
2: আমার মোটামুটি ধরে রাখুন 50-52 বছর।
1: আচ্ছা, তাহলে আপনি দীর্ঘদিন ধরেই এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক, কেমন লাগছে এই স্বাধীনতার দিনে?
2: আমার খুবই ভালো লাগছে, এরমভাবে যাতে চলুক, সবাই ভালো থাকুক।
1: আজকের এই স্বাধীনতার দিনে বা স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা বিদ্যালয়ে যাচ্ছে হাতে পতাকা নিয়ে, সাইকেলে বা মোটরসাইকেলে তেরঙ্গা লাগানো রয়েছে এবং সবাই শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করছে। আজকে দিন উপলক্ষে আপনি কিছু বলতে চান?
2: আমি বলতে চাই যে এইভাবে আমাদের দেশ এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই।
1: এই যে মিলেমিশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, এটাকে তো আপনি নিশ্চয়ই সমর্থন করেন?
2: একদম, এটাই আমি সমর্থন করলাম।
1: আমরা শুনে নিলাম রবি পার্শির অনুভূতি প্রিয় দেশমাতৃকা ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে। বালুরঘাটে যেমন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, ঠিক তেমনইভাবে 18ই আগস্টও বালুরঘাটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন তিন দিন অর্থাৎ 15ই আগস্টের পরে তিন দিন ন্যাশনাল এরিয়া অর্থাৎ ধারণাকৃত এলাকার মধ্য থেকে 18ই আগস্ট বালুরঘাট তথা বিস্তীর্ণ অঞ্চল ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। তার আগে এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, সেই কারণে 18ই আগস্টেও বালুরঘাট সাইকেল কমিউনিটি যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর এ দিনটা উদযাপন করে। রাজনৈতিক দল অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই দিবস উদযাপিত হয়। 18ই আগস্ট বালুরঘাটের গর্বের দিন, সেই উপলক্ষে বালুরঘাটবাসীর প্রতিক্রিয়াও আমরা পেয়েছি, আসুন শুনে নেওয়া যাক। আজ 18ই আগস্টে বালুরঘাটে ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি বালুরঘাটেরই একজন বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, সমাজের বিভিন্ন শুভ কর্মে তিনি উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করে থাকেন, তাকে। ঐতিহাসিক 18ই আগস্ট নিয়েও তিনি ভীষণ আবেগপ্রবণ, তার সঙ্গে কথা বলে নেব। দাদা আপনার নাম?

0: অনুপরঞ্জন দাস।
1: আপনি একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন, আকাশবাণীর শ্রোতা বন্ধুদের, যে 18ই আগস্ট নিয়ে আপনার মনের অনুভূতি কেমন এবং এই বিষয়টা সম্পর্কে আপনার প্রেক্ষিতটা সম্পর্কে আপনার ধারণা।
0: হ্যাঁ, 1947 সালে 15ই আগস্ট তো আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে তখন আমাদের অবিভক্ত পশ্চিম দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার খানিকটা নিয়ে আমরা গোটাটাই পাকিস্তানের ছিলাম, পাকিস্তানের অংশ হয়ে গেছিলাম। এবার সেখানে পাকিস্তানের পতাকা উঠত, কিন্তু এই অঞ্চলগুলোতে যে স্বাধীনতা সংগ্রামী তখন ছিল, যেমন সরোজরঞ্জন চ্যাটার্জি, কুলীন বিহারী দাশগুপ্ত, এরা প্রচণ্ড আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনে তখন আমাদের এখানে HDO ছিল পানা উল্লা সাহেব। তো সেই সময় সেই আন্দোলন সংগঠিত করার পর 3 দিন পর কিন্তু আমাদের এই অঞ্চলগুলো হচ্ছে স্বাধীন হয় 18ই আগস্ট। সেটাকেই আমরা বালুরঘাটবাসী প্রতিবার, আমরা বা জেলাবাসী, আমরা সেটাকে প্রতিবার এখানে পতাকা উত্তোলন করি এবং সেই দিনটাকে আমরা মান্যতা দেই।
1: বালুরঘাট সাইকেল কমিউনিটিও আজ এই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বালুরঘাট শহরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। অনুপদা, আপনার কি মনে হয় যে বালুরঘাটের এই ইতিহাস, এই গর্বের ইতিহাস, এটা ভবিষ্যৎ প্রজন্মের জানা দরকার, প্রশাসনের আরও কোনো উদ্যোগ নেওয়া দরকার?
0: আমরা তো তাই মনে করি যে এটা আমাদের পাঠ্যপুস্তকে এটা আসুক এবং আগামী প্রজন্ম যেন এটা ভালো করে বোঝে এবং জানে, সেদিকটা একটু সরকারের লক্ষ্য রাখা উচিত, এটাই আমার মনে হয়।
1: সরকারের পক্ষে বা প্রশাসনের পক্ষেও কি এই গর্বের 18ই আগস্টকে নিয়ে কোনো উদ্যোগ আয়োজন সংগঠিত করা প্রয়োজন বলে মনে হয়?
0: হ্যাঁ, আমার মনে হয় যে আগামী দিনে সরকার এইটাকে মান্যতা দিক এবং সরকারিভাবে এটাকে পালন করা হোক, তাহলে আমাদের মানুষরা, এখানকার জনসাধারণরা আরও বেশি খুশি হবে।
1: ঐতিহাসিক 18ই আগস্ট নিয়ে অনুপরঞ্জন দাশের কথা আমরা শুনলাম, শুনে নিলাম তার অনুভূতির কথাও। আজ আমরা শুনলাম বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের কিছু অংশ। দক্ষিণ দিনাজপুরে এবং অবশ্যই জেলা সদর বালুরঘাটে যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি পালিত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গিয়েছে বন্দে মাতরম রাষ্ট্রগীতের বহুল ব্যবহার। বালুরঘাট থেকে আকাশবাণী শিলিগুড়ির জন্যে তুহিন শুভ্রমণ্ডল, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান 15ই আগস্টের উপর একটি বেতার প্রতিবেদন। বালুরঘাট থেকে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন তুহিন শুভ্রমণ্ডল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে লাভযাত্রী ছায়াছবির একটি গান, শিল্পী আতিফ আসলাম, সুরকার তনিষ্ক বাগচী।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ইংরেজি মিডিয়াম ছায়াছবির একটি গান। শিল্পীরা হলেন ভিশাল দাদলানি এবং সচিন জিগার, সুরকার সচিন জিগার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন তুম বিন টু ছায়াছবির একটি গান। শিল্পীরা হলেন রেখা ভরদ্বাজ এবং জগজিৎ সিং।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: सहभागी हुनेछन्। मणिपुरको इम्फाल दिमापुर गुवाहाटी मार्गमा लगभग 3 वर्षको अन्तरालपछि सार्वजनिक यातायात सेवाहरू पुनः सुरु भएको छ। यो कदम राज्यमा सामान्यता र सम्पर्क पुनर्स्थापित गर्ने दिशामा एउटा प्रमुख प्रयास हो। राष्ट्रिय राजमार्ग 2 मा 2 वटा बस र 5 वटा टेम्पोमा कुल 125 जना यात्रीले यात्रा गरे। सरकारले संशोधित व्यवस्था अन्तर्गत 29 वटा प्रत्यक्ष विदेशी लगानी एफडिआईको सूचना प्राप्त भएको जनाएको छ। यसमा रुपियाँ 4,800 करोड भन्दा बढीको प्रस्तावित लगानी समावेश छ। यी लगानीहरू सूचना प्रविधि, कृत्रिम बुद्धिमत्ता, सूचना तथा सञ्चार, निर्माण, औषधि, डेटा केन्द्र र यातायात सेवाहरू सहित विभिन्न क्षेत्रहरूसँग सम्बन्धित छन्। वाणिज्य तथा उद्योग मन्त्रालयले यी 29 वटा लगानी मरिसस, संयुक्त राज्य अमेरिका, दक्षिण कोरिया, जापान, सिङ्गापुर, लक्जमबर्ग र केम्यान टापुहरू सहित विभिन्न क्षेत्राधिकारमा अवस्थित लगानी कर।
1: आकाशवाणी खबर पढ्छे चन्द्रचूर सरकार। प्रथमे विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্ট আপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনদের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের জন্য একটি পদক জয় নিশ্চিত করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 20টি মহাকাশ গবেষণা সংক্রান্ত স্টার্ট আপ সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মত বিনিময় করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। মহাকাশ গবেষণার উপযোগী পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাকাশ শিল্পের সঙ্গে সমাজের উন্নয়নে অন্যান্য ক্ষেত্রগুলির আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও আগ্রহ গড়ে তুলতে প্রধানমন্ত্রী অটল টিঙ্কারিং ল্যাবগুলির মাধ্যমে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পরামর্শ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ উল্লেখ করেন যে SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমি হস্তান্তর করা হয়েছে।
2: আজ সুবে কুছ 29 একর বাকি বাচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উন্হোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো, দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহি। মেয়ে আজ ইস মন্থ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ কি আপনে এক রাষ্ট্রীয় সুরক্ষা কো তরজিহ দেনে ওয়ালি সরকার কো চুনকর বিঠায়।
1: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2: শুভেন্দু জি মেরে মিত্র হ্যায় মে সমঝতা হুঁ উনকো উনকো মালুম হ্যায় জব তক ঘুসপেট নাই রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত। অর ঘুসপেট রোকনে কি পূর্ব শরত হ্যায় কি সীমা কো পুরা বনা, সীমা পর বাড় কো পুরা লগা দিয়া যায়। হম মমতা ব্যানার্জি কে হাত পের জোড় কর থক গয়ে মগর হমে ভূমি নহি দি।
1: এই অনুষ্ঠানে এসএসবির বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন যে নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমান্ত পাহাড়ের মতো কঠিন দায়িত্ব এসএসবি পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। এছাড়া শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে নজরদারি ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 3টি নতুন ফৌজদারি আইনের উপর আয়োজিত ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করা হবে। তিনি উল্লেখ করেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই ফৌজদারি আইনগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেনি। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের আমলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে অফিসের একটি নতুন ভবন ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তরবঙ্গের প্রথম 20 শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিশন শক্তির সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিলে চালু হওয়া সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এই উদ্যোগ জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানলা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। বৈঠকে মিশন শক্তির 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি, ওয়ান স্টপ সেন্টার, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যান সিও হুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকেও অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রক্তাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টক মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা ক্রমে প্রায় 9% নেমে এসেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি AG মাসি ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31 মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকেরা তাতে বসার সুযোগ পাবেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ

0: কে লিয়াং ও সি ওয়াংয়ের কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্টআপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চীনের মূল্য বৃদ্ধির উপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 August শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 August। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
5: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
6: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
5: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
6: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
5: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
6: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 August শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 August। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক সমুদ্রবেলা। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী গৌরব সরকার। রাত 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সাগর সেন। 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী

অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশ বাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শিক্ষক সহ গ্রান্টস ইন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহরের 30টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে এক ভাষণে দেশের সুরক্ষায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে SSB-র অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না।
1: SSB হো BSF হো वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है, इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
0: শুভেন্দু অধিকারী বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলেছে বলেও তিনি জানান। কাঁটা তার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এরপর তিনি শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেন। রাজ্যে BNS কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে এই 3টি আইন বলবৎ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যে তা করতে দেননি। 15 বছর পর এরাজ্যে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
1: মমতা ব্যানার্জিকে শাসন মে রবীন্দ্র সঙ্গীত সে গুঞ্জতা এ প্রদেশ বম ধমাকো সে ডরতা থা আরজিকার মেডিকেল কলেজ কি বর্বরতা হো ইয়া সন্দেশ খালি কি পীড়া या साउथ कोलकाता लॉ कॉलेज में हुई छेड़खानी हो, कोई एक्शन नहीं लिया जाता। मुझे विश्वास है सरकार तो बदली है, साथ में अब कानून भी बदल रहा है। अब बंगाल में कानून का राज 15 साल के बाद फिर से सुनिश्चित हो जाएगा।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত 105 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে BNS চালু করা হয়েছে।
2: কলকাতা হাইকোর্ট NHRC কে তদন্ত করতে দিয়েছিল, NHRC লিখেছিল তার রিপোর্টে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে, ক্ষমতা এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি মূল বিষয় তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU-র প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভশঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-র নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার পঞ্চাননতলা পর্যন্ত এবং সেখানে

0: থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। আজ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে এমব্লেম গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা সারাই করে পুনরায় ওই স্থানে লাগানো হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে দুদল ছাত্রগোষ্ঠীর বিবাদকে ঘিরে চূড়ান্ত গণ্ডগোলের পর গতকাল এবিভিপির সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে লাগানো নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনা অনভিপ্রিত এবং দুঃখজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
1: সবথেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়তো হয়নি, এটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। সো মাই অনলি অবজারভেশন অ্যাবাউট দিস ইজ লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো।
0: রাজ্যপালের অনুমতি মেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মীদের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা সংশোধিত পেনশন পাচ্ছেন তারাও সমহারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরনো বেতন কাঠামোতেই যারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বেড়ে 223% এবং একই হারে পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিকদের বেতনও অ্যাডহক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। শিক্ষক সহ গ্রান্টস ইন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। এ ব্যাপারে 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ। এদিকে 2009 রূপার বকেয়া প্রদান প্রসঙ্গে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেন, এ সংক্রান্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা নিয়ে ক্রমাগত দীর্ঘসূত্রিতা চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জারি করে 65% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানানো হলেও বিরাট অংশের শিক্ষক ও অন্য কর্মচারীরা এখনও এই বকেয়া পাননি বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির লোকসভা এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবিরের নামে বেআইনি কাজকর্ম, চিকিৎসায় গাফিলতির 3টি অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার নথি না দেখে কোনো শুনানি ছাড়া তাকে রক্ষা কবচ দেওয়ায় আদালতের এই সিদ্ধান্তে তুমুল বিরোধিতা করে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্য এজলাসও সুরক্ষা কবচ দিয়েছে তাকে। মিশন শক্তি সম্বল প্রকল্পের ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও ও নারী আদালত এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন জাতীয় রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশের 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে। কলকাতায় আজ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ তিনি বলেন, প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এদিকে বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপকদের হাতে পৌঁছয়নি এই অভিযোগে রেল ও পথ অবরোধ করা হয় এবং প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা থেকে যোজনার টাকা না পাওয়া এবং হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এসেছে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। এইমাত্র জানা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার তরফে 2 জন প্রেজেন্টার রয়েছে বলে জানিয়েছেন।

0: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ এফআইআর দায়ের করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক সমুদ্রবেলা।
2: নাটক সমুদ্রবেলা রচনা এবং নির্দেশনা শাহানা নন্দন, অভিনয় উত্তম কুমার মণ্ডল, চৈতালি ব্যানার্জি, দেবব্রত গোস্বামী, চৈতালি দাস, সত্যজিৎ বর্ধন, রূপা চক্রবর্তী এবং স্বপন ঘোষ। আবহে অলোকেশ দে সরকার। নাটক সমুদ্রবেলা। প্রথম অঙ্ক, সমুদ্রবেলা গেস্ট হাউস। দুগ্ধ ফেননিবহ সমুদ্রের ঢেউয়ের বালিয়ারি পেরিয়ে একটি ছিমছাম অতিথি নিবাস। একতলা দোতলা মিলিয়ে বেশ কটি প্রশস্ত ঘর ও সংলগ্ন বারান্দা। ছুটি কাটাতে আসেন অনেকে। এই রকমই তিনজোড়া দম্পতিকে নিয়ে কাহিনীর সূত্রপাত। মূল চরিত্র অর্ণব ও টিনা গাড়ি চালিয়ে আসছে সমুদ্রের তীরে ছুটি কাটাতে।

0: টিনা, হ্যাঁ টিনা, আরে উঠে বসো না, হেলে পড়ছো কেন?
1: উফ, কাল একদম ঘুম হয়নি।
0: তাতে কি, বেড়াতেই তো যাচ্ছ, ঘুমোবে প্রাণ ভরে।
1: বটে, তুমি নতুন জায়গায় গিয়ে ঘুমোতে দাও, খালি তো ক্যামেরা নিয়ে ছুটবে।
0: আহা, ওটাই তো আমার একমাত্র শখ।
1: ধুর ছাই, তুলবে তো খালি গাছপালা, সমুদ্র, পাখি এইসব। আমার একটাও ভালো ছবি নেই।
0: নেই?
1: না নেই।
0: গতবারে সিকিমে গুনে গুনে 262টা শট নিয়েছিল,
1: ওর মধ্যে ঠিকঠাক মাত্র 50টা।
0: আরে ওই রকমই তো হয়।
1: ধুত, একটা গান মাথায় পাক খাচ্ছে, বুঝলি অর্ণ?
0: লেট মি গেস, লেট মি, এই পথ যদি না শেষ হয়, রাইট?
1: ইয়েস ডিয়ার, গাই।
0: গাও,
1: গলা মিলিও কিন্তু।
0: আরে ধুর, আমি কি গাইতে পারি নাকি?
1: খুব পারো। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো।
0: তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার।
1: ছবিটা অন্য ভালোই তোলে, পাগলামিটা বেশ লাগে আমার, মুখে তো সে কথা বলবো না। আরো কতটা যেতে হবে। হে কি, ওই রাস্তার ওইদিকে একটা ছেলে না হেঁটে হেঁটে রাস্তার মাঝখানে আসছে কেন? যা স্পিডে গাড়ি চালাচ্ছে অর্ণ, ওর আর একটু গেলেই তো। এই ছেলেটার ঘাড়ের উপর দিয়ে গাড়ি অর্ণ, স্টপ স্টপ স্টপ।
0: আরে কি হলো, কি ওরকম চেঁচাচ্ছ কেন?
1: একটা ছেলে আমাদের গাড়ির নিচে।
0: হতেই পারে না, দেখি চলো।
1: না না, আমি পারবো না, পারবো না আমি।

0: আরে বাবা, নেই, কেউ নেই, কিচ্ছু নেই। কি দেখতে কি দেখেছো ম্যাডাম?
1: আমি স্পষ্ট দেখেছি, এত ভুল হবে? উফ, ওই ছেলেটার চোখ দুটো কিরকম যেন জল জ্বলে।
2: দ্বিতীয় অঙ্ক, সমুদ্রবেলা অতিথি নিবাস।
3: আজকে বিকেলটা কি সুন্দর, দেখো ঝকঝকে আকাশ, ওপাশে নীল সমুদ্র, সাদা ঢেউ, বালিতে গাঙচিল, আহা। সবাই তোমায় ছেড়ে গেলেও সূর্য তোমায় ছাড়বে না, লুকোচুরির খেলার মাঝে তোমায় ভুলে থাকবে না। তো কি বলছো, সব ছেড়ে দেবো নাকি?
4: আরে না না, সে কথা হচ্ছে না। আচ্ছা, উপাশে কারা উঠেছেন গো? ওই ওই পূবের দিকটায়?
3: ওরা দুজন স্বামী স্ত্রী, এই আমাদের মতোই।
4: ও আচ্ছা,
3: তা চলো না আলাপ করে আসি। এত বড় গেস্ট হাউসে মাত্র চারজন তো আমরা, বাকিরা তো সব সিঙ্গেল, ব্যাচেলার বা আনম্যারিড।
4: তা বটে, কজন বোর্ডারি বা আছেন?
5: আগে এই মুহূর্তে সব মিলিয়ে 12 জন, তবে আপনারা কজন ছাড়া বাকিরা সব সিঙ্গল, কাজের সূত্রে সকালে এসেই পরদিন চলে যাবেন। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম,
6: ভেরি গুড মর্নিং।
5: কোনো সমস্যা হচ্ছে না তো?
4: না না, সমস্যা কিসের? তোফা রুম, সানসেটটা ঘরে বসেই দেখলুম, রান্নাও অতি চমৎকার।
5: ওটা বলরামের কারবার।
3: বলরাম মানে বাবুর্চি, মানে আপনাদের বাবুর্চি কথা বলছেন?
5: ইয়েস স্যার, বাবুর্চি কাম কুক, ওয়ান অ্যান্ড অনলি। বাই দ্য ওয়ে, একটু নজর রাখবেন নিজেদের জিনিসপত্রে, সবকটি রুম লক করে রাখবেন প্লিজ।
4: কেন বলুন তো?
5: না না, মানে অনেকে খুব কেয়ারলেস হয়ে জিনিসপত্র ছড়িয়ে ফেলেন কি না, তাই। ওকে, আপনারা ঘুরে ফিরে আসুন, ব্রেকফাস্ট সার্ভ করা হবে ঠিক 8:30।
3: বাই বাই।
5: গুড বাই, গুড বাই।
4: এই দেখলে লোকটার কেমন হাবভাব।
3: কি যেন একটা কথা বলতে গিয়েও বলল না, চেপে গেল বুঝলে।
4: ঠিক বলেছ, কিছু একটা লুকিয়ে রেখে পালালো।
3: যাকগে, চলো আমরা সমুদ্রে হাওয়া খেয়ে আসি।
4: চলো চলো।
2: তৃতীয় অঙ্ক, সমুদ্রবেলা গেস্ট হাউসের নিকটবর্তী সমুদ্রতট, মিস্টার এবং মিসেস দত্ত বসে আছেন ছাতার তলায়।
7: এই বীচটা কিন্তু দারুণ, একপাশে ঝকঝকে নীল আকাশ আর অন্যদিকে সমুদ্র, হা হা, একখানা গান ঘুর ঘুর করছে। এই বালুকা বেলায় আমি লিখেছিনু, একটি সে নাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম।
8: এখন
7: তো সন্ধ্যা, বেশ হাওয়াও দিচ্ছে, ডাব খাবে নাকি?
8: নিকুচি করছে ডাবের, আমি আজকেই ফিরে যাব।
7: কি হলো আবার, আমরা তো 3 দিনের ছুটিতে এসেছি।
8: না না, এই ওয়েদার আমার সহ্য হচ্ছে না, তার উপরে হোটেলটার খাওয়া দাওয়াও ভালো নয়, বড্ড তেল মশলা। ওকে বললাম একটু কম করো, তা এমন সাদামাটা রেঁধে দিলে সে আর কি বলবো।
7: ও হো হো, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি, দাঁড়াও, ততক্ষণে তুমি একটু বসে জিরিয়ে নাও।

0: এদিকে এগিয়ে আসেন। হ্যালো, আপনারা?
1: নমস্কার, নমস্কার।
2: হ্যাঁ, আমরা ওই সমুদ্রবেলা গেস্ট হাউসে উঠেছি, আপনারা?
3: হ্যাঁ, আমরা গতকালই এসেছি। আমরা হলাম গিয়ে মিস্টার অ্যান্ড মিসেস বৈদ্য।
2: বাহ, বেশ বেশ। আর আমরা হলাম দত্ত দম্পতি, আমি সুপ্রকাশ আর ইনি বসুধা।
3: শুনলাম আরও একটি কাপল আসছে নাকি, ইয়াং নিউলি ম্যারেজ, নামটা রেজিস্টারে দেখলাম আর কি, অর্ণব অ্যান্ড টিনা বাসু।
2: গুড গুড। আরে ওই তো, ওই তো বলতে না বলতেই ওই যে গাড়ি দাঁড়ানো নেমে আসছে, ওরাই মনে হচ্ছে। চলুন এগিয়ে যাই।
3: চলুন চলুন
0: চলুন চলুন।
2: ওয়েলকাম টু সমুদ্রবেলা। ম্যানেজার বাবু, নিউ গেস্ট।
4: বাহ, জায়গাটা বেশ সুন্দর তো।
5: হুম।
4: নমস্কার, আমি অর্ণব আর আমার সহধর্মিনী টিনা, উই আর বাসু ফ্যামিলি।
2: খুব ভালো, একে জমিয়ে আড্ডা দেওয়া যাবে।
5: হ্যাঁ হ্যাঁ, জমিয়ে আড্ডা দেবো।
4: হ্যাঁ, নিশ্চয়
5: নিশ্চয়। বট টায়ার্ড লাগছে, রুমে যেতে পারি?
6: অবশ্যই, ফ্রেশ হয়ে নিন স্যার। ম্যাডাম, এখনই ইভিনিং স্ন্যাক্স আর কফি সার্ভ করা হবে। কানাই, রুম নাম্বার 203, এসে লাগেজগুলো নিয়ে যা। আপনারা আপনারা আসুন আসুন আসুন আসুন।
3: হোটেল বয় লাগেজ নিয়ে গেল, চলুন তাহলে আমরাও ফিরি এবার।
2: হ্যাঁ চলুন, ইভিনিং স্ন্যাক্স আর কফি অপেক্ষা করছে। ম্যাডামরা চলুন
5: আসছে। এই একটু গপ্প করছে দুজনে, তোমরা এগোও না। এই টিনাকে একটু বেসামাল মনে হলো না, একটু উদ্ধত, তাই না?
1: মডার্ন মেয়ে, আরে অন্যরকম তো হবেই।
5: আরে সে কথা বলছি না, মনে হলো খুব টেনসড, কি কারণে কে জানে বাবা।
0: চতুর্থ অঙ্ক, রাত 10টা, সবাই জড়ো হয়েছেন গেস্ট হাউসের ডাইনিং হলে, সমবেত আলাপ চলছে। হঠাৎ রাতের নিস্তব্ধতা খান খান করে এক তীব্র আর্তচিৎকার।
5: টিনার গলা না?
7: হ্যাঁ তো।
1: এই চলো তো দেখি।
2: চলো চলো।
1: দেখলাম ছেলেটাকে, ও কি বিভৎস।
7: কি কি হয়েছে, কি হয়েছে টিনা, কি দেখেছো?
5: কি দেখেছো তুমি?
1: সেই সেই ছেলেটা
8: কে? কোন ছেলে? আরে এখানে আছি তো মাত্র এই কজন।
1: আমি স্নান সেরে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ পেছনের বারান্দার দিকে নজর পড়লো, মনে হলো কেউ দেখছে আমাকে।
8: দেখছে কে?
3: দোতলার বারান্দায় সময় কে থাকবে?
1: প্রথমে ভাবলাম বুঝি অর্ণব তুমি।
7: আরে আমি নিচে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম।
1: না, তারপর দেখলাম পর্দা সরিয়ে দুটো কালো চোখ আর ছোট্ট মাথা এগিয়ে এলো, অন্ধকারে দেখলাম ওর সারা গায়ে রক্ত।
7: এই এই জল ছেটাতে হবে, জল। এই টিনা, এই টিনা, এই টিনা।
1: একেবারে সেই সকালে দেখা ছেলেটার মতো গাড়ির নিচে।
7: ওটা ইলিউশন, আমি নিজে দেখেছি, কিছুই ছিল না।
1: উফ, আমি আর পারছি না।
6: ম্যাডামকে রুমে নিয়ে যান মিস্টার বাসু। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাদের জন্য একটা অন্য রুম অ্যারেঞ্জ করে দিচ্ছি, ওটা বেটার। চলুন চলুন চলুন চলুন চলুন।
5: যাক, রুমটা চেঞ্জ করে দিয়েছে, ভালোই হলো।
2: কিন্তু প্রশ্ন হলো টিনা কি দেখেছে? সেই ছেলেটা বলে আতঙ্কিত দেখলাম, আরে কোন ছেলে?
8: আমিও ঠিক বুঝতে পারিনি।
3: একটু অস্বাভাবিক লাগছে সবকিছু, ম্যানেজার লোকটিকে স্টাডি করতে হবে। হাইলি সাসপিশাস।

0: স্যার, ম্যাডাম, সবাই ডাইনিং হলে আসুন, ডিনার সার্ভ করছি।
1: পঞ্চম এবং শেষ অঙ্ক। রাত তিনটে, সবাই ঘুমে আচ্ছন্ন। সারা সমুদ্রবেলা কিপি উঠল বিকট চিৎকারে,
2: বাঁচাও বাঁচাও বাঁচাও বাঁচাও।
1: যে যেভাবে ছিল বেরিয়ে এলো, টিনা পর্যন্ত টলতে টলতে এলো। বাইরের হল ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে এক টানা চিৎকার করছেন বসুধা দত্ত। বাইরের দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ছুটে ঢোকেন সুপ্রকাশ।
3: কি কি হয়েছে, কি হয়েছে,
4: কি হলো, কি বসুধা?
5: মিস্টেরিয়াস কাণ্ড দেখছি, কি সব হচ্ছে?
4: রাম রাম রাম রাম।
3: এই এই, তোমার কি জানো নাম? ডাকো, তোমাদের ম্যানেজারকে ডাকো, ডাকো শিগগির, আজ এর বিহিত চাই।
6: কি হলো, আপনি এত হাঁপাচ্ছেন কেন? বাইরে কি করছিলেন এখন?
3: আরে সব প্রশ্নের উত্তর দেবে ওই ম্যানেজার। এই ডাকো কে?
5: মনে হচ্ছে ম্যানেজার এখানে নেই, কোথায় বেরিয়েছে।
4: ফোন করলেই তো হয়, নম্বর তো আছে।
3: ফোন করো শিগগির।
6: আমি আমি ফোন করছি, আমি ফোন করছি। রিং হচ্ছে, ধরছে না, বুঝলেন?
3: যতক্ষণ না ম্যানেজার আসে, সবাই ওই হল ঘরে বসে আসুন, আমাদের ভয়াবহ অভিজ্ঞতাও বলি।
5: চলুন চলুন
6: চলুন
4: চলুন, সবাই গোল হয়ে বসি সবাই।
3: আমরা ঘুমিয়ে পড়েছিলাম, রাত আড়াইটে নাগাদ হঠাৎ ঘুম ভেঙে দেখি আকাশের চাঁদ মুড়ে এসেছে, কাছের জানলায় অদ্ভুত সব ছায়া। আর আর
6: আর কি আর কি
5: কি
3: একটা মাথা ঝাঁকড়া চুল জানলার ঠিক ওপাশে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি ভয়ানক জলজলে দুটো চোখ, সব মিলিয়ে হয়তো এই মিনিট খানেক। মনে হলো কত যুগ কেটে গিয়েছে।
7: আরে আমারও ঘুম ভেঙেছিল, আমি দেখলাম একেবারে ঘরের ভেতরের কোণে একটা বাচ্চা ছেলে ঠায় দাঁড়িয়ে আছে। চমকে উঠে তাকাতেই দেখি ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে, আর আর সে কি দৃষ্টি! ওহ,
4: আমিও আমিও ঠিক এই রকমই দেখেছি দুবার। একবার তো আসার পথে গাড়ির নিচেই চলে গেল দেহটা। হরিবল, কিছু তো একটা আছে এখানে।
5: আরে আরে, ওই তো ম্যানেজার।
3: কি মশাই,
6: দাদা কি চলছে এখানে?
4: খুলে বলুন, এক্ষুনি থানায় যাব।
0: দেখুন, এই ঘটনাটা নতুন নয়, আপনাদের সবটাই বলবো, আমার নিজেরও বড্ড টায়ার্ড লাগছে, আর পারছি না।
6: ঘটনাটা কি?
0: আজ থেকে প্রায় বছর পাঁচেক আগেকার ঘটনা, তখনও সমুদ্রবেলা গড়ে ওঠেনি, জমিটা পাঁচিল দেওয়া ছিল। এক বিধবা মহিলা তার বাচ্চা ছেলেকে নিয়ে এসে পাশেই একটা অস্থায়ী ছুপড়ি করে থাকতে শুরু করে। মহিলা বাড়িতে কাজ করে করে সংসার চালাতো, কাঠকুটো কুড়িয়ে বেচত, ছেলেটা আমাকে হেল্প করত, ভেরি পুয়ার ছিল, ওরা মোটামুটি কাটাচ্ছিল দিন। একটু জল
7: নিন।
0: ধন্যবাদ। কি যেন বলছিলাম, হ্যাঁ, এদিকে সমুদ্রবেলা গেস্ট হাউস তৈরি হবে বলে ওদের উঠে যেতে বলা হয়, ওরা যেতে চায় না। উঠতি মস্তান কাল্লু মিয়াকে কাজে লাগান তৎকালীন মালিক। তারপর কি হয়েছিল কেউই সঠিক জানে না। মহিলাকে পাওয়া যায়নি, ছেলেটিও উধাও হয়ে যায়। বেশ কিছুদিন পরে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় ঘুরতে দেখা যায় এই অঞ্চলে। সন্ধ্যার সময় হঠাৎ দেখা দিয়েই নাকি সে মিলিয়ে যায়। না না না, আমি দেখিনি কোনো দিন, ভাবতাম এসব জনশ্রুতি, আজ বুঝলাম তা নয়।
4: অর্থাৎ মা ও ছেলের অপমৃত্যু ঘটেছিল, কিন্তু প্রশ্ন এই যে মাকে তো দেখা যায় না, আর ছেলেটি বা বেছে বেছে কিছু মানুষকে দেখা দেয় কেন?
3: একদম ঠিক, কেন
7: কেন কেন
3: কেন,
0: এর একটি কারণ আছে।

0: আছে। অবশ্য এটাও জনশ্রুতি। আপনাদের পরিবারে কোনো ছোট ছেলের কখনো দুর্ঘটনা ঘটেছে?
1: আমার মামা তো ভাই ছোটবেলায়, আমার ছোট ছেলে
2: গাড়ির তলায়।
0: হ্যাঁ, এইরকমই শুনেছি। যারা ওই বয়সী ছোট ছেলে হারিয়েছেন তাদের কি মানে হ্যালুসিনেশন নয়, অদ্ভুত আর কি।
2: কিন্তু এই ব্যাপারটার একটা বিহিত করতে হবে তো।
3: গয়ায় পিণ্ডদান করা উচিত।
2: আরে নাম ধাম ইত্যাদি তো লাগবে।
0: আমার কাছে একটা ছবি আছে, ওর মাই রেখেছিল বিশ্বাস করে, যদি গেস্ট হাউসে কাজের জন্য রাখি। এই আর কি, নাম যতদূর মনে হয় পানু, পানু মণ্ডল।
2: তাহলে এখনই ছবিটা আনুন,
3: বের করুন।
4: হ্যাঁ, আমরাই দায়িত্ব নিচ্ছি।
0: বেশ বেশ বেশ, নিয়ে আসছি।
5: সব ভালো যান, শেষ ভালো,
2: সব

0: এতক্ষণ শুনলেন সমুদ্রবেলা। সমুদ্রবেলায় সূত্রধরের ভূমিকা অভিনয় করেছেন শাহানা নন্দন।
1: শুনলেন নাটক সমুদ্রবেলা। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আশা ভোঁসলে।

0: কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন বিজ্ঞাপন।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন
3: উচ্চতায়। খুবই সহজ,
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: বিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী গৌরব সরকার।

গৌরব সরকারের কণ্ঠে আধুনিক গান শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই

0: তুমি। এখন বিজ্ঞাপন।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে। বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
0: শ্রোতা বন্ধুরা, এখন বেতার প্রতিবেদন। ভারতের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের শিলিগুড়ির কাওয়াখালীতে ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বেতার প্রতিবেদন শুনবেন।
4: আজ 21 আগস্ট 2026 শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীর ময়দানে ভারতের স্বরাষ্ট্র এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ ন্যায়ের পথে সবার সাথে নামক ন্যায় সংহিতার উপর আধারিত একটি আইনি প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীর আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী প্রদর্শিত হবে কাওয়াখালীর ময়দানে।
5: মৈ পশ্চিম বঙ্গাল হুঁ, উস কাল সে আজ তক, পুরানে কলকাতা কি লালটেনো কি রোশনি সে লেকর আজ কি জগমগাতি সড়কো তক, প্রাচীন কাল সে ইতিহাস কি রাহ পর চলতে হুয়ে মৈ অসংখ্য পরিবর্তনো কা সাক্ষী রহা হুঁ। হাত সে লিখে দস্তাবেজো সে লেকর আধুনিক যুগ কে সুব্যবস্থিত ডিজিটাল রেকর্ড তক, পুরানে কার্যালয় কচহরিও সে লেকর বর্তমান কে তকনিক আধারিত ই অফিস তক, মৈ সমাজ কে বিভিন্ন ক্ষেত্রো মে হুয়ে অনেক বদলাবো অর পরিবর্তনো কা প্রত্যক্ষ সাক্ষী রহা হুঁ। হাল কে দিনো মে মৈ দেশ কে বদলতে আপরাধিক কানুনো অর ন্যায় ব্যবস্থা কা ভি সাক্ষী রহা হুঁ। विकसित भारत के साथ कदमताल करते हुए देश की विधिक व्यवस्था में हुए इस युगांतकारी परिवर्तन का सहभागी भी बना हूँ। बीते कल से आज तक, स्वतंत्रता के बाद लगभग 7.5 दशकों तक देश में अंग्रेजों द्वारा बनाए गए विभिन्न आपराधिक कानून लागू रहे। इन कानूनों की मूल प्रेरणा ही औपनिवेशिक शासन व्यवस्था थी। उस समय कानून शासन करने का एक साधन मात्र था। कानून लोगों की भलाई के प्रति प्रतिबद्धता का संकल्प नहीं था। न्याय व्यवस्था में न्याय मानो केवल एक आवरण था, वास्तविक लक्ष्य था दंड देना। 1 जुलाई 2024, इस दिन 3 पुराने आपराधिक कानून बदल दिए गए। तीन नए कानून लागू हुए। दंड के स्थान पर न्याय को केंद्र में स्थापित किया गया और एक नई दिशा में यात्रा का शुभारंभ हुआ। अब विलंब नहीं, त्वरित कार्यवाही, अनुमान नहीं, विज्ञान, अस्पष्टता ने

0: पारदर्शिता, अत्याचार नहीं सुरक्षा, लाल फीता शाही नहीं मानवीयता।
1: राज्य में नई सरकार के गठन के बाद नए कानूनों को सफलतापूर्वक और सही मायनों में लागू किया गया है।
2: এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী নিশীত প্রামাণিক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং রাজ্য পুলিশের মহানির্দেশক ডিরেক্টর জেনারেল সিদ্ধিনাথ গুপ্তা। এই অনুষ্ঠানে মুখ্য তথা প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার হাত দিয়েই ন্যায়ের পথে সবার সাথে নামক ন্যায় সংহিতার উপর এই প্রদর্শনীর উদ্বোধন হয়। এই আইনি প্রদর্শনীর মূল আয়োজক রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তার বক্তব্যে বলেন,
3: আজ হম এক কেবল প্রদর্শনী কাজ উদ্ঘাটনই নই কর রে হম এক এসে পরিবর্তন কো জন জন তক পৌঁছানে কাজ প্রয়াস কর রে হ্যাঁ জিসকা মূল উদ্দেশ্য হ্যাঁ দণ্ড সে ন্যায় কি ওর। ন্যায় সংহিতা 1 জুলাই 2024 সে লাগু হুই থি, লেকিন পশ্চিম বঙ্গাল মে इसके अनेक महत्वपूर्ण प्रावधानों और प्रक्रियाओं का पूर्ण क्रियान्वयन नहीं हो पाया था। मई 2026 से माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महोदय के नेतृत्व और मार्गदर्शन में राज्य ने इनके पूर्ण एवं प्रभावी क्रियान्वयन की सर्वोच्च प्राथमिकता दी है। पिछले 100 दिनों में ई सम्मंस, ई साख, मिडलीपार और नाफिस जैसे ICT एप्लीकेशंस को पूर्ण रूप से क्रियान्वित किया गया है और नेशनल सिस्टम के साथ डेटा शेयरिंग को सुदृढ़ किया गया है। 0 FIR, EFIR जैसे सिटीजन सेंट्रिक इनिशिएटिव अब प्रभावी रूप से कार्यकारी हैं। ऑर्गेनाइज क्राइम सहित महत्वपूर्ण विषयों से संबंधित आवश्यक नोटिफिकेशंस भी जारी किए गए हैं। हमारा लक्ष्य है कि पुलिस, प्रोसिक्यूशन, फॉरेंसिक, जुडिशरी और विजिलेंस के बीच बेहतर इंटीग्रेशन के माध्यम से नागरिक को तेज, पारदर्शी और समयबद्ध न्याय मिले। इस परिवर्तन में मिनिस्ट्री ऑफ होम अफेयर्स, गवर्नमेंट ऑफ इंडिया का निरंतर मार्गदर्शन अत्यंत महत्वपूर्ण रहा है। माननीय केंद्रीय गृह मंत्री श्री अमित शाह महोदय के नेतृत्व तथा MHA के रिव्यूज और मार्गदर्शन ने पश्चिम बंगाल को स्पष्ट दिशा और गति दी है। इसके लिए मैं माननीय गृह मंत्री महोदय और MHA के सभी अधिकारियों का हार्दिक आभार व्यक्त करता हूं।
2: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুষ্পস্তবক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং নতুন ফৌজদারি আইনের উপর এই প্রদর্শনী নিয়ে তার বক্তব্য রাখলেন।
4: এই ভারতীয় ন্যায় সংহিতা এক ঐতিহাসিক পদক্ষেপ, মানুষ বিচার পাবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার পাবেন এবং দোষীরা উপযুক্ত শাস্তিও নির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন। বিগত দিনে পশ্চিমবাংলায় একাধিক নারী নির্যাতন সহ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটেছে, শাস্তি হয়েছে কিন্তু শাস্তি কার্যকর হয়নি, তার কারণ আইনি দীর্ঘসূত্রিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি মূল বিষয় রয়েছে তার মধ্য দিয়ে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার, স্বচ্ছ বিচার, আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে জানাতে চায় পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের স্বরাষ্ট্র, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সাহায্যে। আমি আশা করব আমরা এখানে যে প্রদর্শনীর ব্যবস্থা করেছি, এই প্রদর্শনীতে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম তারা দেশের ন্যায় ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যদের জানাবে এবং আইনের যে অধিকার বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান দিয়ে গেছে সেটা প্রতিষ্ঠা হবে।
2: এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে প্রদর্শনীর উদ্বোধন হয়। তিনি তার বক্তব্যে জানান, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এই ন্যায় সংহিতার উপর প্রদর্শনীতে সাধারণ মানুষ ভারতীয় আইনকে খুব সহজে বুঝতে পারবে।
5: ভারতীয় জনতা পার্টি নে বঙ্গাল কি জনতা কো ওয়াদা কিয়া থা কি আপ হম পর ভরোসা করিয়ে, হম ভয়

0: এতক্ষণ শুনছিলেন ন্যায়ের পথে সবার সাথে নামক ন্যায় সংহিতার ওপর আধারিত একটি আইনি প্রদর্শনীর উদ্বোধনী নিয়ে বিশেষ রিপোর্ট আকাশবাণী শিলিগুড়ি।
1: শুনলেন ভারতের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের শিলিগুড়ির কাওয়াখালীতে ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বেতার প্রতিবেদন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: সুনীতা রায় চৌধুরী রচিত গল্পের বই অন্তঃসলীরা, প্রকাশনায় বলাকা সাহিত্য প্রকাশনী। বইটি পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 8777760062। নাম্বারটি আরেকবার বলছি 8777760062। সুদেশনাস ক্রোসে ক্রিয়েশন, যে কোনো ধরনের ক্রোসে আইটেম নেওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9123004148। নাম্বারটি আরেকবার বলছি 9123004148।
3: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি। আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন শ্রীমতী সুনীতা রায়চৌধুরী ও সঙ্গে রয়েছেন শ্রীমতী সুদেশনা মুখার্জি। সুনীতাদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
4: নমস্কার, আমি শ্রোতাদেরকে এবং সেই সঙ্গে তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি।
3: সুদেশনাদি, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
5: এমন সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি প্রকৃতপক্ষে আজকে নিজেকে খুব খুশি এবং সুখী মনে করছি।
3: ধন্যবাদ। সুনীতাদির কাছে প্রথমেই জানতে চাইব, আপনার এই লেখালেখির জগতে প্রবেশের অনুপ্রেরণা কী ছিল?
4: অনুপ্রেরণা বলতে, আমাদের বাড়িতে একটা সাহিত্য চর্চার একটা আবহ ছিল। আমার বাবা খুব ভালো লিখতেন, কিন্তু উনি খুব বেশি কিছু সংরক্ষণ করেননি, ভবিষ্যতের জন্য আমাদের জন্য কিছু রেখে যাননি যে আমরা সেগুলোকে কোনো দিন বই আকারে ছাপাতে পারবো এরকম কিছু। কিন্তু এই যে ছোটবেলা থেকে দেখতাম বাবা মুখে মুখে ছড়া, কথা বলতে বলতে একটা বিশেষ ছবি এঁকে সেটা নিয়ে এমন সুন্দর সুন্দর ছড়া কবিতা কিছু কাগজেও সেগুলো ছাপা হয়ে যায় খুব অনিয়মিতভাবে, সেই এটা হয়তো ভেতরে ভেতরে ছিল, কিন্তু নিজে কখনো চেষ্টা করিনি। ফেসবুকে যখন আমি অন্যের লেখা পড়তে শুরু করলাম, তখন আমার কমেন্ট দেখে অনেকে বললো, উৎসাহিত করলো যে তুমি নিজে কেন লেখো না। তো সেই থেকে কিন্তু আমার লেখা, আমার ফেসবুক বন্ধুরা আমার কিন্তু প্রথম অনুপ্রেরণা। যে আমি যখন দেখলাম কলম আমি ধরতে পারি, তখন দেখলাম যে আমার কলম থেকে লেখা বেরোচ্ছে এবং সেগুলো লোকে পছন্দ করছে। এই থেকে তারপরে তো বলাকা সাহিত্য গোষ্ঠীর সঙ্গে যখন যুক্ত হলাম, তখন তো ওরা তো নানা রকম ভাবে মানে প্রতিভাটাকে আর কি বলবো বার করে নেওয়ার চেষ্টা করে, মানে সেই ঝাঁকে মিশে আর কি আমারও কিছু হয়তো উন্নতি হয়েছে। এইভাবেই আমার প্রথম শুরু এবং সেইভাবেই চলছে এখন পর্যন্ত।
3: আচ্ছা, বেশ ভালো লাগলো। আর সুদেশনাদির কাছে জেনে নেব, ছোটবেলা থেকেই কি আপনার সাহিত্য চর্চার প্রতি আগ্রহ ছিল?
5: ছোটবেলা থেকে ঠিক বলবো না, আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন হঠাৎ করেই কেন আমার মধ্যে মনে হলো যে আমি কিছু লিখি। আমাদের স্কুলে অনেকে লিখতো, তাদের দেখে আমার মনে হলো যে আমিও তো হয়তো কিছু লিখতে পারি। কোনো এক দুর্গাপূজার আগে শরতের আকাশের ওই পেজা মেঘগুলোকে দেখে আমার মনের মধ্যে হঠাৎ করেই কিছু এমন এসে গেল যে আমাদের ছাদে বসে বসে লেখা শুরু করলাম, সেটাই মানে প্রথম। তারপরে তো দীর্ঘ প্রচুর বছর গেছে মাঝে লেখা থেকে, আমি সত্যি যথেষ্টই আমার গ্যাপ ছিল। আবার এখন লেখালেখি শুরু করি, নিজেই লিখতাম ডায়েরিতে, তারপর এই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু, বলাকা সাহিত্য গোষ্ঠীতে আসা, সেখানে এসে আমার খুবই ভালো লেগেছে। অনেকেই ভালো লেখেন, তাদের লেখা পড়ে আমি খুব ভালোভাবেই অনুপ্রাণিত হয়েছি। আমার লেখাগুলো সবার নজরেই খুব সমাদৃত, আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন, এখনো দেন বলাকার কর্ণধার রত্নাদি, আমাদের শুভ্রাও আমাকে খুব অনুপ্রাণিত করে। ব্যাস এভাবে চলছে। বা এছাড়াও আমি অন্যান্য অনেক জায়গায় লেখালেখি করি এখন, বেশ এটা একটা বেশ ভালো, এমনিতে তো আমার প্রথম ভালোবাসা লেখালেখি, এটা যেন এখন আরো একটা নেশাতে পরিণত হয়েছে।
3: ধন্যবাদ, দুই দিদির গল্প শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ, এগিয়ে চলো, এটাই চাই। সুনীতাদি, তোমার কাছে একটা গল্প শুনতে চাইব।
4: আমার নিজের বই অন্তঃসলিলা থেকে আমি একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম জাগরুক। রাত দুটোয় অতুলবাবু অপর্যাপরি হাঁক পারলেন, গোকুল চানের জল দিয়েছিস? পাশের ঘর থেকে বিরক্ত ঘুম ভরা চোখে এসে অনুপম বলল, বাবা কি শুরু করলে? ও ঘর থেকে বৌমারও গজর গজর শোনা যাচ্ছে। সারাদিনের কর্মব্যস্ততার শেষে রাতের ঘুমটুকু ব্যাহত হয় সেও বিরক্ত। বৃদ্ধ শ্বশুরমশাইয়ের রাত্রিকালীন মনের খেয়াল তার দুঃসহ লাগতেই পারে, কিন্তু সারাদিন এই মানুষটি এতই নির্বিবাদী, এতটাই ভালো, তাই যত্নের কোনো ত্রুটি রাখে না। অনুপম তাকে বলল, এখন ঘুমিয়ে পড়ো বাবা, গোকুল নেই, এখন তো রাত, কাল স্নান করবে। ফেলফেলে দৃষ্টি মেলে তিনি বলেন, এখন রাত?

0: এলে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, জলটুকু খেয়ে শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। সম্বিত ফিরে পেয়ে বৃদ্ধের বললেন, আহা, সারাটা দিন এত খাটিস, আবার আমার জন্য, যা গিয়ে শুয়ে পড়। অনুপম ঘরে চলে গেল, অতুলবাবু বসেই রইলেন। আজ গোকুল এসেছিল, সেই গোকুল অফিস যাওয়ার আগে স্নানের জল দিতে দেরি করেছিল বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকার দরুন। সেই দোষে সেদিনই তাকে বরখাস্ত করেছিলেন পাওনা টাকা না দিয়েই। গোকুল হাতে পায়ে ধরেছিল ছেলে অসুস্থ তার, কিন্তু তার মন গলেনি। কদিন বাদে ছেলেটি মারা যায় বিনা চিকিৎসায়। অনুতপ্ত অতুল ডেকে পাঠিয়েছিলেন, গোকুলের তখন টাকার প্রয়োজন ফুরিয়েছে, তাকে ঋণী রেখে সেই পরিবার নিয়ে দেশে চলে গেছে। রাতে তার ঘুম আসে না, ওষুধ খেয়ে যদিও বা তন্দ্রা আসে, অতীত চিরে ভিড় করে আসে গোকুল এবং আরও আরও অনেকে। বিকেলবেলায় বালক অতুল গায়ের আর পাঁচটা ছেলের মতোই বল নিয়ে মাঠে নেমে পড়তেন, জেলেপাড়ার কেষ্টু উৎসুক হয়ে তাকিয়ে থাকত, এদিক ওদিক বল গেলে কুড়িয়ে আনত, খেলায় নিলে বর্তে যেত। সেদিন পাশের গ্রামের সঙ্গে ম্যাচ, কেষ্টু গোলকিপার। ম্যাচ প্রায় শেষ, দুপক্ষই সমান সমান, পাশের গ্রামের ভূষণ প্রচণ্ড জোরে শট নিল, পা পিছলে যাওয়ায় কেষ্টু পারল না আটকাতে। পরাজয় মেনে নিতে না পেরে কিশোর অতুল কেষ্টুর বুকে ঘুষি মেরে বসলেন, না কিছু হয়নি। কিন্তু পরদিন পুকুরে চান করতে নেমে কেষ্টু আর উঠল না, ঝাঁঝিতে পা আটকে মারা যায় সে। তাকে কেউ দোষী করেনি, কিন্তু তার ঘুমের মধ্যে কেষ্টুও আসে। মলি মানে শ্যামলীও আসে শ্বশুরবাড়ির নানা সমস্যা নিয়ে, যেমন এসেছিল 15 বছর আগে। তিনি মেয়েকে বলেছিলেন মানিয়ে নিতে, অসহায় মা মরা মেয়েটা চুপচাপ চলে গিয়েছিল। তার দগ্ধ দেহটা শনাক্ত করে আসার পর থেকে তারও গভীর রাতে আনাগোনা। তিনি কি এরকম চেয়েছিলেন? রাত নিঝুম হলেই অন্য এক পৃথিবী তার কাছে মূর্ত হয়ে ওঠে, কি এক অভিশাপ তাকে তাড়না করে বেড়ায়। আজ যদি প্রভা থাকত, স্বামীর উগ্র মেজাজের কাছে পরাস্ত হয়ে বার ব্রত উপবাস করে শরীরটাকে শেষ করে দিয়েছিলেন, চলে গেলেন লিভারের অসুখে। জীবন থাকতে কখনো স্বামীর ওপরে কোনো কথা না বললেও প্রভাও তাকে এসে স্বপ্নে বলেন মেজাজ ঠান্ডা রাখতে। ঠান্ডা তিনি হয়েই গেছেন। অনুপম অবাক হয় বোনের মৃত্যুর পর থেকে বাবার এহেন পরিবর্তন দেখে। বারবার বলে, ডাক্তারবাবু তোমাকে পুরনো কথা ভাবতে বারণ করেছেন বাবা। তিনি ভাবেন না, তবুও বিরাম নেই, মিছিল করে আসতে থাকে ওরা। আসে ভুলু, লাঠি ছুঁড়ে ওরা একটা চোখ কানা করে দিয়েছিলেন। প্রভা, মলি, গোকুল, কেষ্ট, একের পর এক, এদের নিয়েই তার আমৃত্যু জাগরণ।
1: বাহ, চমৎকার লাগলো তোমার গল্প বলা আর গল্প লেখা, দুটোই কিন্তু খুব ভালো লেগেছে। সুদেশনাদি, আপনার কাছে জানতে চাই আপনার লেখায় বাস্তব জীবনের অভিজ্ঞতা কতটা প্রভাব রয়েছে?
2: আমরা যখন লিখি, আমার এটা নিজস্ব মতামত, আমরা বাস্তব জীবনের থেকেই অনুপ্রাণিত হই লিখি, বা বাস্তব জীবনের কিছু ঘটনার সাথে, হয়তো সেটা ঘটেনি, সেটা আমরা মানে নিজেদের মতো করে সাজিয়ে সেটাকে হয়তো সে জেতেনি, আমরা তাদেরকে জিতিয়ে দেই, এটাই মনে হয় লিখে আমাদের স্যাটিসফ্যাকশন। আমরা যারা হয়তো কথা সবসময় গুছিয়ে বলতে পারি না, তারাই হয়তো লেখার মাধ্যমে সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। জানি না আমি কতটা পারি, সেটা তো যারা আমার লেখা পড়েছেন বা পড়েন তারা বলবেন, কিন্তু আমি লিখে ওই জন্য খুব স্যাটিসফাইড প্রচণ্ড বেশি।
1: ধন্যবাদ। সুদেশনাদির কাছে একটা দিদির পছন্দের গল্প শুনতে চাইব।
2: আমার গল্পটির নাম বিড়ালটা। আজ বাইরে মেঘলা আকাশ, ঘরের ভেতরের আকাশে নীলে মেশানো পর্দাটা হাওয়ার টানে দুলছে, আর একটা হিমেল বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। আহ, এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে, কতদিন বাইরে বের হইনি এই বাড়ি থেকে। আজ রূপমা স্কুলে যেতে যেতে বড় রাস্তার পাশে একটা বিড়াল দেখতে পেল, আর একটু হলেই গাড়ির নিচে চাপা পড়ে যেত, যদি না রূপমা দৌড়ে গিয়ে ওকে না বাঁচাতো। ছোট দুটি হাতের মাঝখান থেকে ও নিজেকে খুব নিরাপদ ভাবতে শুরু করেছিল। রূপমা ওকে একটু আদর করেই পাশে থাকা একটা বাড়ির গেটের ভেতরে রেখে স্কুলের দিকে পা বাড়ালো। স্কুলে গিয়ে পড়ার চাপে সে বেমালুম বিড়ালটার কথা ভুলেই গেল। এখন আষাঢ় শহরে ঢুকেছে, মাঝে মাঝে ঝিরঝির থেকে ভারী বৃষ্টি হচ্ছে। রূপমার ওই ছোট্ট মফস্বল মেন সিটি থেকে অনেকটা ভেতরে। এখানকার প্রকৃতি অদ্ভুত সুন্দর, সারা বছর না শীত না গরম থাকে। সামনের রাস্তার ধার ধরে হাঁটতে থাকলে অনেকটা পথ পিছিয়ে একটা পাহাড় আছে, আর তার গা দিয়ে সাপের মতন এক

0: কে বেঁকে চলেছে বরফে জল, যা হীরের মতো চকচকে। পাহাড়ের গায়ে অজস্র বড় বড় গাছ যেন পাহাড়ের দেবতাকে হঠাৎ আগত শত্রু থেকে রক্ষা করতে আগে থেকেই তৈরি। রূপমার বাবা কাছাকাছি একটা বিস্কুট কারখানায় কাজ করে। ঘরে ওর মা রেবতী আর ছোট্ট ভাই ঋশান থাকে। অনেক দিন বাদে আবার বর্ষা এলো, একেবারে চারিদিক ছাপিয়ে। ভোর থেকে উঠে অনেক অপেক্ষা করেও যখন সে থামলো না, বাধ্য হয়ে রূপমা বাড়ির বাইরে ছোট্ট দোলনার সামনে দিয়ে চলে আসতে লাগলো, ছাতাটা বন্ধ করতে করতে। বুঝলো আজ আর স্কুলে যাওয়া ওর হলো না। আসতে গিয়ে দোলনার নিচের দিকে তাকাতেই দেখলো কিছু একটা নড়ছে। একটু ভালো করে দেখার পর বুঝলো সেটা অন্য কেউ নয়, উদ্ধার করা বিড়াল ছানাটি। ঠান্ডায় ভিজে একেবারে ছোট্ট হয়ে ঠক ঠক করে কাঁপছে। রূপমার ওকে দেখে এতটাই মায়া লাগলো, তাই কোলে করে বাড়ির মধ্যে নিয়ে এলো। সেই থেকে রূপমার মিলিন ওর খুব আদরের, ওর সাথে সাথেই থেকে যায়। একদিন হঠাৎ স্কুল থেকে এসে দেখে ওর ভাই ঋশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রেবতী দেবী বারবার জ্ঞান হারাচ্ছেন আর বিড়বিড় করে কিছু যেন একটা বলতে চাইছেন, কিন্তু বোঝা যাচ্ছে না। রূপমার বাবার সাথে আরো অনেকে সারা এলাকা খুঁজে শেষে ওদের বাড়ির মেন গেটের বাইরে ডান দিকের একটা কোণে পাওয়া গেল ঋশানের ছোট্ট নিথর দেহটা। ঋশানের দেহটার দিকে তাকানো গেল না, সারা শরীর ফ্যাকাশে। এই ঘটনার বেশ কিছুদিন পর রূপমার মাকে রান্নাঘরের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেল, সেই রকম ফ্যাকাশে হয়ে যাওয়া নিথর শরীর। এখন বাড়িতে রূপমা আর ওর বাবা থাকে। সামনে ফাইনাল পরীক্ষা, তাই ক্লাস 9-এর রূপমা বাড়িতেই পড়তে বসেছে। পড়ায় মন বসছে না, কেঁদে কেঁদে চোখের কোণ কালো হয়ে গেছে। মা আর ভাইয়ের চোখে সে এখন পাথর। কী করে এসব হলো, ওকে বের করতেই হবে, মনকে বুঝিয়েছে রূপমা। মিলিনোর মধ্যে সবসময় একটা অচেনা আনন্দ লক্ষ্য করছে সে। মালিকের এত শোক মিলিনোর ছোট্ট মনকে কেন যে একটুও স্পর্শ করতে পারছে না, তা ভেবেই রূপমা অবাক হচ্ছে। একদিন মাঝরাতে বিছানা থেকে উঠে সে দেখে পাশে বাবা শুয়ে নেই। বাথরুমের দরজা খুলে দেখে অচৈতন্য অবস্থায় ওর বাবা মাটিতে পড়ে আছে, আর মিলিনও ওর বাবার ঘাড়ে আবারও কামড় বসাতে যাচ্ছে। বিড়ালটার সারা গা কালো, আকারে যেন দ্বিগুণ, আর চোখ দুটো গাঢ় সবুজ, হিংস্রভাবে রূপমার দিকে তাকিয়ে আছে। পরদিন দুপুরে রূপমাকে ওর স্কুলের বন্ধুর বাড়ির বাইরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, কিন্তু জ্ঞান ফিরে সে কাউকেই চিনতে পারছে না, নিজেকেও না। শুধু একজোড়া গাঢ় সবুজ চোখ ওর আত্মাকে কাঁপিয়ে দিয়ে যায়। এভাবেই 3 দিন বাদে সে মারা যায়। পুলিশ এসে রূপমাদের বাড়িতে তালা দিয়ে সিল করে চলে যায়। মিলিনো ছাড়া এখন এখানে আর কেউ থাকে না। মিলিনোর মনে এত আনন্দ, রক্তের স্বাদ পেয়েছে সে, কিন্তু একটাই দুঃখ, মালিক রূপমাকে সে বলতে চায়, আমি তোমাকে ভালোবাসি, বৃষ্টিকে যতটা ততটাই, তাই তোমার প্রাণ আমি নিতে চাইনি, আমি নিইনি। জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে সেটাই সে বিড়বিড় করে আউড়ে যাচ্ছে।
1: বাবা, গায়ে কাটা দিয়ে উঠলো সত্যি।
2: গায়ে কাটা দেবো,
0: ধন্যবাদ।
1: খুব সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা সুন্দরিতা দি, কোন লেখক বা কোন সাহিত্যিক আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে?
2: সাহিত্যের কথা যদি বলি, সব থেকে আমাদের যিনি শিরোধার্য, যাকে আমরা সবসময় মাথার উপরে তুলে রাখি, তিনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তিনি আমাকে প্রভাবিত করেছেন না এ কথাটা আমি বলবো কি করে, তিনি তো আমার অস্থিমজ্জায় জড়িত হয়ে আছেন। প্রভাবিত সবার লেখা পড়ি, সবার কাছ থেকেই কিছু না কিছু হয়তো আহরণ করি, কিন্তু সরাসরি প্রভাব হয়তো কারোর নয়। তবে যেহেতু সুচিত্রা ভট্টাচার্য একজন মহিলা লেখক, ওই জন্য আমার মনে হয় সুচিত্রা ভট্টাচার্যের যে এই যে কতগুলি ভাষার চটজলদি, এরকম ধরনের কিছু, মানে এই ধরনের ভাষার প্রয়োগ আমার বেশ ভালো লাগে। এগুলো হয়তো অজান্তে কিছু না কিছু হয়তো প্রভাব ফেলে থাকে। আর ভাবধারা যেটা, সেটা রবীন্দ্রনাথের ওপরে আর আজ অবধি কেউ জাননি, আমি আজ পর্যন্ত কারুকে খুঁজে পাইনি যিনি ওই পর্যায়ে তার চেতনার স্তরটাকে পৌঁছে দিতে পেরেছেন। তো আমি সেখান থেকে কতটুকু পেরেছি জানি না, কিন্তু আমার মনের মধ্যে সবসময় সেটা ক্রিয়া করে আর কি।
1: আচ্ছা ধন্যবাদ সুন্দরিতা দি। আপনার কাছে প্রশ্ন, আপনার কোন লেখাটি আপনার নিজের সবচেয়ে

0: একটা ছবিতে কয়েকটি শিশু তারা পায়ের চটি একটা এমনভাবে ধরেছে যেন মনে হচ্ছে একটা সেলফি তুলবার সময় যেমন একটা ভঙ্গিমা হয় আর কি, সেই রকম ভাবে যেন ওরা একটা সেলফি তুলছে, একটা মোবাইলের অভাব ওরা পূরণ করছে একটা চটি নিয়ে। এইটা দেখে আমার মানে মনের মধ্যে এই কবিতাটা এসেছিল, দেখলাম যে অনেক কিছুই আছে ওদের পাওয়ার মতো, শিশুদের পাওয়ার মতো, কিন্তু তাদের জোটে না। শিশু কেন, এই জিনিসটা ছড়িয়ে গেছে বোধহয় বৃদ্ধ মানে বড়দের মধ্যেও, যে কিছু সম্বল নেই তা সত্ত্বেও একটা অনুকরণের একটা প্রচেষ্টা। তো কবিতাটার নাম অনুকরণ এই জন্যে। নেই তো খাঁটি দুধের বাটি, শিশু শয্যা পরিপাটি, হাতে নিয়ে পায়ের চটি, সেলফি তোলার ভঙ্গিমাটি, জাগায় মনে প্রশ্ন নানান ধরন, উপকরণ নেই যে ওদের শুধুই অনুকরণ। শিশু অতি সরল মতি, লাভ কিসে বা কিসে ক্ষতি, কে চেনাবে পথ কাকে করবে অনুসরণ, উপকরণ নেই যে ওদের শুধুই অনুকরণ। অল্পসাধ্য মধ্যবিত্ত, ভিন্ন দিকে যায় যে চিত্ত, দেখনদারির দুনিয়াখানা করল যাদের পায়ের ভৃত্য, স্টেটাস দিতে সর্বশ্রান্ত ঘোড়া রোগেই মরণ, উপকরণ নেই যে ওদের শুধুই অনুকরণ। ফাঁপিয়ে চুল ঝাঁকিয়ে শির, ফুলিয়ে তেজে গলার শির, গিটার হাতে আধার আলোয় একই গানের ধরন, উপকরণ নেই যে ওদের শুধুই অনুকরণ। রূপলী এক স্বপ্নমোহে, মোম তেল তেল লগ্ন দেহে, বহুমূল্য স্বল্পবাসী র্যাম্পে ফেলে চরণ, উপকরণ নেই যে ওদের শুধুই অনুকরণ। বোকা বাক্সে সোপ অপেরায়, বিজ্ঞাপনে নেট দুনিয়ায়, মনের গতি রুদ্ধ যে হয় কোথায় জ্যোতি, থামবে কোথায় নেই যে উদাহরণ, উপকরণ নেই নেই নেই শুধুই অনুকরণ।
1: অসাধারণ লাগলো যে একটা ছবি যে একটা কবিতার অনুপ্রেরণা হতে পারে, সত্যি খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। সুদেশনা দি, তোমার কাছে একটা প্রশ্ন, একজন লেখক বা লেখিকার জীবনে পাঠকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়?
2: একজন লেখকের জীবনে পাঠক তো সর্বস্ব, পাঠক না থাকলে তো লিখে আমরা যে লিখি, আমাদের লেখা পড়া হয়, পাঠক আছে বলেই আমরা লিখি। পাঠক না থাকলে লেখকের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্ব নেই বলে আমি এটা মনে করি। পাঠক আমাদের লেখা পড়েন, অনুপ্রাণিত আমরা ওভাবে হই, আমরা সেই লেখা পড়ার পরে তারা বিভিন্ন মতামত আমাদের দেন, কোনোটা ভালো কোনোটা খারাপ। আমি তো দুটোই নেই, খারাপ আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেয়, যাতে আমি ভবিষ্যতে ওটাকে হয়তো ঠিক করতে পারি, বা যদি যেমনই হোক ওটাকে আমি আরও সুন্দর বা অন্য রকমভাবে প্রেজেন্ট করতে পারি। কেননা যে কোনো লেখা তো একটা ক্রিয়েটিভিটি, সেটা একটা মাটির তালের মতো, সেটাকে আমি আজকে হাড়ির মতো রূপ দিচ্ছি, কিছুদিন পর থালাও দিতে পারি।
1: খুব সুন্দর উদাহরণ দিয়েছো। আর সব থেকে ভালো লাগলো কি যে আমরা ভালো কমেন্ট এবং খারাপ কমেন্ট অবশ্যই দুটোই নেব, ভালো থেকে খারাপটা বেশি নেওয়া উচিত, তাহলে নিজের ভুল ত্রুটিগুলো ঠিক করা যায়, তাই তো?
2: অবশ্যই,
1: ধন্যবাদ। সুনীতা দি, চরিত্র সৃষ্টি করার সময় তোমার কি কি বিষয় মাথায় রাখো?
0: চরিত্র আমি ঠিক সৃষ্টি করি না, আমি যেগুলো দেখি তাদেরকে আমি লিপিবদ্ধ করি, যারা যাদেরকে চোখের সামনে দেখতে পাই, যাদের চেহারাটা দেখতে পাই অথচ মনটা দেখতে পাই না, মনটাকে খানিকটা কল্পনায় সৃষ্টি করি, কিছুটা তার আচার আচরণ দেখে বুঝতে চেষ্টা করি সে কী ধরনের মানুষ, এইভাবে একটি চরিত্রকে লিপিবদ্ধ করি। আমি নতুন করে সৃষ্টি করার মতো ক্ষমতা আমার নেই, তিনি একমাত্র ভগবানই পারেন, আর আমরা কি বলবো, আমরা তার প্রতিনিধিত্ব করি একটুখানি নিজের কল্পনার রং মিশিয়ে, এবং কিছুটা বাস্তব অনেকটাই বাস্তবতা নিয়ে সামান্য একটু কল্পনার রং মিশিয়ে।
1: অসংখ্য ধন্যবাদ দিদি। সুরেশ নাদির কাছে আমরা কবিতা শুনে নেব।
2: কবিতাটির নাম রিক্ত শ্রাবণ মনে। দুয়ারের আগল তো খোলাই ছিল, ছিল সদ্যজাত ধান শীষের দুলনি, ছিল খিলখিলি ওঠা সবুজ উঠান, ছিল মেঘ, ছিল বৃষ্টির কানামাছি, ছিল দামাল ছেলের দল, এক বুক সাহস নিয়ে যারা জীবন বাজি রেখেছিল স্বাধীনতার কাছে, রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা আজাদি, 200 বছরের পরাধীনতার পর মুক্তি, মুক্তির 60 বছর পরে বন্ধ করে রাখে চেতনা মানবিকতার দলিল। স্বাধীনতার দিন কেবল একটি ছুটির দিন এখন, ভাব দেও চোখে শ্রাবণ নামে, কাল থেকে যে পতাকাটা উড়েছে কারো ছাদে, সূর্যাস্তের পর আজও তা

0: তাকে ভেজা দেখে সত্যি মন বড় ভিজে যায়, সত্যি মন বড় রক্তাক্ত হয়।
1: বাহ, চমৎকার লাগলো। সুনীতা দি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। পাঠকদের কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রতিক্রিয়া যেটা আপনার মনে দাগ কেটেছিল?
2: হ্যাঁ, আমার যখন প্রথম ফেসবুকেই তো বললাম আমার লেখালেখি শুরু, যে এই সোশ্যাল মিডিয়াতে যখন একটা কমেন্টও আমার কাছে ফেলনা নয়, সবাই যখন উৎসাহ দেন তখন আমার মনটা ভরে যায়। এবং এরকম কেউ হয়তো একটা কিছু ধরিয়েও দিলেন যে আমার এই জায়গাটাতে ভুল হয়েছে, বলবার মতো কিছু আমি ঠিক বুঝিয়ে বলতে পারিনি, সেই জায়গাগুলো আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করি। এবং যখনই যেটুকু উৎসাহ পাই আমি, যেটুকু কেউ আমাকে নিরুৎসাহ আজ অব্দি করেনি, যেটুকু ভুল ধরেছে সেটাও আমার কাছে উৎসাহজনকই মনে হয়েছে, যে আমার লেখাটা তিনি মন দিয়ে পড়েছেন, তবেই আমার ভুলটা তার চোখে পড়েছে। আর যারা ভালো বলেন তারা তো আমাকে বিশেষ উপকৃত করছেন, কারণ ইন্ধনটুকুই দরকার একজন লেখকের পক্ষে, যে একজনের তো অন্তত ভালো লেগেছে, যে আমাকে চেনে না, আমার লেখাকে চিনে সে ভালো বলেছে, আমাকে ব্যক্তিগতভাবে চেনে না তবু সে আমার লেখাকে পছন্দ করেছে, এটাই আমার কাছে অনেক প্রাপ্তি। প্রতিটি পাঠকের কাছেই আমি ঋণী এই জন্য যে তারা আমার লেখা পড়েন।
1: তার মানে সোশ্যাল মিডিয়াটাও তোমার লেখালেখির
2: হ্যাঁ,
1: জন্য অনেকটা, মানে
2: একদম একদম
1: অনেকটা।
2: তাই। হ্যাঁ, আর যখন আমার ছাপা বই বেরিয়েছে তারও যে পাঠক প্রতিক্রিয়া পেয়েছি, আমার শ্রদ্ধেয়া দিদি ছন্দা চট্টোপাধ্যায়, উনি আমাকে খুব সুন্দরভাবে লিখেছিলেন, আমার বন্ধু ডরথি দাস বিশ্বাস, সেও খুব ভালো করে আমার প্রতিটি গল্প ধরে ধরে সমালোচনা করেছে, তো এইগুলো আমার একটি জীবনের প্রাপ্তি।
1: আচ্ছা, এবার একটা গল্প শুনবো।
2: আমি একটা ছোট্ট গল্প বলছি, এটি একটু অনুগল্প, এই গল্পটিও আমার অন্তঃসলীলা বইয়ের অন্তর্ভুক্ত। গল্পটির নাম ভগবান। সুখীর মাথা খেয়ে ফেলল বাপ মারা ছেলে মেয়ে দুটো, কত ছোট ছোট রথ বিক্রি হচ্ছে, একটা তাদেরকে কিনে দিতেই হবে, তারা রথ টানবে। বায়নের ঠেলায় অতিষ্ঠ হয়ে দুটোর পিঠে গুম গুম করে কটা কিল ঘষিয়ে ঘর থেকে বের করে ঘরের শিকল তুলে সুখী বাবুদের বাড়ি বাসন মাজতে চলে গেল। 7 বছরের মানিক আর 5 বছরের মায়া বাইরে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলো। পাশের ঘরে 10 বছরের ইদ্রিস আলীর দয়ার শরীর, তার বাবা ভ্যান রিক্সা চালায়, 2 দিন ধরে জ্বর হয়ে কাজ যেতে পারেনি, ভ্যানটা ঘরের বাইরে এক চিলতে রাস্তায় পড়ে আছে। কান্না শুনে ইদ্রিস এসে শুনল সব, বলে কাঁদিস না, চল পাগলিদের বাড়িতে ফুল নিয়ে আসি, তারপর আমরা রথ রথ খেলবো। ওদের বস্তিতে ঢুকবার মুখে যে অযত্নের বাগান ঘেরা পাকা বাড়িটা, সেখানে একটা পাগলি থাকে, আপন মনে হাসে কাঁদে বিড়বিড় করে কি যেন বলে, হাততালি দেয় মাঝে মাঝে, ওদের ডেকে বাতাসা লজেন্স মুরগি খেতে দেয়। ওরা টগর রঙ্গন তুলে মালা গাঁথে, ইদ্রিসের ভাই আনোয়ারকেও ডেকে নেয়, ফেলে দেওয়া রাংতা আর দড়ি দিয়ে চকচকে মুকুট তৈরি হয়। তারপর আদুল গা 3 জনকে মালা মুকুট পরিয়ে বাবার ভ্যানে তুলে ভ্যান টানতে থাকে, একা পেরে ওঠে না, সঙ্গীদের ডাক দেয়। নতুন খেলার গন্ধ পেয়ে ভোলা মন্টু চাঁপা ফতিমা মারিয়াম চিনু সবাই হই হই করে এসে জোটে। কদিন আগে ভোট গিয়েছে, এখানে ওখানে পড়ে থাকা তেরঙা 2 রঙা 1 রঙা পতাকা দিয়ে ভ্যানও সাজিয়ে নিয়েছে। ওদের এইসব কাণ্ড দেখে পাগলিটা কোত্থেকে একটা শাঁখ এনে বাজাতে থাকে, মহা সমারোহে রথ চলতে থাকে, কিছু স্বাধিকার বোধহীন বঞ্চিত শিশুদের অনাবিল খুশির সমারোহে রথ চলে। ওদিকে রথে স্থিত ভগবানের মুখে বুঝি স্মিত হাসি ফুটে উঠল।
1: অসাধারণ লাগলো, কেমন জানি মনে হলো ছোটবেলায় ছোটবেলায় ফিরে যাচ্ছি। আগামী দিনে কোন ধরনের বিষয়ের উপরে তুমি লিখতে চাও, এরকম কিছু ভেবেছো?
2: না, আমি কিছু ভাবিনি,
1: মানে যখন যেটা মাথায় আসে,
2: যখন যেটা মাথায় আসে, কারণ কোনো কিছুই আগে থেকে বলা যায় না। এমন হয় যে খুব প্রিয় বিষয় তবুও হয়তো সে দিয়ে আমার একটা লাইনও বেরোলো না, অথচ খুব একটা সাধারণ বিষয়কে এমনভাবে লিখে ফেললাম যেটা হয়তো খুবই উতরে গেল, মানে পাঠক প্রিয় হয়ে হলো, এমনও হয়েছে।
1: খুব ভালো লাগলো দিদি, অসংখ্য ধন্যবাদ। সুদেশনাদি কাছে আমার শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের যারা লেখালেখি করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ?
0: নতুন প্রজন্মের যারা লেখালেখি করতে চায় তাদের তো সবার আগে আমি যেটা মনে করি, তারা ডায়েরি লেখা থেকে শুরু করুক। ডায়েরি লেখা থেকে শুরু করলে তাদের লেখার ইচ্ছে বাড়বে, তাগিদ বাড়বে, গল্প লেখার ইচ্ছেটা বা বলে না ভেতর থেকে একটা চাহিদা আসবে যে আমি লিখি। কেননা আমার

0: প্রত্যেকের জীবনই এক একটা গল্প, আমরা প্রত্যেকেই আমাদের জীবনের গল্পের নায়ক বা নায়িকা, এটা আমি মনে করি। তো
1: বাহ,
0: এভাবেই লেখা শুরু
1: হ্যাঁ,
0: করা যেতেই পারে নতুন প্রজন্মের,
1: সুন্দর
0: যারা
1: বলেছো,
0: আছে।
1: খুব সুন্দর বলেছো।
0: ধন্যবাদ।
1: আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি এখানেই শেষ হলো। আজকের আসরে উপস্থিত ছিলেন শ্রীমতী সুনৃতা রায়চৌধুরী ও সুদেষ্ণা মুখার্জি। সুনৃতাদি, আজকের এই আসরে অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
2: ধন্যবাদ শুভ্রা, আমাকে এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর আমি শ্রোতা বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাই।
1: সুদেষ্ণাদি, আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ শুভ্রা, কৃষ্টি ও সৃষ্টির আসরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমার সবার কাছে এটুকুই বলবো, পুজো ভালো কাটাবেন, সুন্দর কাটাবেন, সুস্থভাবে কাটাবেন, ভালো থাকবেন। নমস্কার।
1: আবারও দুই দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি শুভ্রা বোস। কৃষ্টি ও সৃষ্টি সাহিত্যের আসর এখানেই শেষ হলো।
3: সুনৃতা রায় চৌধুরী রচিত গল্পের বই অন্তঃসলীরা, প্রকাশনায় বলাকা সাহিত্য প্রকাশনী। বইটি পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 8777060062। নাম্বারটি আরেকবার বলছি 8777060062। সুদেষ্ণাস ক্রোসে ক্রিয়েশন, যে কোনো ধরনের ক্রোসে আইটেম নেওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9123004148। নাম্বারটি আরেকবার বলছি 9123004148।
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ

0: মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করতে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি নিয়ে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধির গতিধারা বজায় রাখতে ভারত ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম তা সরকারের অন্যতম অঙ্গীকার।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে অপনি 25 করোড় আবাদি কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রচলিত উৎপাদন ভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা বা প্রোডাকশন লিঙ্কড পানিশমেন্ট মডেল থেকে সরে এসে ভারত এখন উৎপাদন ভিত্তিক উৎসাহদান বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ মডেল গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, আগে সরকারগুলোর নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল, অথচ তা সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহদান মডেল নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে। শ্রী মোদী বলেন, ভারত সর্বদা অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে মূল মন্ত্র ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমিও হস্তান্তর করা হচ্ছে।
2: আজ সুবে কুছ 29 একর বাকি বাচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উন্হোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো, দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহি। মে আজ ইস মঞ্চ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হু কি আপনে এক রাষ্ট্রীয় সুরক্ষা কো তরজিহ দেনে ওয়ালি সরকার কো চুনকর বিঠায়।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে SSB-র বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমার পাহাড়ের মতো কঠিন দায়িত্ব SSB পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। বর্তমানে দেশের প্রায় 3/4 ইথানল শস্য থেকে বিশেষত ভুট্টা থেকে উৎপাদিত হচ্ছে। দাম বৃদ্ধির পেছনে প্রত্যাশার তুলনায় কম উৎপাদন, উৎসবের আগে বাড়তি চাহিদা, আবহাওয়াজনিত ক্ষতি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এবং কিছু চিনিকল ও ব্যবসায়ীর মজুতদারিও দায়ী বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। MPMS এর দুটি মূল

0: রয়েছে তা হলো মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করা এবং ভারতীয় মোবাইল ফোন ব্র্যান্ডগুলোকে সাহায্য করার।
1: মোবাইল ফোন প্রোডাকশন কিউমুলেটিভ উইচ ওয়াজ অ্যাবাউট 22 লাখ ক্রোর উইল বি ডাবলিং ইন দিস পিরিয়ড, ইট উইল গো আপ টু 40 লাখ ক্রোর। দ্যাটস আ বিগ বিগ থিং। অ্যান্ড অ্যাজ ইউ নো, লাস্ট ইয়ার স্মার্টফোন অ্যাজ এ ক্যাটেগরি, অ্যাজ এ প্রোডাক্ট, ওয়াজ দি লার্জেস্ট এক্সপোর্টেড আইটেম আউট অফ ইন্ডিয়া। দ্যাট পজিশন উইল বি রিটেইন, দ্যাট পজিশন উইল বি ফার্দার স্ট্রেংথেন্ড। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বিকেম দি থার্ড লার্জেস্ট ক্যাটেগরি, দ্যাট উইল অলসো গেট সাস্টেইন নাও উইথ অল দিস ইনিশিয়েটিভ।
0: আকাশবাণী খবর শুনছেন। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। বিশেষ করে জাতীয় রাজধানীর পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রোগতাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU এর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভ শঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসনাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার 55তলা পর্যন্ত। সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে প্রতীক গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা আজ সারাই করে পুনরায় ওই স্থানেই লাগানো হয়। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মিশন শক্তি সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিল চালু হওয়া সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এই উদ্যোগ জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রধান নদীগুলোর জলের স্তর কমতে শুরু করলেও রাজ্যের 7টি জেলায় 13 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, যাজপুর, কেন্দুঝড়, কেন্দ্রপাড়া এবং সুন্দরগড় এই জেলাগুলোর 1,700রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া চলতি মাসের 24 তারিখ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। সাথে রয়েছি আমি অমিতাভ। আজ 21 আগস্ট, আজ বিশ্ব প্রবীণ দিবস, ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে।

0: আমাদের সমাজে প্রবীণদের অবদানকে সম্মান জানাতে এবং তাঁদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে এই দিনটি উদযাপিত হয়, বিশ্ব প্রবীণ দিবস। আর তাই আজ আমাদের বিষয় ভাবনাই কর্তব্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান। আবারও বলি, আমাদের আজকের বিষয় ভাবনাই কর্তব্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান। এ প্রসঙ্গে আপনাদের মতামত জানাবেন, মন খুলে কথা বলবেন মনের জানালায়। আমাদের ফোন নম্বর 9434076705। সাথে রয়েছে আপনাদের পছন্দের গান। অনুষ্ঠানের শুরুতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: নমস্কার রমিতবাবু, রবীন্দ্রনগর থেকে সিআর সরকার।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় রয়েছে কর্তব্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান। এ প্রসঙ্গে কথা শুনবো আপনার।
1: প্রত্যেকেরই আগে তো এই শ্রদ্ধা ভক্তিটা গুরুজনদের প্রতি বেশি ছিল, আজকাল তো একটু কমে গেছে, তবে এখনো অনেক আছে। এটা তো প্রত্যেকেরই করা উচিত, কারণ গুরুজনরাই যারা বড় আছে তারা সবসময় ছোটদেরকে মঙ্গল চায়, ভালো চায়। কিন্তু আজকাল একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, একটা গানের অনুরোধ রাখছি।
0: হ্যাঁ বলুন।
1: কুমার শানুর গাওয়া ঢেউ ঢেউ ঢেউ, আমার নীল সাগরের ঢেউ, তুমি ছাড়া এ জীবনে আর তো নাই কেউ, ঢেউ ঢেউ।
0: আচ্ছা,
1: ধন্যবাদ,
0: ঠিক আছে,
1: রাখি আর শুনতে থাকি। ঠিক আছে,
0: শ্রোতা বন্ধুদের পছন্দের গান আমরা শোনানোর চেষ্টা করব অবশ্যই। তবে অনুষ্ঠানের শুরুতেই রয়েছে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি জনপ্রিয় আধুনিক গান।

0: মনির জানালা অনুষ্ঠানে আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন স্যার।
0: আচ্ছা, ত্রিপুরা থেকে গোপাল বাবু?
1: হ্যাঁ, ত্রিপুরা, সাউথ ত্রিপুরা থেকে গোপাল মহাজন।
0: আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে কর্তব্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান।
1: এটা ঠিক, সঠিক, সুন্দর একটা টপিক রেখেছেন। কর্তব্যটা সবার, কর্তব্য সবাই পালন করাটাই আমাদের করণীয় কাজ। যার যতটুকু দায়িত্ব থাকে, অফিসে বলুন, কাজে বলুন, যার যতটুকু সাধ্যমতো কাজ থাকে, সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করার দেখাশোনা, এটা নিজের ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা সমাজের দায়িত্ব। সবার যাতে সহযোগিতা নিয়ে দায়িত্বটা পালন করা হয়, ব্যক্তিগত দায়িত্ব পালন কর। আমার একটা ব্যক্তিগত দায়িত্ব থাকবে, শুধু আমি একা হলে হবে না, সমাজের সমস্ত মানুষকে নিয়ে দায়িত্বটা স্বয়ং সম্পূর্ণ করা আমাদের কর্তব্য, যা যেই কাজে থাকি আর কি। আমরা যেহেতু মানব জীবনে এসেছি, মানুষের সেবা করাই আমাদের কর্তব্য। যেমন হাসপাতালে নার্সেরা আছে, নার্সেরা রোগীর সেবা যত্ন করে, এমন করে যে আমার সেবা যত্ন করাটা রোগীর কর্তব্য। আর কোনো কোনো নার্স আছে একটু অহংকার দেখা, সেভাবে হলে তো হবে না, কারণ পরিষেবার জন্য গিয়েছে হাসপাতালে, ওইখানে পরিষেবা দেওয়ার জন্য লোক আছে, ডাক্তারবাবুরা যার যার দায়িত্ব দিয়ে দিয়েছে, কোন রোগীকে কিভাবে সেবা যত্ন করা, সেই দায়িত্বটা পালন করা আমাদের কর্তব্য। এবং আমি সবাইকে বলি, দায়িত্বটা স্বয়ং সম্পূর্ণভাবে সবাই পালন করে দেখা, এটাই আমাদের মনে বলার কি।
0: ঠিক ঠিক, খুব ভালো বলেছেন। আপনার কোনো পছন্দের গান রয়েছে?
1: পছন্দের গান রয়েছে আমার গুরু দক্ষিণা,
0: গুরু দক্ষিণা,
1: যত আঘাত করো নেই তো অপমান, এই গানটা।
0: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে শোনাবো। আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শ্রোতা বন্ধুদের শোনাব আপনাদের পছন্দের গান। আমাদের ফোন নাম্বার আবারও জানিয়ে দিই, 9434076705। এবারে দুই পুরুষ ছায়াছবি থেকে একটি গান মান্নাদের কণ্ঠে, সুরকার অধীর বাগচি।
2: যেমন

0: বলতে বলতেই শ্রোতাবন্ধু যুক্ত হয়েছে হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নিই তার সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি শিলিগুড়ি পয়াশনগর থেকে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, আমাদের বিষয় ভাবনায় রয়েছে কর্তব্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান।
1: গুরুজনদের সঙ্গে সবসময় বিনয়ী ও মার্জিত আচরণ করা, তাদের সামনে উঁচু স্বরে কথা না বলা, বড়দের দেখলে শ্রদ্ধা জানানো বা প্রণাম করা, গুরুজন পিতামাতার প্রতি সবসময় কর্তব্য করা উচিত, তাদের শারীরিক ও মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের যত্ন নেওয়া, তাদের অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে।
0: ঠিক, এবং আমরা যদি নিজেদের পরিবারের মধ্যে এই গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখতে পারি, তাহলে মনে হয় আমাদের সমাজটাই আরো সুন্দর
1: সমস্তই
0: হবে।
1: হ্যাঁ
0: ঠিক, আপনি খুব ভালো বলেছেন, এইভাবেই থাকবেন আমাদের সাথে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা থাকি আমাদের
1: হ্যাঁ
0: অনুষ্ঠানে। ঠিক, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: নমস্কার।
0: নমস্কার। যে গানটি শুনছিলাম মান্না দের কণ্ঠে।

0: মনির জানালা অনুষ্ঠানে আরো এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ, আপনার
1: দেখুন
0: ফোনের অপেক্ষায় ছিলাম।
1: দাদা ভাই, দেখুন এই যে মানসিকতা, মানবিকতা, এইখানটাই কিন্তু ধরা পড়ে দাদা ভাই। আমরা কিন্তু এই যে মানসিকতাটা আর মানবিকতাটা দুটো একসাথে মানে গুলিয়ে ফেলি না, এইটা না থাকলে আজকে আমার বাড়ি থেকে মা, আমার মা এখন 78 বছর বয়স, মা কিন্তু আমার বেঁচে আছে। আমি আমার বাড়ি থেকে অবিন্দের যে সহানুভূতি এবং সহনশীলতা সেইখান থেকে আরম্ভ করি এবং কেন করি, আমি যদি আমার মাকে ভালো মতন রাখতে পারি এবং সেই জায়গাটা করতে পারি, তাহলে কিন্তু আমার ছেলে মেয়েরাও মানে সেই জায়গাটা শিখবে দাদা ভাই। মানে
0: সেটাই।
1: শিক্ষাটা

0: ওই 85-70-75 বছরের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মহিলারা সব মেম্বার দাদা ভাই। এবং যখন মিটিং হয় তখন আপনাকে বললে বিশ্বাস করবেন না, মানে গর্বে বুকটা ভরে যায় দাদা ভাই, যে আমাদের এই সিনিয়র সিটিজেন ক্লাবে এখনো পর্যন্ত আমরা যে একা এক এক আত্মা এক প্রাণ হতে পেরেছি, এটা কিন্তু আপনাকে বলে আমার গর্বে বুক ভরে যাচ্ছে দাদা ভাই।
1: কারণ
0: হ্যাঁ, তো দাদা ভাই দেখুন, এই যে মানে বয়স্ক বয়স্ক, আজকে আমাদের প্রোগ্রাম ছিল দাদা ভাই, তো সেই প্রোগ্রামে আমি গেছিলাম, তো ওই প্রোগ্রামে আজকে যারা 90 বছর বয়স তাদেরকে একটা করে সংবর্ধনা, একটা করে আমাদের বাৎসরিক মানে বই বেরোয়, সেই বই আর প্যাকেট মিষ্টির প্যাকেট আমাদেরকেও দিয়েছে, কিন্তু তাদের জন্য একটা ছিল আর সঙ্গে একটা করে ছাতা দাদা ভাই।
1: মিষ্টি মিষ্টি খাওয়া তো বারণ, মিষ্টি কি খাওয়া যাবে?
0: না মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আমি সঙ্গে ঘরে নিয়ে এসেছি, আপনার ছেলে মেয়ে দিদি ভাই খায়, তো এই হচ্ছে ব্যাপার দিদি ভাই দাদা ভাই। তো এই আনন্দে আছি সবাইকে সঙ্গে নিয়ে।
1: আপনার প্রচুর অভিজ্ঞতা, খুব ভালো লাগে
0: দাদা ভাই। হ্যাঁ, আপনারা রয়েছেন, আপনাদের থেকেও কিছু কিছু শিখি, সবটাই আমার কাছে তো হয় না, তো এই যে ভালোবাসা ভালো রেখে চলছি দাদা ভাই যতদিন থাকা যায়।
1: ঠিক ঠিক, আজকে একটা বিশেষ দিন, তো এই দিন দিনটি এইভাবেই আমরা, যেহেতু আজকে আমাদের মানে প্রবীণ বিশ্ব প্রবীণ দিবস, সেই কারণেই আমরা এই বিষয়টি রেখেছি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, শুনতে থাকুন
0: দাদা ভাই, খুব ভালো লাগলো, নমস্কার নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই,
1: ধন্যবাদ,
0: আবার আবার পরবর্তী দিনে আবার কথা হবে দাদা ভাই, ভালো থাকবেন, নমস্কার।
1: প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতেই আজ আমরা এই বিষয় ভাবনায় রয়েছি, কর্তব্য গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান। এ প্রসঙ্গেই অনেক শ্রোতা বন্ধুরা একে একে ফোন করছেন, আরও একজনের সাথে কথা বলে নি। নমস্কার।
2: হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকাদি, আমাদের বিষয় ভাবনায় আপনি বলুন।
2: হ্যাঁ, আজকে দেখুন ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, তো আজকের দিনে সমস্ত আমার প্রবীণ দাদা ভাই দিদি ভাইদের আমি প্রণাম এবং শ্রদ্ধা জানালাম, আর যে বিষয়টা দিয়েছেন আজকে, হ্যাঁ সত্যি তাই, আমাদের সকলেরই কর্তব্য বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদের প্রতি একটু দায়িত্ব একটু ভালোবাসা, কারণ তাদের ওই বয়সটায় সত্যি নিজেদের বড় একা বলে তাদের মনে হয়, হয়তো দেখা যাচ্ছে কারো পরিবারে বয়স্ক মা রয়েছেন, বাবা চলে গিয়েছেন, বা বাবা চলে গিয়েছেন মা রয়েছেন, তো এই রকম একা যারা রয়েছেন তাদের মানে স্বামী স্ত্রী দুজন দুজনের সেই কিন্তু দরকার, কিন্তু সেই মুহূর্তে যারা একা রয়েছেন তাদের পাশে আমাদের সত্যি একান্ত ভাবেই থাকা দরকার, তাদের প্রত্যেকটা কথা শোনা এবং তাদের কথার গুরুত্ব দেওয়া আমাদের অতি অবশ্যই দরকার। কারণ দেখুন, আমি যদি তাদেরকে সম্মান না করি তাহলে আমিও কিন্তু সম্মানটা পাবো না, বা আমি যেভাবে তাদের প্রতি আচার ব্যবহার আচরণ করব সেই আমার আচার ব্যবহারটা দেখে কিন্তু আমার ছেলে বা মেয়ে কিন্তু সেটাই শিখবে, অতএব সেই জায়গাটা আমি তৈরি করব না যাতে আমার খারাপটা দেখে আমার ছেলে বা আমার মেয়ে সেইটা শিখবে, আমরা সবাই একটু তাদের প্রতি যত্ন নেব, তাদেরকে একটু মানে ঠিক ঠিক সময়ে যেটুকুনি তাদের দরকার প্রয়োজন মতো তাদেরকে একটু দেবো, এবং তারা সেই সময় বিশেষ করে ভালোবাসার একটা কাঙ্গাল হয়ে ওঠে, তাদেরকে ভালোবাসাটা অতি অবশ্যই দরকার, কারণ তারা একটু একটু কিছু যদি সাহায্য পায় সেইটাকেই তারা খড়কুটোর মতো আগলে বেঁচে থাকে। আমার এটাই বক্তব্য যে একটু তাদেরকে যত্ন করুন, তাদেরকে যেন আসলে বৃদ্ধাশ্রম আমরা প্রায় দেখছি বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠে।

0: হচ্ছে, কিন্তু বৃদ্ধাশ্রমে তারাই মা বাবাকে পাঠান, একজন শিক্ষিত প্রতিষ্ঠিত সমাজে যারা রয়েছেন সেই সমস্ত মানুষরাই কিন্তু বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায়। হ্যাঁ, যারা দিনমজুর, যারা ফেরিওয়ালা রিক্সাওয়ালা, তারা কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না।
1: সেটাই, ঠিকই
0: হ্যাঁ
1: বলেছেন,
0: হ্যাঁ
1: ঠিকই
0: হ্যাঁ
1: বলেছেন। শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠান
0: হ্যাঁ
1: অনেকটা সময়ে আমরা পেরিয়ে এসেছি, শুনতে থাকুন
0: হুম
1: অনুষ্ঠান। এবারে আমরা চলে যাই পরের গানে, প্রথম কদম ফুল ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।

0: মনের জানালায় আমরা আর কিছুক্ষণ রয়েছি। যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু। হ্যাঁ নমস্কার,
1: আমি সুমন মোহন বলছি, আগরতলা ত্রিপুরা থেকে কথা বলছি।
0: হ্যাঁ সুমন বাবু, আমাদের বিষয় ভাবনায় বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বলুন।
1: দেখুন, গুরুজন ও প্রবীণ আমাদের সমাজের মূল্যবান সম্পদ, কিন্তু কথা হয় তাদের জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও ত্যাগ আমাদের চলার পথে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কিন্তু তাই তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান দেখানো আমাদের সকলের দায়িত্ব। আর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রবীণদের অবহেলা নয়, বরং তাদের যত্ন, নিরাপত্তা ও মর্যাদা দেওয়া উচিত। তাদের কথা মন দিয়ে শোনা, প্রয়োজনে সাহায্য করা এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করা আমাদের সবার কর্তব্য। দাদাভাই, এতটুকু বললাম দাদাভাই।

0: ভালো থাকবেন।
1: খুব ভালো লাগলো, এভাবেই যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আমাদের শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন গুরুদক্ষিণা ছায়াছবির একটি গানের জন্যে, কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, 11:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুখু মিয়ার গান, 12:00 কথাই সুরে, 12:30 শিশু কিশোর জগৎ, 1:45 শুনবেন ভাওয়াইয়া শিল্পী পূর্ণিমা অধিকারী, 3:00 জনজীবন, 3:30 যুব অনুষ্ঠান শুনবেন, 4:00 গ্রামীগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 সরাসরি সম্প্রচারিত আনন্দধারা, 6:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান কিষাণবাণী। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।